بسم اللہ الرحمن الرحیم السلام علیکم বাংলাদেশ বেতার খুলনা সকাল 7:59 আজ মঙ্গলবার 13ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ 13ই সফর 1448 হিজরি 28 জুলাই 2026 খ্রিস্টাব্দ শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি পল্লী মণ্ডল অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার প্রকৌশল তত্ত্বাবধানে আবদুল্লাহ আল মামুন প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আতাউর রহমান গাজী পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়

0: newspaper to highlight government's positive initiative alongside doing constructive criticism. In conjunction with upcoming election of country's 23rd president, EC delegation will meet acting speaker today. No civilized country or society can move forward if its image is not reflected in media, comments Information and Broadcasting Minister. State Minister for Power, Energy, Mineral Resources apologized to public for ongoing gas crisis, expresses hope that supply will remain begin to improve from next week. ICT2 accept charges against Sheikh Hasina and 40 others in Shapla Chattor crackdown case. And Britain's new Prime Minister holds meeting with Ukraine's President as first foreign leader since taking office, expresses Britain's unwavering support for Kiev. Now the details. Prime Minister Tariq Rahman has said Bangladesh could become a beautiful and prosperous nation if today's children grow into capable and responsible citizens. He made the remarks while addressing the closing and prize-giving ceremony of Nutun Kuri Sports 2025-26 at Bangladesh Army Stadium in the capital yesterday. The Prime Minister said his government is working to build the country in the right direction, but that effort would succeed only if the younger generation prepared themselves for the future through both education and sports. The closing ceremony at the Bangladesh Army Stadium featured the boys and girls football final along with boys and girls 100-meter sprint events. Prime Minister Tariq Rahman has sought cooperation of newspaper editors for the government's ongoing move to formulate a policy for independent media and journalists. He sought the cooperation during a meeting with the leaders of the National Editor Council at his office in Cabinet Division at the Bangladesh Secretariat yesterday. The Prime Minister asked those editors to highlight the government's positive initiatives alongside doing constructive criticism so that people remain informed about the measures being taken in the public interest. A delegation of Election Commission led by Chief Election Commissioner A.M.M. Nasiruddin will meet Acting Speaker of the Jatiyo Sangshad Barrister Kaisar Kamal at his office today. According to the Election Commission sources, the meeting is scheduled in connection with the upcoming election of the country's 23rd president. Information and Broadcasting Minister Jahiruddin Sopon has said no civilized country or the society can move forward if its image is not reflected in media. He made the remarks while speaking at a meeting organized by Bangladesh Journalist Welfare Trust in collaboration with Borishal District Journalist Union at Circuit House Auditorium in Borishal yesterday. The Information and Broadcasting Minister said no civilized country or the society can move forward in the world if it cannot reflect every image of his society regularly in media and through journalism like a mirror. State Minister for Power, Energy and Mineral Resources, Anindya Islam Amit, has apologized to the public for the ongoing gas crisis, expressing hope that supply will begin to improve from next week with full restoration expected about a week later. He was speaking to reporters at his office at the Secretariat in the capital yesterday. The State Minister said the government is making every possible effort to resolve the crisis, which has severely affected households, industries and transport services. This is Bangladesh Beta giving you the news. The results of the year's secondary school certificate SSC and equivalent examination will be published simultaneously across the country on August 10th. A press release issued by the Bangladesh Inter-Education Board Coordination Committee revealed this yesterday. The International Crime Tribunal ICT2 has taken into account the formal charges against ousted Prime Minister Sheikh Hasina and 40 others in Crime Against Humanity case over the 5th May 2013 crackdown on a Hebazet Islam Bangladesh rally at the capital Shapla Chattor. The three-member ICT2, headed by Justice Nazrul Islam Chaudhry, passed an order asking to produce the accused who were already behind bars before it on 16th August. It also issued arrest warrant against the fugitive accused. The United Kingdom new Prime Minister Andy Barham has pledged his country's unwavering support during a visit by Ukrainian President Volodymyr Zelensky. Barham's first bilateral meeting with the foreign leaders was held on Monday. Zelensky stopped off in England as the he heads to Washington, D.C. to discuss efforts to end the Russian war on Ukraine with President Donald Trump. West Indies led by 155 runs at the end of the third day of the first test between Pakistan and West Indies at Tharuba. The West Indies scored 126 for 7 in their second innings and 311 runs in their first innings earlier, while Pakistan scored 282 runs, losing all wickets in their first innings. Dhaka Meteorological Office says the deep depression over Northwest Bay and adjoining West Bengal, North Orissa coast moved west-northwestwards and now lies over Northwest Bay and adjoining West Bengal coast at 9 p.m. yesterday, about 460 km west-southwest of Chattogram Port, 475 km west of Cox's Bazar Port, 230 km west-southwest of Bangla Port, and 290 km west-southwest of Paira Port. It is likely to move west-northwestward and cross West Bengal North Odisha coast by early this morning. Steep pressure gradient persists over North Bay and adjoining area. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maximum sustained wind speed within 48 km of the deep depression center is about 50 km per hour, rising to 60 km per hour in gust and squall. Sea will remain rough near the deep depression center. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3, refit local cautionary signal number 3. All fishing boats and trawlers over the North Bay have been advised to remain in shelter till further notice. Meanwhile, forecast by Lil Teal 1 day's afternoon says there are chances of rain or thundershowers with a temporary south-southeasterly gusty or a squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Kumilla, Noakhali, Chattogram, Cox's Bazar, Mymensingh and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister distributes prize among winners of Notun Kuri Sports, as for proper grooming of children to build prosperous Bangladesh. Tariq Rahman urges editors of newspapers to highlight government's positive initiatives alongside doing constructive criticism. In connection with upcoming election of country's 23rd president, EC delegation will meet acting speaker today. No civilized country or society can move forward if its image is not reflected in media, comments Information and Broadcasting Minister. State ministers for power, energy, mineral resource alongside to public for ongoing gas crisis express hope that supply will begin to improve from next week. ICD2 accepts charges against Sheikh Hasina and 40 others in Sapla Chattor crackdown cases. And Britain's new Prime Minister holds meeting with Ukraine President as past foreign leader since taking office, express Britain's unwavering support for Kiev. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি আব্দুস সবুর। খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে জিয়া হল কমপ্লেক্স নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেক্ট ডিসিপ্লিনের রিসার্চ অ্যান্ড ডিজাইন কনসালটেন্সি ইউনিটের মধ্যে গতকাল এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কেসিসির পক্ষে প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরডিসি ইউনিটের পরিচালক প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম এতে স্বাক্ষর করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুসরা, প্রধান প্রকৌশলী কর্মকর্তা আবিরুল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা শরীফ সামিউল ইসলাম, আর্কিটেক্ট রেজবিনা খানম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেক্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর রুমানা আসাদ সহ উভয় সংস্থার কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা পুলিশের এক বিশেষ কল্যাণ সভা গতকাল পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। সভায় পুলিশ সদস্যদের গতানুগতিক পুলিশিং ব্যবস্থা থেকে বেরিয়ে এসে প্রযুক্তি, তথ্য এবং কমিউনিটি পুলিশিং ব্যবস্থার উপর গুরুত্বারোপ করা হয় এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার আবু সালেম মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের অন্যান্য সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসেন। এবার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর শুনুন আমাদের কুষ্টিয়া জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: 2024 সালের জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তের মতো কুষ্টিয়ায়ও ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের সাথে রাজপথে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহরের চৌড়হাস মোড়, সাদ্দাম বাজার মোড়, ঝাউতলার মোড়, মজুমপুর গেট, থানার মোড়, ছয় রাস্তার মোড় সহ বিভিন্ন এলাকায় প্রতিদিনই মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি চলতে থাকে। তৎকালীন সরকারের দমননীতি যত কঠোর হয়েছে আন্দোলন তত তীব্র হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড উপেক্ষা করে রাজপথে থেকেছে আন্দোলনকারীরা। আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের নেতাকর্মীদের ধাওয়া ও আন্দোলনকারীদের পাল্টা ধাওয়ার ঘটনায় আহত অনেক জুলাই যোদ্ধা। জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ও সম্মুখ সারির জুলাই যোদ্ধা মোজাক্কির রহমান বলেন,
3: জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছিলাম বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। ছাত্রদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তো সেটার প্রতিবাদ স্বরূপই মূলত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান। আমরা বলতে চাই যে আমরা যে আন্দোলনটা করেছিলাম যে উদ্দেশ্য নিয়ে, বা আমাদের যে স্পিরিটটা ছিল, এটা যেন চলমান থাকে, এটা যেন বিলীন না হয়ে যায়। কারণ আমরা কোনো কিছু পাওয়ার আশায় বা কোনো কিছু পেতে হবে এই কারণে কিন্তু আন্দোলনে শরিক হই নাই। আমরা আন্দোলনে শরিক হয়েছি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে।
2: জুলাই আগস্টের আন্দোলন আমাদের মনে করিয়ে দেয় একটি বড় সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের মধ্যে থাকে মানুষের অংশগ্রহণ, দাবি এবং নানা রাজনৈতিক হিসাব নিকাশ। এ প্রসঙ্গে কুমারখালীর আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শেহাবুদ্দিন বলেন,
4: জুলাই আন্দোলন মূলত শুরু হয়ে হচ্ছে কোটা আন্দোলন দিয়ে। জুলাই আন্দোলনে কোন রাজনৈতিক দল না, সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষের এই যে কথা বলার অধিকার, বিক্ষুব্ধ হয়ে গেছিল মানুষ, না বিশ্বাস হয়ে গেছিল সাধারণ মানুষের, এই জন্য মূলত এই আন্দোলনটা সাকসেস হয়েছে আর কি।
2: বছর পরও জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জীবন্ত রয়েছে কুষ্টিয়া রাজপথে মানুষের কথায়, আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের চোখের জলে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার, খুলনা।
1: নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে উপজেলা পর্যায়ে 2 দিনব্যাপী প্রতিযোগিতা গতকাল মাগুরা জেলা অডিটোরিয়ামে শুরু হয়েছে। জেলা কালচারাল অফিসার প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। 2 দিনব্যাপী এই প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নজরুল সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, একক অভিনয় ও চিত্রাঙ্কন বিভাগে অংশ নিচ্ছে। উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় প্রায় 5 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। মাগুরা সদর উপজেলা প্রশাসনের আয়োজন করেছে। খেলার খবর, ফুটবল। খুলনা দিঘুরিয়া উপজেলা তেরোখাদা ইখুড়ি কাটেঙ্গা স্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি পুনরদলীয় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় রূপসা উপজেলা রাইজগাতি ইউনিয়ন 1-8 গোলে তেরোখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন 1-10 পরাজিত করেছে। এদিকে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে 8-দলীয় জেলা পরিষদ গোর্খা ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় কুমারখালী উপজেলা ফুটবল 1-10 3-1 গোলে মোহাম্মদ আলী ফুটবল একাডেমিকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি গতকাল রাত 9টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 460 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 475 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 230 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 290 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের বিরাজ করছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধারা নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
5: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36।
6: আজ 28 জুলাই, ঐতিহাসিক জুলাই আন্দোলনে এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ 28 জুলাই ছিল সেই দিন যখন অনেকেই ভেবেছিল আন্দোলন থেমে যাবে, কিন্তু দেখা গেল নেতৃত্বকে আটক করা যায়, মানুষের বিবেককে নয়। সাধারণ মানুষের নীরব সমর্থন, পারস্পরিক সহযোগিতা এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থানই এদিন আন্দোলনকে নতুন প্রাণ দেয়। প্রিয় শ্রোতা, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বাইরেও সাধারণ মানুষের এই অংশগ্রহণ নিয়েই সাজিয়েছি জুলাই 36 অনুষ্ঠানের আজকের আলাপন। সাথে রয়েছি আমি পল্লী মণ্ডল। আদতে 28 জুলাই 2024 ছিল জুলাই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ, কারণ 18 থেকে 21 জুলাইয়ের সহিংসতা, কারফিউ ও ইন্টারনেট বন্ধের পর এই দিনে একদিকে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল, অন্যদিকে আন্দোলনের নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে নতুন নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। 21 জুলাই আপিল বিভাগ কোটা বিষয়ে রায় দেওয়ার পর ধারণা করা হচ্ছিল আন্দোলন থেমে যাবে, কিন্তু 28 জুলাই স্পষ্ট হয়ে যায় যে আন্দোলনের দাবি কেবল কোটায় সীমাবদ্ধ নেই, গ্রেপ্তার, সহিংসতা ও জবাবদিহির প্রশ্নও সামনে এসেছে। একই সঙ্গে আটক সমন্বয়কদের বিবৃতি এবং বাইরে থাকা সমন্বয়কদের পাল্টা অবস্থান আন্দোলনের গতিপথে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে, সেই সাথে প্রমাণ করে বাংলাদেশের এই তরুণরা কতটা দূরদর্শী, কতটা সাহসী। সেই দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলোর দিকে যদি সংক্ষেপে একটু চোখ ফেরাই, আমরা দেখব 24 থেকে 28 জুলাই দেশ জুড়ে গণগ্রেপ্তার ও মামলা অব্যাহত ছিল, ঢাকা সহ বিভিন্ন স্থানে অভিযান চলতে থাকে, হাজার হাজার মানুষকে আসামি করে বহু মামলা করা হয়। তবে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর এদিন দেশে মোবাইল ইন্টারনেট ফিরতে শুরু করে। যদিও অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশে সীমাবদ্ধতা তখনও কার্যকর ছিল, অন্যদিকে আটক 6 সমন্বয়ককে নিয়ে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে। গোয়েন্দা হেফাজতে থাকা 6 সমন্বয়কের একটি ছবি প্রকাশিত হয়, যেখানে তাদের তৎকালীন ডিবি প্রধানের সঙ্গে খাবার খেতে দেখা যায়। পরে তাদের নামে আন্দোলন স্থগিতের একটি লিখিত বিবৃতিও প্রকাশিত হয়। তবে শিক্ষার্থীরা যে আগে থেকেই এমন কোন ষড়যন্ত্রের ব্যাপারে প্রস্তুত ছিল তা বোঝা যায় তাদের অটুট মনোবল এবং আন্দোলন স্থগিতের বানোয়াট বিবৃতি প্রত্যাখ্যানের মধ্য দিয়ে। আটক সমন্বয়কদের ঘিরে নাটক সাজিয়ে যতই বিভ্রান্ত করার চেষ্টা হোক না কেন, আন্দোলনের অন্য সমন্বয়কেরা সেই ঘোষণাকে প্রত্যাখ্যান করেন। হেফাজতের বাইরে থাকা সমন্বয়কেরা বলেন, আটক অবস্থায় দেওয়া ওই বিবৃতি স্বতঃস্ফূর্ত নয় এবং আন্দোলন চলবে। আন্দোলনকারীদের এই দৃঢ় অবস্থান আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জুলাইয়ের দিনগুলোকে যদি আমরা একটি নদীর সাথে তুলনা করি, তাহলে বলতে হয় সেই নদীর পানি ছিল সাধারণ মানুষের সাহসে ভরা। ইতিহাসে বড় বড় আন্দোলনের কথা আমরা পড়ি, সেখানে নেতার নাম থাকে, বক্তার নাম থাকে, শহীদের নাম থাকে, কিন্তু ইতিহাসের আরেকটি বিশাল অধ্যায় থাকে যেখানে অসংখ্য মানুষের নাম লেখা হয় না। অথচ এই নামগুলো মানুষগুলোর কাঁধেই ভর দিয়ে দাঁড়িয়ে থাকে একটি জাতির জাগরণ। জুলাই অভ্যুত্থানও ছিল সেই নামহীন মানুষের কাঁধে ভর করা এক অভ্যুত্থান। এই অভ্যুত্থানের শক্তি শুধু মিছিলে ছিল না, শক্তি ছিল সেই মায়ের প্রার্থনায় যিনি সন্তানকে বলেছিলেন সত্যের পথে থাকিস, শক্তি ছিল সেই বাবার নীরব উদ্বেগে যিনি জানলার পাশে দাঁড়িয়ে সন্তানের ফেরার অপেক্ষা করেছিলেন, শক্তি ছিল সেই রিক্সা চালকের মধ্যে যিনি আহত একজনকে বিনা ভাড়ায় হাসপাতালে পৌঁছে দিচ্ছিলেন, শক্তি ছিল দোকানদারদের মধ্যে যিনি পানির বোতল বাড়িয়ে দিয়েছিলেন ক্লান্ত মিছিলকারীর হাতে, শক্তি ছিল সেই অচেনা মানুষের মধ্যে যিনি নিজের নিরাপত্তার কথা না ভেবে আরেকজনকে আশ্রয় দিয়েছিলেন। একটি আন্দোলন কখনো একা জয়ী হয় না। ইতিহাসের সবচেয়ে বড় সত্যগুলোর একটি হল যখন সাধারণ মানুষ অসাধারণ সাহস দেখায়, তখন পরিবর্তন আর দূরের কোনো স্বপ্ন থাকে না, আন্দোলন তখনই জন আন্দোলনে পরিণত হয়, যখন সমাজের একটি স্তর তার সঙ্গে নৈতিকভাবে যুক্ত হয়। জুলাই আমাদের সেই শিক্ষায় দিয়েছে। জুলাইয়ের পথে শুধু ছাত্র নয়, ছিলেন শিক্ষক, ছিলেন চিকিৎসক, শ্রমিক ছিলেন, কৃষক ছিলেন, ব্যবসায়ী ছিলেন, শিল্পী ছিলেন, কেউ হয়তো রাজপথে ছিলেন, কেউ হাসপাতালের জরুরি বিভাগে, কেউ সংবাদ সংগ্রহে, কেউ রক্তদানে, কেউ বার সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য তুলে ধরতে ব্যস্ত ছিলেন। প্রত্যেকে নিজের অবস্থান থেকে ইতিহাসের একটি করে ইট বসিয়েছেন। সেই দিনগুলোতে আমরা দেখেছি কত মানুষ নিজের পরিচয়ের আগে নিজের মানবিক পরিচয়কে বড় করে দেখেছেন। সাধারণ মানুষের এই অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল পারস্পরিক সহযোগিতা। কেউ খাবার পৌঁছে দিয়েছেন, কেউ ওষুধ, কেউ নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছেন, কেউ নিখোঁজ মানুষের খোঁজে ছুটেছেন। এমন অসংখ্য ছোট ছোট কাজ একসঙ্গে মিলে একটি বিশাল মানবিক শক্তিতে পরিণত হয়েছিল। কে কোন পেশার, কোন জেলার, কোন মতের, এসব প্রশ্ন অনেক সময় গৌণ হয়ে এসেছে। সামনে এসেছে একটি বড় পরিচয়, আমি একজন মানুষ, অন্যায়ের বিরুদ্ধে আমারও দায়িত্ব আছে। তাই জুলাই অভ্যুত্থানের ইতিহাস লিখতে গেলে শুধু নেতৃত্বের কথা বললেই হবে না, বলতে হবে সেই নামহীন মানুষদের কথা, যাদের পদচিহ্ন হয়তো ইতিহাসের বইয়ে আলাদা করে লেখা নেই, কিন্তু ইতিহাসের প্রতিটি পাতায় তাদের অবদান অমলিন হয়ে আছে। শ্রোতা বন্ধুরা, আজকের এই পর্বে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের সকল শহীদ, আহত এবং সেই অগণিত সাধারণ মানুষকে, যাদের নীরব সাহস ও আত্মত্যাগ একটি ঐতিহাসিক অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে।

এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36। গ্রন্থনা NM সারওয়ারে আক্তার, উপস্থাপনায় পল্লী মণ্ডল, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শাহিদুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময়ে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন সালাউদ্দিন খান, গানের গীতিকার অচিন্ত্য কুমার ভৌমিক, সুরকার প্রদীপ রাহা।

আপনারা শুনবেন সাহারা ইয়ানি পিয়ার কণ্ঠে গান। গানটির গীতিকার সালামা পারভিন মুন্নি এবং সুর করেছেন শেখ আলী আহমেদ।

শুনবেন তৌহিদ হাসান ফারুকীর সুরে কাশেদুজ্জামান সেলিমের কথায় এবং গাজী সালাউদ্দিন বাপ্পির কণ্ঠে গান।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: আপনারা শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। শুনবেন শেখ হাফিজুর রহমানের কণ্ঠে গান। গানটির কথা সাজিয়েছেন আতিক মাহমুদ সদর এবং সুর করেছেন নারায়ণ চন্দ্র রায়।

শুনবেন মোহাম্মদ শওকত হোসেনের স্বরে ও খান মোস্তফা কামালের কথায় গান, আর এখানে কণ্ঠ দিয়েছেন এইচ এম বাহাদুল করিম।

এই গানটির মাধ্যমেই শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। বাংলাদেশ বেতার খুলনা। যখন কোন সম্প্রদায় ওজন ও মাপে কম দেবে, তখন তাদের উপরে নেমে আসবে দুর্ভিক্ষ, কঠিন অবস্থা এবং শাসকের জুলুম অত্যাচার। আল হাদিস। খাদ্যদ্রব্যে ফরমালিন, কার্বাইড ও কেমিক্যাল দেওয়া থেকে বিরত থাকি। ভেজাল দেয় যারা, দেশ ও জাতির শত্রু তারা। ভেজাল বর্জন করি, সুস্থ জাতি গড়ে তুলি। মানুষকে ধোকা দেওয়া ও ওজনে কম দেওয়ার মতন জঘন্য মানসিকতা থেকে দূরে থাকি। বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল ৯টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। তিনি গতকাল রাজধানী বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা প্রতিপাদ্যে আয়োজিত কিশোর কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা নতুন করি স্পোর্টস 2025-26 এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আজকে শিশু কিশোররা নিজেরা তৈরি হলে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে হবে। বাড়ি, স্কুল ও কলেজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সুন্দর সমাজ গড়ে তুলতে নতুন প্রজন্মকে সহযোগিতা করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের

0: নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরলে সাধারণ মানুষ সরকারের ভালো উদ্যোগগুলো সম্পর্কে জানতে পারবে। বৈঠকে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে সে বিষয়ে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন তারেক রহমান। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আজ জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবে। গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানানো হয়। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে কমিশনের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে। এ পেশায় নিজের বিবেক ও মেধা চর্চার অনেক বড় সুযোগ রয়েছে। তিনি গতকাল বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন। সমাজের প্রতিটি চিত্র প্রতি মুহূর্তে ও নিয়মিতভাবে গণমাধ্যমে এবং সাংবাদিকতার মাধ্যমে আয়নার মতো প্রতিফলিত না হলে পৃথিবীর কোন সভ্য দেশ বা সমাজ এগোতে পারে না বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অরিন্দ ইসলাম অমিত। গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এই দুঃখ প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি শুরু হবে, তবে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে। আগামী 10ই আগস্ট সারাদেশে একযোগে SSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের নামে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। একই সঙ্গে এই মামলায় পলাতকদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল গতকাল প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি গতকাল রাত 9টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 460 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 475 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 230 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 290 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব থেকে অস্থায়ীভাবে ঘণ্টার সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9টা বেজে 5 মিনিট, বাংলাদেশ বেতার খুলনা।

শ্রাবণীর এই মিষ্টি সকালে যে যেখান থেকে শুনছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মতো রূপালীর আয়োজন। রূপালীর আয়োজনে আপনাদের সাথে রয়েছি নূরজাহান আক্তার এবং পল্লী মণ্ডল। এই অনুষ্ঠানের পুরোটা আয়োজনে আপনাদের সাথে প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আতাউর রহমান গাজী, প্রকৌশল দায়িত্বে রয়েছেন আবদুল্লাহ আল মামুন। প্রিয় শ্রোতা, আপনাদের সাথে আমরা বিভিন্ন মাধ্যমে কথা বলব, আর যদিও চিঠি নেই তারপরেও ফোন ইনের মাধ্যমে আপনাদের সাথে আমাদের কথা হবে 01974121970 এই নাম্বারটিতে। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানের মাঝেই আপনাদের সাথে ফোন ইনে কথা বলবো। এই মুহূর্তে চলে যাব গানে, গান শুনবো ভালোবাসা দিবি কিনা বল, এই ছায়াছবি দেখে বেলাল খুলনার বন্ধু অনুরোধ করেছিলেন মনির খানের কণ্ঠে।

এরপরের গানটি শুনবেন অনুরোধ ছাছবি থেকে, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর এই গানটি শোনার জন্য অনুরোধ করেছিলেন রুবেল খালিশপুর খুলনা থেকে।

প্রিয় শ্রোতা, আপনারা রূপালীর আয়োজনে ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি শুনবেন মৌসুমী ছায়াছবি থেকে, শাকিলা জাফর ও ঝুমু খানের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে আমাদেরকে অনুরোধ করেছিলেন নিত্যানন্দ রায়েরমহল খুলনার বন্ধু। আর হ্যাঁ বন্ধুরা, এই গানটির পরপরই আমরা কিন্তু আপনাদের সাথে ফোন ইন প্রোগ্রামে অংশগ্রহণ করব 01974 121970 এ নাম্বার দিয়ে। আশা করি আমাদের সাথেই থাকবেন। তো চলুন শুনে আসি আপনাদের পছন্দের গানটি।

0: প্রিয় শ্রোতা, কথা দিয়েছিলাম আপনাদের সাথে আমাদের কথা হবে 01974121970 এই নম্বরে। নাম্বারটি রয়েছে খোলা, ইতিমধ্যে দেখছি ফোনে আমাদেরকে ফোন করছেন অনেক বন্ধুই। নিয়ে নিচ্ছি প্রথম ফোন কলটি।
1: হ্যালো,
2: হ্যালো, কে বলছেন?
1: নমস্কার দিদি।
2: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: কথা বলছি মোল্লাহাট ওভার ব্রিজের কাছ থেকে, মিষ্টির দোকানদার। শুনেন।
2: হ্যাঁ দাদা, বলুন কোন গানটি শুনতে চান?
1: আমাকে গান শোনাবেন হাজার বছর ধরে, শিল্পী সুবীর নন্দী ও অনামিকা মুক্তির কণ্ঠে, তুমি সদাই বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন, এই গানটি শোনাবেন।
2: অসংখ্য ধন্যবাদ, এবং অনেক সুন্দর একটি গান কিন্তু উনি অনুরোধ করেছেন।
0: হ্যাঁ, আমরা চেষ্টা করব বন্ধুর অনুরোধটি রেখে দেওয়ার। ইতিমধ্যে আমরা কিন্তু লিপিবদ্ধ করেও রাখি, তাই না? বন্ধুদের অনুরোধ নিয়ে তো আমাদের আয়োজন সাজানো, তো বন্ধুরা আপনারা কিন্তু আমাদেরকে অনুরোধ করবেন বেশি বেশি, আমরা চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার। এই জন্য পুরোটা আয়োজন জুড়ে আমাদের সাথে থাকতে হবে।
2: এবং দেখে নিই কে রয়েছেন আমাদের সাথে।
1: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
1: আপু, কথা বলছি ফুলমালা বেতার শ্রোতা সংঘের সভাপতি ফকির মুস্তফা কামাল পাশা।
0: আচ্ছা,
1: গ্রাম কালা দহ পন্ডিত মাস্টার বাড়ি উপজেলা ফুলবাড়িয়া জেলা ময়মনসিংহ থেকে।
0: জি,
1: আমি বলবো কথা ভাষার ঘরে, শিল্পী ইন্দ্রকিশোর ও ডলি সায়ন্তনি, গানের কথা মন বাসিয়ে প্রেমের সাম্পানে, এই গানটি শোনাবেন।
0: আচ্ছা ঠিক আছে, সাথে থাকবেন, চেষ্টা থাকবে।
2: জনপ্রিয় একটি গান
0: বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে।
1: ওয়ালাইকুম আসসালাম। কথা বলতেছি কবিরপুর শৈলকুপা ভেনাদা থেকে মানিক।
0: মানিক ভাই,
1: আপনার পুরনো ছবির গানের দাবি রাখতেছি, গুণাগার।
0: গুণাগার?
1: হ্যাঁ গুণাগার, পুরনো ছবি একটা, শিল্পী রোমা রায়লা।
0: আচ্ছা,
1: গানের শিরোনাম সার্গনিয়া কইতে পাইবালায় এমন কুতুম, এই শিরোনামের গান।
0: আচ্ছা ঠিক আছে বন্ধু, অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু পুরনো নতুন সব ছায়াছবির গানই শুনিয়ে থাকি রূপালীর আয়োজনে, এর জন্য পুরোটা আয়োজন জুড়ে থাকতে হবে।
2: দেখিনি কে রয়েছেন আমাদের সাথে।
3: আসসালামু আলাইকুম।
2: আদাব, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আপু, আমি মোহাম্মদ লুৎফাজ্জাদার, বড়খোলা পাংশা থেকে বলছি।
2: হ্যাঁ ভাই, বলুন কোন গানটি শুনতে চান?
3: আপনি
0: আপনার অনুরোধটি বলেন।
3: গান শুনতে চাই আব্দুর রহমান, গান শুনতে চাই ছবির নাম হলো কে, ঢাকা সিয়া আসি।
0: আচ্ছা,
3: শিল্পী আব্দুল হাতি, গানের কবি
0: মাইকেল জ্যাকসন আইলো রে। ঠিক আছে, আমরা চেষ্টা করব বন্ধু আপনার অনুরোধটি শুনিয়ে দেওয়ার, কিন্তু এর জন্য কিন্তু আপনাকে পুরো আয়োজন জুড়ে থাকতে হবে। আপনি প্রায় কিন্তু আমাদেরকে অভিযোগ জানাচ্ছেন যে আপনার গান শোনানো হয় না। আমার মনে হয়
2: এবং আমরা চেষ্টা করি সকলের গান শোনানোর।
0: আমার মনে হয় বন্ধু কিন্তু পুরো আয়োজন জুড়ে থাকে না।
2: কে রয়েছে? হ্যালো,
4: নমস্কার দিদি।
2: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: প্রকাশ বিশ্বাস।
2: দাদা বলুন।
4: খালি বাজার মাগুরা থেকে বলছি।
2: বলুন কোন গানটি শুনতে চান? আমাদের
4: শেষ রক্ষা, শিল্পী কুমার সাধু, গানের কলি আমার হবে সেই বউ, হবে সেই বউ।
0: আচ্ছা,
4: এই গানটি শোনান।
0: ঠিক আছে বন্ধু, সঙ্গে থাকবেন, এভাবেই আমাদের সাথে থাকলে অবশ্যই শুনতে পাবেন আপনার অনুরোধ। নিয়ে নেব এবারে ফোন কলটি, কে আছেন?
5: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া তারামারা থেকে। আপু,
0: জি,
5: ছায়াছবির নাম রিক্সাওয়ালার প্রেম। এই ছায়াছবি থেকে আসিফের কণ্ঠে গানের কথা, আমি রিক্সাওয়ালা নাইকো খুদার জালা, অবশ্যই শোনাবেন।
0: ঠিক আছে বন্ধু,
2: আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শুনিয়ে দেবার জন্য। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখি কে রয়েছেন আমাদের সাথে পরবর্তীতে। হ্যালো,
6: হ্যালো,
2: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
6: আমি পশ্চিম বিলপাবলা থেকে বলছি।
2: কে বলছেন?
6: পাবলো সরকার।
2: হ্যাঁ বলুন কোন গানটি শুনতে চান?
6: যে কোনো গান।
2: আমরা সাধারণত ছায়াছবির গানই শুনিয়ে থাকি,
0: আর আমাদেরকে ফোন করার সময় অবশ্যই আপনাকে নির্দিষ্ট করেই বলতে হবে যে
2: কোন ছায়াছবি থেকে কোন গানটি আপনি শুনতে চান। তো কে রয়েছেন আমাদের সাথে?
7: দিদি নমস্কার।
2: নমস্কার, হ্যাঁ দাদা, আপনার পছন্দের গান তো শুনিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার বলুন কোন গানটি শুনতে চান?
1: আপনাদের সবাইকে ধন্যবাদ গান শোনানোর জন্য। এবারে শুনলাম ছবির নাম হলো বাল্য শিক্ষা।
0: আচ্ছা,
1: ছবির নাম বাল্য শিক্ষা। আমার এই গান খানি দোষ ভালো লাগে,
0: কোনোদিন ভুলে যেও না। বন্ধু, আমরা কিন্তু আপনাদেরকে ভুলতে চাই না, আপনারাও আমাদেরকে ভুলবেন না এমনটাই আশা করি।
2: কিন্তু আজকে মনে হচ্ছে শ্রোতারা কিন্তু আমাদের ভুলে গেছেন।
0: না না না, তার কারণে এই যে পাঠাননি, বন্ধুদের সাথে আমাদের কথা হচ্ছে, অবশ্যই চিঠির মাধ্যমে আমরা জানিয়ে দেব।
2: নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার,
7: রায়মল কন্যা থেকে সুফল বিশ্বাস বলছিলাম।
2: হ্যাঁ দাদা বলুন, কোন গানটি শুনতে চান?
7: আমাকে গান শোনাবেন?
0: আপনারা চিঠি লিখতে পারেন রূপালী প্রযত্নে, আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়। বন্ধুরা যদিও আজকে চিঠি লেখেনি, তো কি হয়েছে, ফোনই নিয়ে তো কথা হচ্ছে। হ্যালো,
2: ওয়ালাইকুম সালাম, কে বলছেন? হ্যাঁ আমরা ভালো আছি।
8: আমি কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম আলাদার, থানা মোরগঞ্জ জেলা বাগের থেকে।
2: হ্যাঁ বলুন ভাই, কোন গানটি শুনতে চান?
8: ছবির নাম শিল্পী সেলিনা, এই অন্তরে কি প্রেমখানাতে আসে দেখেছি।
0: ছবির নামটি আরেকবার বলেন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক,
2: আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যখন আমাদেরকে জানাবেন তখন অবশ্যই ছবির নাম এবং গানের কণ্ঠশিল্পীর নাম স্পষ্টভাবে জানাবেন। দেখি আমাদের সর্বশেষ ফোন কলে কে রয়েছেন আমাদের সাথে।
0: হ্যালো,
9: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
9: আপুরা ভালো আছেন?
0: জি আমরা সবাই ভালো আছি।
9: জি দোয়া করি সবাই ভালো থাকেন। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান।
0: হ্যাঁ,
9: সভাপতি কাকচিড়া বাজার জেলা পরগুনা।
0: জি
2: পরবর্তী অনুষ্ঠানে আমরা হচ্ছে সকলের চিঠি পাবো।
0: হ্যাঁ, আর এই অনুরোধটির সাথে সাথেই কিন্তু আমাদের আজকের মতো রূপালীর আয়োজনে ফোন ইন পর্ব শেষ করতে হচ্ছে, কারণ অনেক বন্ধুর চিঠি, কিন্তু চিঠি না থাকলেও আমাদের গানের অনুরোধ কিন্তু রয়েছে, আমরা চাই না অপরাধ হয়ে থাকতে, তাই না?
2: তো আমরা এখন শুনে আসি কে অপরাধী এই ছায়াছবি থেকে।
0: মনি কিশোরের কণ্ঠে গান, আর এই গানটি শুনতে চেয়ে আমাদেরকে অনুরোধ করেছিল
2: লাভলি নন্দন প্রতাপ খুলনা থেকে।

0: বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশির সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিকমতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিমভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বাঁ পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক 2 হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: এবারে শোনাবো হৃদয়ের কথা। ঠিক তাই, হৃদয়ের কথা ছায়াছবি থেকে এবারে গানটি শোনাবো এসআই টুটুলের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে আমাদেরকে অনুরোধ করেছিলেন পলাশ সরকার, কাঞ্চননগর ডুমুরিয়ার বন্ধু।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে, প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে, আর আপনাদের যে আয় সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। ৪৯ বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ২০,০০০ কিলোমিটার খাল খনন করতে চাই।
3: শুনবেন রূপালীর আয়োজনের সর্বশেষ গান হঠাৎ বৃষ্টি, ছায়াছবি থেকে নচিকেতার কণ্ঠে। আর এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন নিপা পাংশা রাজবাড়ি থেকে।

অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি পল্লী মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন আতাউর রহমান গাজী। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি পল্লি মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আতাউর রহমান গাজী। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে সাজিয়া ওয়াসিম। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনারগণ। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করার বিধান রয়েছে। নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এই জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এর ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবেন। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের বিধি মতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, আর ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান আছে। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির বলেছেন, দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণে উৎসাহিত করতে তাদের জন্য বুথ ভাড়া মওকুফ করা হবে। তিনি গতকাল পূর্বাঞ্চলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত ১০ম চীন দক্ষিণ এশিয়া প্রদর্শনী এবং ৩০তম চীন কুনমিং আমদানি রপ্তানি মেলা ২০২৬ বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক উদ্যোক্তা আন্তর্জাতিক মেলায় অংশ নিতে পারেন না। এ কারণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে বুথ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসা বাণিজ্যের প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা সহজ করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের কর্ণধার। তিনি গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডিন্স মেরিট অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আধুনিক জ্ঞান বিজ্ঞান ও নৈতিক শিক্ষায় দীক্ষিত হয়ে এই শিক্ষার্থীরাই আগামীতে রাষ্ট্রের নেতৃত্ব দেবে। বিশ্বজুড়ে জ্ঞান ও দক্ষতাই এখন সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তাশক্তিকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়কে জাতি গঠনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান আখ্যায়িত করে জহিরউদ্দিন স্বপন বলেন, মেধা গবেষণা ও সৃজনশীলতার বিকাশে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানবদেহে যকৃতের প্রদাহ সংক্রান্ত রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস

0: ডায়াবেটিস দিবস। দিবসটির এই বছরের প্রতিপাদ্য চলুন সহজভাবে বুঝি। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে বলেন, তাঁর সরকার 2030 সালের মধ্যে ভাইরাল হেপাটাইটিস নির্মূলের বৈশ্বিক লক্ষ্য অর্জনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দিবসটি উপলক্ষে বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও র্যালি সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন প্রক্রিয়া আরও সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস ইসরায়েলি সরকারের এই ধরনের পরিকল্পনার নিন্দা জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে তেল আবিবের এই ধরনের বসতি স্থাপন সম্প্রসারণের কোনো আইনি বৈধতা নেই এবং এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনেরও চরম লঙ্ঘন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল ৬টায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ মেঘলা সহ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি আজ রাত ৯টায় চট্টগ্রাম বন্দরসমূহ থেকে ৪৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৪৭৫ কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ২৩০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা বন্দর সমুদ্র বন্দর থেকে ২৯০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিটি শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। এসো আরবি শিখি ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান বিকেল 3:30। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল 4:05। এবার সঙ্গীতানুষ্ঠান, দেশাত্মবোধক গান রুনা লায়লার কণ্ঠে শুনবেন দুপুর 12:15। আধুনিক গান শুনবেন এইচ এম বাহালুল করিমের কণ্ঠে দুপুর 12:30 এবং মঞ্জুরুল আলম টুটুলের কণ্ঠে দুপুর 2:40। ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বনানী ঘোষের কণ্ঠে দুপুর 12:20 এবং প্রমোদ দত্তের কণ্ঠে দুপুর 2:30। লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি শুনবেন সন্ধ্যে 6:10। পল্লীগীতি শুনবেন মোহাম্মদ হামিদুল ইসলামের কণ্ঠে দুপুর 12:40 এবং শাহজাদী মাসকুরা চামিলির কণ্ঠে দুপুর 2:50। এছাড়া FM 88.8 MHz-এ NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
3: বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আফিফা ইয়াসমিন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ KDF চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 5 বছরে দেশব্যাপী 25 কোটি গাছের চারা রোপণের যে যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছে তা কেবল কোনো সরকারি কর্মসূচি নয়, এটি পরিবেশ রক্ষায় একটি জাতীয় আন্দোলন। KDA অভিযানের অংশীদার ও সহযাত্রী হিসেবে কাজ করছে। এই কর্মসূচির আওতায় কেরিয়ের আওতাধীন এলাকায় লক্ষাধিক গাছ রোপণ ও চারা বিতরণ করা হবে। খুলনাকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির বিরূপ প্রভাব থেকে রক্ষা করতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি গতকাল খুলনা জেলা স্কুলে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। KDA চেয়ারম্যান বলেন, শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না, রোপণ করা প্রতিটি চারার সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পুষ্টি ও অর্থনৈতিক চাহিদা পূরণে ফলদ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে হবে। খুলনা জেলা স্কুলের প্রধান শিক্ষকের সভাপতিত্বে বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি, সদর থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির এক অবহিতকরণ সভা গতকাল যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় ঝিকরগাছা পৌরসভা সহ উপজেলার 11টি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বাস্তবায়ন ও কার্যক্রমের অংশ হিসেবে 13 জন সুপারভাইজার ও 140 জন গণনাকারী নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সভায় ফ্যামিলি কার্ড তৈরির ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী নির্বাচন, তথ্য সংগ্রহ ও যাচাই বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও গণনাকারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে কার্যক্রমটি সফলভাবে সম্পূর্ণ করার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার ও সহকারী পরিসংখ্যান অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা গতকাল যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য গাজী এনামুল হক এতে প্রধান অতিথি ছিলেন। সভায় উপজেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনার কয়রা উপজেলার সুন্দরবন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের উদ্যোগে গতকাল স্টেশন এলাকায় 4,000 বাবলা গাছের বীজ বপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডেপুটি রেঞ্জার মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। কাশিয়াবাদ স্টেশনের বনকর্মী, সিপিজি ও ভিটিআরটি সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে একই উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাঠমারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল জলবায়ু পরিবর্তন সহনশীল বসত বাড়ির উদ্বোধন ও গাছের চারা বিতরণ করা হয়। এ সময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা 10 জন উপকারভোগীর মধ্যে জলবায়ু সহনশীল বসতবাড়ি হস্তান্তর এবং পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ফলদ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একটি বেসরকারি সংস্থা এর আয়োজন করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দল গতকাল মেহেরপুর শহরের একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা, স্বাস্থ্যবিধি না মেনে খাদ্য সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে দোকান মালিকের কাছ থেকে 30,000 টাকা জরিমানা আদায় করেছে। এদিকে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল ঝিনাইদহে মহাসড়কে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে 20টি যানবাহন থেকে 8,000 টাকা জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন এ অভিযানের নেতৃত্ব দেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে পশ্চিম বঙ্গোপসাগর, উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিমে দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6:05 ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান রুনা লায়লা কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

আপনারা শুনলেন রুনা লায়লার কণ্ঠে দেশের গান, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত বনানী ঘোষের কণ্ঠে।

বনানী ঘোষের কণ্ঠে শুনলেন পরপর দুটি রবীন্দ্রসঙ্গীত। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আধুনিক গান HM বাহলুল করিমের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রেজাউল করিম।

0: শুনলেন পরপর দুটি আধুনিক গান। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পল্লীগীতি মোহাম্মদ হামিদুল ইসলামের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন হামিদুর রহমান।

0: শুনলেন মোহাম্মদ হামিদুল ইসলামের কণ্ঠে পরপর দুটি পল্লী গীতি। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। শুনবেন আল্লাহ পাকের সনি হামদ মোহাম্মদ আমিরুল ইসলামের কণ্ঠে। কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম।

0: আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেড়া একটা ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

প্রীতিময় শুভেচ্ছা শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের এই আয়োজনে শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আপনারা নিশ্চয় প্রতিদিনের মতো আজও অপেক্ষা করছেন আপনাদের ভালো লাগা ভালোবাসা গানগুলো শোনার জন্য, আর সেই সাথে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হওয়ার জন্য। যদি যুক্ত হতে চান এই আয়োজনে, তাহলে আমাদেরকে ফোন করতে হবে 01974121970 এই নম্বরটিতে। আর অনুষ্ঠানে ফাঁকে অবশ্যই ফোন ইন পর্বে কথা বলার পাশাপাশি আপনাদের সাথে আমরা ইথার তরঙ্গের মাধ্যমে রয়েছি। লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন সামিয়া আক্তার, আর এছাড়াও আছেন প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। তো বন্ধুরা, কথা নাই, আমরা মূল আয়োজনে ফেরাচ্ছি চোখ। শুরুতে জিঘাংসা ছবির গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, আর এই গানটি শুনতে চেয়ে মিলন বাবু আপনি বয়রা বাজার খুলনা থেকে অনুরোধ করেছেন।

এবারে বাল্য শিক্ষা ছবির গান, আমার এই গানখানি যদি ভালো লাগে কোনোদিন ভুলে যেও না। গানে গানে আমাদের এই আগতি রয়েছেন সাথে সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোর। শুনতে চেয়ে সুফল বিশ্বাস আপনি রায়ের মহল খুলনা থেকে অনুরোধ করেছেন।

বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এ সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।

0: как Мюнхгаузен.
1: প্রিয়শ্রোতা শুনছিলেন জামিন নাই ছবির গান সালমা জাহান এবং ইন্দ্রবিশ্বর কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন কাশিম সর্দার ডুমুরিয়া খুলনা থেকে। প্রিয়শ্রোতা, আপনাদেরকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য 01974121970 এই নম্বরটিতে। অনুরোধ করব খুব সংক্ষেপে নাম ঠিকানা জানিয়ে আমাদেরকে অনুরোধ করবেন এবং বলবেন আপনারা কোন গান শুনতে চান আগামী আয়োজনে। সেটি নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা অনেক বন্ধু অপেক্ষায় থাকি, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করি যেন খুব সংক্ষেপে আপনাদের অনুরোধের কথা আমাদেরকে বলেন। প্রথম বন্ধু, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: জি, কে বলছিলেন, কোথা থেকে?
2: আপামনি, ভালো আছেন?
1: জি বলুন।
2: আমি গুসাইপাড়া ভেড়াওয়ালা থেকে শামীম রেজা।
1: শামীম রেজা, আপনাকে বুলবুল ভাইয়ের মতো লাগে তো, যাই হোক বলুন।
2: হ্যাঁ, আমাকে শোনাবেন অশান্তি সায়াসমি থেকে এন্দ্রকিশোর, সাজলে আসলেন ও শামুল আসলেন যে গানের কথা, আমার ঘর যেন স্বর্গ,
1: আমার ঘর যেন স্বর্গ। সত্যি তাই, এটা কিন্তু যার যার কাছে স্বর্গ নরক এবং সুখ এগুলো বিরাজ করে। যদি আপনি নিজেকে অনেক সুখী মনে করেন, আপনার ঘরটাকে যদি স্বর্গ মনে করেন, সত্যি আপনার ঘর স্বর্গ হিসেবেই ধরে দিবে। অনেক ধন্যবাদ এই সুন্দর গানটি শুনতে চাওয়ার জন্য। এবারে কে আছেন কথা বলে নি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা ফুলবাড়িয়া ময়মনসিংহ বলি। জি বলুন।
2: মোস্তফা ভাই, আপু ছায়াছবি রশিয়া বন্ধু গানের কথা রশিয়া বন্ধুরে প্রীতি।
1: আচ্ছা ঠিক আছে, রশিয়া বন্ধুরে প্রীতি শিখাইয়া। আমরা কিন্তু দূরে কোথাও যাই না, আপনাদের কাছাকাছি, আপনাদের ইথার তরঙ্গের মাধ্যমেই ভীষণ কাছে থাকি। নিশ্চয়ই আপনারা আমাদেরকে শুনতে পান এবং অনুভব করতে পারেন, সে প্রত্যাশা করছি। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। রয়েছি আমরা ফোন ইন পর্বে, পরবর্তী বন্ধুর কাছে যাচ্ছি। কে রয়েছেন আমাদের এবারে বন্ধু? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? দুঃখিত, সম্ভবত আমাদের এই বন্ধু আমাদেরকে শুনতে পাচ্ছেন। আপনি আরও একবার চেষ্টা করুন, নিশ্চয়ই আমাদেরকে আপনারা সংযোগ পেয়ে যাবেন। বন্ধুরা, আমাদেরকে শুনতে শুনতে আরও একটি কথা বলি যে কখনোই রাস্তা পার হবেন না, এই কথাটি আমরা প্রায় স্মরণ করিয়ে দিই। কেননা ভালো লাগে, ভালোবাসার মানুষের কাছে কথা বলতে বা তাদের সাথে আলাপচারিতায় অবশ্যই ভালো লাগে, কিন্তু তার মানে এই নয় যে রাস্তা পারাপার সময়েই কথা বলতে হবে কিংবা জরুরি কোনো কাজ দেখে। অবশ্যই আপনার রাস্তা পার হয়ে বা গাড়ি চালানোর সময় এটা কথাটা বলে গাড়ি একদিকে পার করে আমাদের সাথে কথা বলে তারপরে আবার না হয় আপনি গাড়ি চালাবেন কিংবা রাস্তা পার হয়ে তারপরে আমাদের সাথে কথা বলবেন। আর রাস্তা পারাপারের সময় সবসময় আমরা যে কথাটি বলি যে যেখানে আন্ডারপাস, ওভারব্রিজ অথবা জেব্রা ক্রসিং আছে অবশ্যই সেগুলো আমাদের ব্যবহার করা উচিত। আর নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে হবে, ট্রাফিক আইন সবসময় আমাদেরকে মেনে চলতে হবে। হ্যালো, শোনা যায়নি, আর একবার বলবেন কি? তুমি নাই কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তুমি নাই কিছু নাই, অনেক ধন্যবাদ। আরও একটা গান অবশ্য লুত্তরাজ ছবির একটা আছে, এই হৃদয়ের সাদা কাগজ, এটা অনেক জনপ্রিয় গান। আচ্ছা হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
3: আমি কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম থানা মোরগঞ্জ জেলা বাগেরহাট থেকে।
1: ইব্রাহিম ভাই বলুন, কি গান শুনবো আপনাকে?
3: ছবির নাম হচ্ছে ডাক, শিল্পী সেলিনা। এই অন্তরিত
1: ছবিটার নাম কি বললেন?
3: ছবির নাম ডাক। ডাক
1: ডাক,
3: জি জি।
1: একটু অন্যরকম লাগছে, মানে ডাক ছবিতে এই অন্তরে,
3: এই অন্তরে প্রেমখানাতে আছে ভ্যাকেন্সি, শিল্পী সেলিনা।
1: আচ্ছা, যদি আমাদের সংগ্রহে থাকে তাহলে আমরা শোনানোর চেষ্টা করব, আর যদি না থাকে তাহলে আগে থেকেই দুঃখিত বলে নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন লুৎফর ভাই, কি গান শোনাবো? হ্যাঁ, জি বলুন, একটু জোরে বলুন, আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ এইবার শুনতে পাচ্ছি, বলুন।
2: আমি মোহাম্মদ লুৎফর জোদ্দার।
1: হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন কি গান শুনতে চান। হ্যাঁ
2: নাম হলো গে সোনা সুনচার।
1: আচ্ছা
2: আচ্ছা
1: ঠিক আছে, আজকেরই দিনটি সত্যি সুন্দর, প্রতিদিনই সুন্দর হয় যদি আমরা প্রতিদিন সুন্দরভাবে দিনটা শুরু করতে পারি। এবারে কে আছেন? হ্যালো,
0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: কথা বলছিলাম মোহাম্মদ মাজিদুল ইসলাম,
1: মোহাম্মদ
0: ডুমুরিয়া থেকে।
1: মাজিদুল ইসলাম ডুমুরিয়া থেকে, তাই তো?
0: জি
1: বলুন ভাইয়া।
0: আমাকে গান শোনাবেন আকাশে আছে মাটি কে আমি শুয়েছে তোমাকে,
1: সাগরিকা শোনাবেন, সাগরিকা ছবি না? আকাশ শুয়েছে মাটি কে আমি শুয়েছি তোমায়, সম্ভবত সাগরিকা ছবির গান আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব যদি আমাদের সাথে থাকেন। তো এবারে কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো, আমি ছবিটার নাম বোঝা যায়নি, আর বিলাত ফেরত মেয়ে। আচ্ছা ঠিক আছে, বিলাত ফেরত মেয়ে শোনা যাচ্ছিল না আসলে, এই জন্য দুঃখিত বারবার জিজ্ঞাসা করার জন্য। তো যাই হোক, এবারে কে আছেন? হ্যালো জি, শুভদীপুর
4: দিদি, পলাশ কস্তার,
1: পলাশ দাদা। হ্যাঁ বলুন দাদা, কি গান শোনাবো আপনাকে?
4: স্নেহের
1: বাঁধন। হ্যাঁ
4: কেউ তো জানে না কখন যে কার কি হয়।
1: আচ্ছা, কেউ তো জানে না কখন যে কার কি হয়, সত্যি তাই। তারপরও আমরা যদি আমাদের মনের মানুষ, আমাদের ভালো লাগার বা ভালোবাসার বা প্রিয়জনদেরকে খোঁজ নিই, এই সম্পর্কে, যে কোনো সম্পর্কে যত্ন নিই, তাহলে আমরা জানব কে কেমন আছেন। তো যাই হোক, এবারে কে আছেন? হ্যালো, জীবননগর চুয়াডাঙ্গা থেকে কে বলছেন?
5: লিটন সরকার।
1: লিটন সরকার, জি বলুন।
5: আপনি গান শোনাবেন মায়ের আশীর্বাদ থেকে, যে কোনো গান শোনাবেন
1: মায়ের আশীর্বাদ। আচ্ছা ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। আপনারা শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আমরা আরও একটি ফোন নিয়ে নিচ্ছি, কেননা ফোন ইতিমধ্যে চলে এসেছে, আমরা গানের কাছে যেতে পারলাম না। আচ্ছা কে আছেন? হ্যালো,
6: আসসালামু
1: আলাইকুম। আসসালাম বলুন।
6: কথা বলছি আব্দুর রউফ জয়ন্তী সামানপুর বগুড়া থেকে।
1: আব্দুর রউফ,
6: হ্যাঁ জয়ন্তী ওই সামানপুর বগুড়া থেকে।
1: আচ্ছা বগুড়াটা বুঝলাম, কিন্তু আর একটা মানে গ্রামের নামটা বোঝা যায়নি, আর একবার বলবেন কি?
6: জয়ন্তী বাড়ি।
1: জয়ন্তী বাড়ি, তাই তো? আচ্ছা বলুন। বগুড়া থেকে, আচ্ছা গহর বাদশাহ, তাই তো? ঠিক আছে, আমাদের সংগ্রহে থাকলে আমরা শোনানোর চেষ্টা করব, নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা করছি। কে রয়েছেন?
7: জোয়ার
1: ভাটা
7: ছবি থেকে শোনাবেন। ভাবলে তুমি দূরে চলে গেলে আমি চুপে থাকবো,
1: সত্যি তো তাই, বন্ধুরা যদি কাছে না থাকে তাহলে ভালো লাগে। অনেক ধন্যবাদ, সুন্দর একটি গান শুনতে চাওয়ার জন্য। আমরা এক্ষুনি আবারও গানের কাছে ফিরে যেতে চাই এই মুহূর্তে শেষ ফোনটি নিয়ে।
8: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম।
8: শেষ ফোনটি নেওয়ার জন্য ধন্যবাদ আবু। আমার মনে, আমি বুলবুল আহমেদ,
1: হ্যাঁ
8: কাজীপাড়া ঘামারা থেকে।
1: বলুন।
8: ছায়াছবির নাম রিক্সাওয়ালার প্রেম, রিক্সাওয়ালার প্রেম ছায়াছবি থেকে আসিবের কণ্ঠে আমি রিক্সাওয়ালা নাইকো খুদার জালা।
1: আচ্ছা ঠিক আছে, আর কথা নয়, আমরা এই মুহূর্তে ফিরবো গানের কাছে, এবার বাস্তবের মুখোমুখি হব বাস্তব ছবির গান শুনে। আর এই গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছেন মোহাম্মদ এস এম আশরাফুজ্জামান কাজীপাড়া যশোর থেকে, শিল্পী মনির খান, এবং সাথে রয়েছেন অনিমা লিজা রিকোস্টা।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফলে কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

শ্রোতা বন্ধু, আপনারা বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে শুনছেন আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে গান প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম খুলনা কেন্দ্র থেকে। এবারে নাগরদোলা ছবির গান শিল্পী রথীন্দ্রনাথ রায় শুনতে চেয়েছিলেন এনামুল চুয়াডাঙ্গা থেকে।

বন্ধুরা, এবারে কুষ্টিয়ার বন্ধু ওয়াহিদুজ্জামানের পছন্দে শুনবেন ওয়াদা ছবি থেকে গান, কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী।

এবারে গানের অনুরোধকারী শ্রোতা হচ্ছেন মোহাম্মদ উৎফল জোরদার, পাংশা রাজবাড়ির বন্ধু। আপনি শুনতে চেয়েছেন বেদের মেয়ে জ্যোৎস্না ছবির গান মুজিব পরদেশির কণ্ঠে।

আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহফুজ আক্তার সুমি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বঙ্গভবনে তার কার্যক্রম শুরু করেছেন। তিনি আজ বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত অশ্বারোহী দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানায়। পরে পিজিআর এর একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন এবং জনবিভাগের সচিব খান মোহাম্মদ নুরুল আমিন তাকে বঙ্গভবনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন। প্রধান নির্বাচন কমিশনার সিএসি এ এম এম নাসিরুদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। কমিশন যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ, তাহমিদা আহমেদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। সিএসি জানান, নির্বাচনের তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত করা হয়নি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করা হবে এবং তা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। চিফ ইলেকশন কমিশনার নিজেই রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং কমিশন প্রাঙ্গণ থেকে যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। সংসদীয় অধিবেশনে উপস্থিতি বা অনুপস্থিতি এই নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করবে না বলেও তিনি নিশ্চয়তা দেন। তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের পর আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের মতো বড় দায়িত্ব থাকায় দ্রুততম সময়ে রাষ্ট্রপতি নির্বাচন পর্ব শেষ করতে চায় কমিশন। উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। তিনি আজ ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদক বিরোধী সভায় একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দল মত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক নির্মূলে সরকারের অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি আরও বলেন, যথাযথভাবে মাদক নিরসন করতে পারলে সমাজের বহু সমস্যা সমাধান হবে। মানবদেহে যকৃতের প্রদাহ সংক্রান্ত রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হয়েছে বিশ্ব হেপাটাইটিস দিবস। দিবসটির এবছরের প্রতিপাদ্য চলুন সহজভাবে বুঝি। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে বলেন, তার সরকার 2030 সালের মধ্যে ভাইরাল হেপাটাইটিস নির্মূলের বৈশ্বিক লক্ষ্য অর্জনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দিবসটি উপলক্ষে বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, র্যালি সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ বৈঠক করবেন। সাম্প্রতিক মাসগুলোতে নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে সম্পর্ক কোনো সময় টানাপোড়েন দেখা গেল, উভয়ে তেমন কোনো তিক্ততায় পৌঁছাননি। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সর্বশেষ সংঘাতে ইসরায়েল অংশ নেয়নি। যুদ্ধবিরতির ব্যাপারে গত এপ্রিলে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার পর চলতি মাসের শুরুর দিকে সংঘাত বৃদ্ধি পায়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল 6টায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে

0: বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: বেলা 2টো বাংলা সংবাদের পর শ্রোতা বন্ধুরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। শুনছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। এবারে শোনাব ফুলের মতো বউ ছবির গান। যে গানটি শুনতেছি মোহাম্মদ গিয়াসউদ্দিন, আপনি পূর্ব চম্বল বাঁশখালী চট্টগ্রাম থেকে অনুরোধ করেছিলেন। শিল্পী কনক চাপা।

এবারে রয়েছে কষাই ছবির গান। এই কষাই ছবির গান শুনতে চেয়ে আমাদের কাছে বেশ কদিন ফোন অনুরোধ করেছিলেন আমাদের বন্ধু মোহাম্মদ জাফর পালোয়ান, কাকচিড়া বরগুনার বন্ধু। তো চলুন আপনার পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি রুনা লালার কণ্ঠে। আর এর পরপরই আপনাদের সাথে আরও একবার যুক্ত হব ফোন ইন পর্বে, যাদের সাথে কথা হয়নি নিশ্চয়ই প্রস্তুত থাকবেন।

0: প্রিয়শ্রোতার কথা দিয়েছিলাম এই গানটি পরপরই আপনাদের সাথে যুক্ত হব ফোর ইন পর্বে, তাই আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন। হ্যালো জি, শুভ দুপুর, বলুন। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যদিও দুপুরবেলা আমাদের আয়োজন হয়, তারপরও সুন্দর সন্ধ্যায় গান তো যে কোনো মুহূর্তেই ভালো লাগে, তাই না? এবারে কে আছেন?
1: হ্যালো হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন শ্রোতা?
0: আচ্ছা জাফর ভাই, জি বলুন। আচ্ছা কিছুক্ষণ আগে ওনার সাথে আমাদের কথা হয়েছে, তো যাই হোক, আমরা আপনারা খুশি হলেই আমরা খুশি, আবার নতুন করে যুক্ত হয়ে বলা, যাই হোক। এবারে কে আছেন?
1: হ্যালো জি আদাব, কে বলছেন কোথা থেকে?
0: আচ্ছা সুনীল,
1: সুনীল জি অনুরোধ জানাবেন।
0: অনেকদিন পরে গানের অনুরোধ পেলাম, সত্যি তাই, লালন হারিয়ে যাচ্ছে, অনেক কিছুই হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, আমাদের বাঙালিয়ানা যেন না হারাই এদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
2: আপু কথা বলছি, আব্দুল মজিদ।
0: আব্দুল মজিদ, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন মজিদ ভাই। নসিব, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই শোনা ভাব করি, অনেক ধন্যবাদ। আমরা আর একটি ফোন নিয়ে গানের কাছে আবার ফিরে যাব।
1: হ্যালো হ্যালো হ্যালো
0: হ্যালো, কে বলছিলেন? যাই হোক, আমরা কিন্তু সংযোগ
1: বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, শ্রোতা হয়তো আমাদেরকে শুনতে পারছিলেন না, অথবা তিনি রেডিও শুনতেই বেশি ব্যস্ত ছিলেন। আমরা যেহেতু বলেছিলাম আরেকজন শ্রোতার অনুরোধ নিব, দেখব সর্বশেষ কোন ভাগ্যবান শ্রোতা আমাদের সাথে যুক্ত হবেন এবং জানাবেন তার অনুরোধের কথাটি,
0: অথবা আমরাই ভাগ্যবান যে কোন বন্ধুর সাথে শেষ পর্যন্ত আমরা কথা না বলে ফোন রাখতে পাচ্ছি না, তাই না?
1: ঠিক তাই, কারণ
0: 9741219709 এই নাম্বারটিতে সবসময় আমরা যুক্ত থাকি। কে রয়েছেন শেষ বন্ধু?
3: হ্যালো আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে?
3: কথা বলছি মোসাম্মদ, বিউটি খাতুন, বাহাদুরপুর, কুষ্টিয়া থেকে।
1: বিউটি খাতুন, বাহাদুরপুর, কুষ্টিয়া থেকে, জি জি। এই জনপ্রিয় গানটি প্রায় আমরা অনুরোধ পেয়ে থাকি এবং প্রচারও করে থাকি, শ্রোতা সাথেই থাকুন, আজ যেহেতু তালিকায় নেই, সাথে থাকলে অবশ্যই আপনার পছন্দের গানটি বিজ্ঞাপন তরঙ্গে যেকোনো আয়োজনে শুনতে পারবেন। চলে যাব গানে, যেমনটি বলছিলাম শোনাবো জিদ্দি বউ ছবির গান, যুগলে গিয়েছেন এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন জ্ঞানেন্দ্র পাল মহেশপুর ফতেপুর থেকে।

শ্রোতা বন্ধু, এবারে এন্ড্রু কিশোর ও এম এ শোয়েব গিয়েছেন ভেজা চোখ ছবিতে, শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন নিত্যানন্দ রায়ের মহল খুলনা থেকে।

অনেকগুলো গান রয়েছে আমাদের তালিকাতে। কাশেম ভালা প্রেম ছবির গান শুনতে চেয়ে খোকন চন্দ্র পাংশ রাজবাড়ি বন্ধু অনুরোধ করেছিলেন। ভূপেন্দর সিং এবং মিতালি মুখার্জির কণ্ঠে সাগরিকা ছবির গান শুনতে চেয়ে দীপঙ্কর আপনি নন্দনপ্রতাপ খুলনা থেকে অনুরোধ করেছিলেন। মকরন্দ মন্ডল আপনি রায়মার খুলনা থেকে সুজন সখী ছবির গান শুনতে চেয়েছিলেন। আব্দুল আলিম এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শোনাব এই মুহূর্তে একটি গান।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হলো বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালি। আপনাদের সাথে আগামীকাল ঠিক বেলা 1:05 আবারও কথা হবে আপনাদের পছন্দ করা সব গান নিয়ে। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন। সে প্রত্যাশাই। শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও প্রিয় শ্রোতা, আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীত শুনবার জন্য। গিয়েছেন প্রমোদ দত্ত।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন প্রমোদ দত্ত, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধু, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী মঞ্জুরুল আলম টুটুল, গীতিকার সোহেল আলম।

0: শ্রোতা বন্ধু, আপনারা সোহেল আলম রচিত দুখানি আধুনিক গান শুনলেন। কণ্ঠ দিয়েছেন মঞ্জু
1: সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

0: দিয়েছেন মঞ্জু সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত।
0: বাংলাদেশ বেতার খুলনা, একটি বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে 27 জুলাই 2026 নতুন করি স্পোর্টস 2026-2027 দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। নতুন করি 2026-2027 আওতায় 10টি ইভেন্টের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর 2026 থেকে শুরু হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রম 1 জুলাই 2026 হতে 31 আগস্ট 2026 পর্যন্ত চলমান থাকবে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজনমালায় এখন রয়েছে পল্লী গান শিল্পী শাহজাদী মশকুরা চামেলী।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাইফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। প্রধানমন্ত্রী আজ সচিবালয়, মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয় এক সভায় এসব কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে। সভায় জানানো হয়, আলাদা দুটি বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করছে। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে এগুলো দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। কমিশন যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। সিইসি জানান, নির্বাচনের তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত করা হয়নি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করা হবে এবং তা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। তিনি আজ ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদক বিরোধী সভায় একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দল মত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক নির্মূলে সরকারের অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি আরো বলেন, যথাযথভাবে মাদক নিরসন করতে পারলে সমাজের বহু সমস্যার সমাধান হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, নির্বাচনকালীন দেশবাসীর কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। তিনি আজ বরিশালের গৌরনদীতে কুতুবপুর স্বনির্ভর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশ গঠনমূলক কর্মসূচিতে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। জনগণ ভোট দিয়ে দেশ পরিচালনায় দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে ছোট মনে করা উদ্ধত যেসব রাজনীতিবিদ দেখায় তারা দলের শত্রু। অপকর্ম করে দলের পরিচয় কেউ যেন রক্ষা না পায় সেদিকেও লক্ষ্য রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার 2034 সালের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, নতুন অর্থনৈতিক মডেলের মূল কেন্দ্রে রয়েছে বিনিয়োগ। আজ বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবস 2026 উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সময় গ্যাসের অনুসন্ধান, উত্তোলন ও পরিকল্পনা না করে আমদানি নির্ভর করার কারণে সংকট তৈরি হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল 6টায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি

0: অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়।
1: This is Bangladesh Beta Dhaka.
2: বিকেল তিনটে বাংলা সংবাদের পর ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান। আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবির গান শোনার জন্য। প্রথমেই শেষ ঠিকানা, এই ছবির গান শুনবেন ইন্দ্র কিশোরের কণ্ঠে।

এবারে কেউ প্রেম করে আর কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা? এই চমৎকার প্রশ্ন বোধক গান রয়েছে এসআই টুটুলে কণ্ঠে, ছায়াছবি ব্যাচেলার।

0: শুনছিলেন ধারণা করছেন মাওলানা রবিউল ইসলাম রাফে।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত শ্রোতা বন্ধুরা, এসো আরবি শিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের পাঠ শুরু করতে যাচ্ছি। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমরা এসো আরবি শিখি বা ব্যবহারিক মুজাফ এবং মুজাফ ইলাইহি। মুজাফ মানে যে শব্দটাকে সম্বন্ধ করা হয়, মুজাফ ইলাইহি মানে যার দিকে সম্বন্ধ করা হয়। এটা আরবি শব্দ, মুজাফ মানে যাকে সম্বন্ধ করা হয়েছে। মুজাফ ইলাইহি, ইলা মানে দিকে, মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি যার দিকে সম্বন্ধ করা হয়। যেমন যদি বলি কিতাব কোন শব্দ হয়, যেমন
2: কলম,
1: কলম হয়, তাহলে কেমন হবে শব্দটা?
2: কিতাবু
3: কলামু রাশিদিন,
1: কলামু
2: কলামু
1: রাশিদিন, রাশেদের কলম, কলমটা রাশেদের, অন্য কারণ না। যদি এটা কিতাব কলম না হয়, এটা ছেলে হয়, তাহলে ওয়ালাদু রাশেদের ছেলে। যদি রাশেদের বাবা বা আব্বা হয়, আব্বা আরবি হলো আবু,
3: আবু
1: আবু রাশিদিন, আবু
3: রাশিদিন,
1: রাশিদিন রাশেদের বাবা। তো এইভাবে আমরা মুজাফ মুজাফ ইলাইহি বলবো। প্রথম শব্দটাকে বলবো মুজাফ, মানে কিতাবকে সম্বন্ধ করা হয়েছে, সুতরাং কিতাব মুজাফ। কোন কার দিকে? রাশিদিন, রাশেদ শব্দটির দিকে, সুতরাং রাশেদ হবে মুজাফ ইলাইহি, কিতাবু রাশিদিন। তাহলে কিতাব এটাকে বলবো মুজাফ, মানে এই শব্দটাকে সম্বন্ধ করেছি কার দিকে? রাশিদিন, রাশের দিকে। আমরা একটা নিয়ম জানি যে মুজাফ ইলাইহি, যে শব্দের দিকে একটা শব্দকে সম্বন্ধ করা হচ্ছে মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি সর্বদা জের হয়। কি হয়?
2: জের
3: হয়,
1: জের হয়। হ্যাঁ, তবে কিছু কিছু কারণে কখনো কখনো এই মুজাফ ইলাইহি জের না হয়ে কি হয়, একটু জবর হতে পারে,
3: জবর হতে পারে।
1: যেমন মেয়েদের নাম, মেয়েদের
3: নাম
1: নাম, যেমন বলি কিতাব ও আয়েশা তিন হওয়ার কথা ছিল,
3: জি,
1: কিন্তু কিতাব ও আয়েশা তিন বল।

0: আয়েশা তা, মানে মেয়ে নামে তানবিন হয় না এবং জের হয় না,
1: জের কবুল করে না,
0: মেয়ে নামের শেষে কি হয় না
1: তানবিন হয় না,
0: তানবিন দুই জব দুই জের দুই পেশ এবং জের হয় না। আচ্ছা, তাহলে কিতাব আয়েশা তা, আয়েশার কিতাব, যদি বলি ফাতেমার কিতাব,
1: কিতাবু
0: ফাতিমাতা, হ্যাঁ কিতাবু ফাতিমা তিন্না ফাতিমাতা, আর যদি এটা পুরুষ মানুষের নাম হতো কিতাবু খালিদিন,
1: খালিদিন,
0: কিতাবু মাজিদিন, মাজিদের বই। আচ্ছা, তাহলে কিতাবু রাশিদিন অর্থ কি?
1: রাশিদের কিতাব,
0: কিতাব বা বই। কিতাবু আয়েশাতা,
1: আয়েশার
2: কিতাব বা বই।
0: কিতাবুল মুআল্লিমি,
2: কিতাবুল
1: শিক্ষকের,
0: কিতাবুল মুআল্লিমি
2: শিক্ষকের,
0: শিক্ষকের বই। এখানে একটা জিনিস, শিক্ষক টি টি তো বলা হয় না, যেমন যদি বলি তিলমিজুন একজন ছাত্র, বলি তিলমিজুন
1: একজন ছাত্র,
0: আর যদি বলি আলিফ লাম দিয়ে
1: আত-তিলমিজু,
0: আত-তিলমিজু ছাত্র অথবা ছাত্র টি, তাহলে যদি বলি কিতাবু তিলমিজিন একজন ছাত্রের বই, কিতাবু তিলমিজিন
2: একজন
1: ছাত্রের,
0: রাশেদের বই। যালিকা কিতাবু আয়েশাতা, শিক্ষকের বইটি মুফিদুন, মানে উপকারী। হ্যাঁ, মুফিদুন এই শব্দটি আমরা আগে পড়েছি, তো এর সাথে আমরা অনেক শব্দ মিলাতে পারবো, যেমন নতুন আর বিকি জাদিদুন, আর পুরাতন পুরাতন, যদি বলি ছোট সগীরুন, বড় কাবীরুন, যদি বলি সুন্দর জামিলুন, যদি বলি কুসরি কবিহুন, এ ধরনের শব্দ বলবো। আরো কিছু শব্দ বলি, যেমন কালামু খালিদিন,
2: খালেদের কলম,
0: সাআতু বাশিরিন,
1: বাশিরের ঘড়ি,
0: ঘড়ি, হ্যাঁ, বাইতু মাহমুদিন,
1: মাহমুদের ঘর, মাজিদের বন্ধু,
0: মাজিদের বন্ধু। এরপরে মেয়ে শব্দের দিকে সম্বোধন করে আমরা কিছু শব্দ বলবো, সম্বন্ধ করে। হ্যাঁ, ইকদু আমিনাতা, ইকদু আমিনাতা, আমিনার হার, গলার হার আছে না, ইকদু মানে হার, আমিনাতা,
1: আমিনার হার,
0: আমিনা তিন হওয়ার কথা ছিল মুজাবিলাহি, কিন্তু বাবুল মসজিদি,
1: মসজিদের দরজা,
0: ইসমুল ওয়ালাদি,
1: ছেলেটির নাম,
0: ছেলেটির নাম, ছেলেটির নাম, মিফতাহুল কুফলি,
2: তালার চাবি, তালাটির চাবি,
0: হ্যাঁ তালার চাবি,
2: জি,
0: মিফতাহুল মানে চাবি
1: আর কুফলুল মানে তালা,
0: মিফতাহুল কুফলি তালার চাবি,
1: তালার চাবি,
0: মিসবাহুল গুরফাতি,
2: রুমের,
1: রুমের বাতি,
0: কামরার বাতি বা
1: রুমের
0: গৃহের বাতি, ঘরের বাতি,
1: জি,
0: মুআল্লিমুল মাদ্রাসাতি,
2: মাদ্রাসার,
1: মাদ্রাসার শিক্ষক,
0: মাদ্রাসার শিক্ষক। হাজা কলামু মাহমুদিন,
1: এই কলমটি মাহমুদের,
0: না হাজা ইহা,
2: ইহা মাহমুদের কলম,
0: মাহমুদের, মাহমুদের কলম, জি, কলামু মাহমুদিন জাদিদুন,
2: মাহমুদের কলম,
1: কলম নতুন,
2: নতুন,
0: হ্যাঁ, যদি বলি কলামুহু জাদিদুন,
2: কলাম, তার কলম নতুন,
0: তার কলমটি নতুন,
2: জি,
0: আমরা এর আগেও পড়েছি কলামুহু মানে তার কলম, কলামুকা
2: ঘড়ি,
1: ঘড়ি
0: সেটা বাশিরের, সাআতু বাশিরিন জামিলাতুন, স্ত্রীবাচক শব্দ, কারণ স্ত্রীবাচক শব্দ কোনটাকে আমরা বলি, যে শব্দের শেষে গোলতা
2: গোলতা হয়,
0: গোলতা থাকে, সেটা স্ত্রীবাচক। হাজা ইকদু আমিনাতা,
1: এটা আমিনার হার,
0: ইহা আমিনার হার, ইকদু আমিনাতা জামিলুন, আর স্ত্রীবাচক হলে ইকদু আমিনাতা জামিলুন, আমিনার হারটি সুন্দর, ইকদুহা জামিলুন, তার হারটি সুন্দর, সুন্দর। যালিকা রাজুলু আবু ফাতিমাতা, যালিকা রাজুলু, ওই লোকটি আবু
1: ফাতিমার
0: আব্বা, আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন,
2: ফাতিমার আব্বা অনেক বড় আলেম,
0: আলিমুন কাবীরুন একজন বড় আলেম,
1: একজন বড় আলেম,
0: আবুহা আলিমুন কাবীরুন,
2: তার পিতা
1: বড় আলেম,
0: একজন বড় আলেম,
1: একজন বড়
0: আলেম, আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি,

0: মাজেদের বাবা
1: মাদ্রাসার শিক্ষক, মুআল্লিমুল মাদ্রাসাতি মাদ্রাসা শিক্ষক। আর যদি একটা অনির্দিষ্ট করে বলা হতো মুআল্লিমু মাদ্রাসাতিন, যে কোনো একটি মাদ্রাসার শিক্ষক। ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লিমুল মাদ্রাসাতি মুআল্লিমাতুল মাদ্রাসাতি,
2: ফাতিমার মা
0: মাদ্রাসার
1: শিক্ষিকা। এখন কয়েকটা প্রশ্ন করব আমরা। মান আনতা আইয়ুহা রাজুল, মান আনতা তুমি কে, আইয়ুহা রাজুল
2: হে লোক,
1: হে হে হে
2: হে ব্যক্তি,
1: হে ব্যক্তি বা হে ভাই, তুমি কে? আনা আবু ফাতিমাতা, আমি ফাতেমার বাবা। যদি সঠিক হয় তাহলে নাম আনা ইমামুল মসজিদ, আমি মসজিদের ইমাম। হাল হাযা কলামু খালিদিন, এটা কি খালিদের কলম?
2: না,
1: নাম হাযা কলামু খালিদিন। এখানে যে কলামু খালিদ মুজা মুজাবিলের শব্দ দেখানো হচ্ছে, হ্যাঁ এটা কলম খালিদের কলম, অথবা হাযা হাল ইমামুল মসজিদি রাজুলুন তাইয়িবুন, হাল ইমামুল মসজিদি রাজুলুন তাইয়িবুন, ইমামে মসজিদের ইমাম কি একজন ভালো মানুষ? নাম হুয়া রাজুলুন তাইয়িবুন, সে ভালো মানুষ। জাইয়িদুন ভালো, তাইয়িবুন মানে কি
2: ভালো?
1: সাধারণত তাইয়িবুন মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, জাইয়িদুন এটা অন্য। বাবুল বাইতি, ঘরের দরজা বন্ধ, অথবা যদি খোলা হতো হা নাম বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজা খোলা। আমরা আর একটু কয়েকটা শব্দ আমরা আলোচনা করি, শব্দ আমরা এর আগে পড়েছি, তারপরে আবার এটা মানে বারবার পড়লে আমাদের মনে থাকবে। একটি পথ, কারিয়াতুন একটি গ্রাম, মানজারুন
0: একটি দৃশ্য,
1: একটি দৃশ্য, মানজারুন একটি বাজার, সুকুন একটি বাজার, সুকুন একটি বাজার, একটি শহর, মাদিনাতুন একটি শহর, আর খুব জিদ্দান, জিদ্দান মানে খুব, জামিলুন জিদ্দান খুব সুন্দর, এটা গ্রামের দৃশ্য, দুটি দৃশ্য খুবই সুন্দর। মানজারুল কারিয়াতি জামিলুন জিদ্দান, মানজারুল কারিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্য
0: অনেক সুন্দর,
1: খুব সুন্দর,
0: খুব সুন্দর।
1: সুকুল কারিয়াতি সাগীরুন, সুকুল কারিয়াতি গ্রামের বাজার
0: ছোট,
1: সাগীরুন ছোট,
0: ছোট
1: আসলে তো গ্রামের বাজার ছোট হয়, শহরের বাজার
2: বড়
1: হয়, অনেক বড় হয়। ওয়া সুকুল মাদিনাতি কাবীরুন, খালেদের চাচা
2: কৃষক,
1: ফাল্লাহুন একজন কৃষক। ইসমুহু বাশীরুন, তার নাম বাশির,
2: বাশির।
1: আম্মু খালিদিন রাজুলুন তাইয়িবুন,
2: খালিদের চাচা,
0: খালিদের চাচা
2: ভদ্র মানুষ,
1: একজন ভালো মানুষ,
0: ভালো মানুষ।
1: ওয়া আম্মাতুহু ইমরাআতুন তাইয়িবাতুন,
0: এবং তার
2: ফুফু একজন ভালো মহিলা,
1: ভালো মহিলা। তাজিরুল মাদিনাতি গানিয়ুন জিদ্দান, তাজিরুল মাদিনাতি
2: একজন খুব গরীব,
1: খুব দরিদ্র,
2: খুব দরিদ্র,
1: দরিদ্র বা গরীব। তিলকা মাদিনাতুন,
2: ওহা একটি শহর,
1: শহর, তিলকা মানে উহা, মাদিনাতুন একটি শহর,
2: একটি শহর,
1: উহা একটি শহর। তিলকাল মাদিনাতু, ওই শহরটি, তাহলে তিলকা মাদিনাতুন উহা একটি শহর, আর তিলকা আল মাদিনাতু ওই শহরটি,
2: ওই শহরটি।
1: তরিকু,
0: এই
1: রাস্তাটি ওয়াসিউন, প্রশস্ত। ওয়াযালিকা তরিকু দাইয়িকুন,
0: এবং ওই রাস্তাটি সংকীর্ণ,
1: সংকীর্ণ। হাযিহি কারিয়াতুন,
2: হাযিহি একটি গ্রাম,
1: ইহা একটি গ্রাম। আল কারিয়াতু জামিলাতুন ওয়া নাযীফাতুন,
2: গ্রামটি,
0: গ্রামের দৃশ্যটি অনেক সুন্দর,
1: না আল কারিয়াতু গ্রামটি জামিলাতুন সুন্দর, ও নাযীফাতুন এবং পরিচ্ছন্ন,
0: পরিচ্ছন্ন।
1: নাযীফাতুন মানে কি?
2: পরিচ্ছন্ন।
1: বিলালুন তিলমিযুন মুজতাহিদুন, বিলালুন মানে বিলাল, তিলমিযুন মুজতাহিদুন একজন পরিশ্রমী
2: ছাত্র,
1: ছাত্র। ওয়া ফাতিমাতু তিলমিযাতুন মুজতাহিদাতুন,
2: এবং ফাতিমা,
1: এবং ফাতিমা একজন
2: পরিশ্রমী,
1: পরিশ্রমী ছাত্রী, পরিশ্রমী
2: ছাত্রী,
1: ছাত্রী। তাহলে মুজতাহিদুন পুরুষবাচক শব্দ, মুজতাহিদাতুন
2: স্ত্রীবাচক।
1: যদি বলি তাহলে বিলালুন মুজতাহিদুন ওয়া ফাতিমাতু মুজতাহিদাতুন, বিলাল পরিশ্রমী এবং ফাতিমা পরিশ্রমী। বিলালুন আখু ফাতিমাতা, বিলালুন মানে বিলাল আখু ফাতিমাতা, ফাতিমার ভাই,
2: ফাতিমার ভাই।
1: ওয়াহিয়া উখতুহু, ওয়াহিয়া আর সে উখতুহু তার ভাই মানে তার বোন, অর্থাৎ ফাতিমা বিলালের বোন। ফাতিমাতু উখতু বিলালিন, ফাতিমা বিলালের বোন,
0: বিলালের বোন।
1: ওয়া হুয়া আখুহা, আর সে
2: তার ভাই,
1: তার ভাই ফাতিমার ভাই। ইয়া ফারহানাতু,
0: হে ফারহানা,
1: হ্যাঁ। আনতি বিনতুন মুআদ্দাবাতুন, আনতি মানে তুমি,
0: তুমি
1: বিনতুন মুআদ্দাবাতুন একজন ভদ্র মেয়ে, তুমি একজন ভদ্র মেয়ে। ওয়া আখুকা ওয়ালাদুন মুআদ্দাবাতুন।

0: মুআদ্দাবুন,
1: এবং তোমার ভাই
0: আখুকা মানে তোমার ভাই, ওয়ালাদুন মুআদ্দাবুন
1: একজন ভদ্র ছেলে,
0: একজন ভদ্র ছেলে। ইয়া খালিদ,
1: হে খালিদ,
0: হ্যাঁ আনতা রাজুলুন তাইয়িবুন,
1: আপনি একজন,
2: তুমি একজন ভালো,
0: তুমি একজন ভালো লোক। ওয়া জাওজাতুকা, এবং তোমার স্ত্রী, জাওজাতুকা মানে তোমার স্ত্রী, ইমরাতুন তাইয়িবাতুন,
2: ভালো মহিলা,
0: একজন মহিলা, একজন ভালো মহিলা। কয়েকটা প্রশ্ন করি, উত্তর দেব পাশাপাশি, যে কাইফা মাংজারুল কারিয়াতি,
1: গ্রামের দৃশ্য কেমন,
0: হ্যাঁ গ্রামের দৃশ্য কেমন, আমরা কি বলতে পারি যে মাংজারুল কারিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্য অনেক সুন্দর। কাইফা সুকুল কারিয়াতি, গ্রামের বাজার কেমন,
2: গ্রামের বাজার
0: খুবই ছোট,
1: খুবই ছোট।
0: তাহলে সুকুল কারিয়াতি সগীরুন জিদ্দান, সগীরুন জিদ্দান অনেক ছোট। যদি বলি কাইফাক, আর যদি বলি একজন কৃষক, বাশিরুন ফাল্লাহুন, যদি বলি বাশির একজন ব্যবসায়ী, বাশিরুন তাজিরুন। আচ্ছা ওমান জাইনাবু, জাইনাব কে, যদি বলি জাইনাব একজন শিক্ষিত, খালেদের চাচা, আম্মু খালেদ,
1: কেমন,
0: খালেদের চাচা ভালো,
1: চাচা ভালো,
0: আম্মু খালেদ,
2: আম্মু খালেদ তাইয়িবুন,
0: ভালো। অথবা আর একটা আছে সালিহুন, সৎ,
1: সালিহ,
2: জি
0: হ্যাঁ, এই ধরনের অনেক শব্দ বলা যাবে। ওয়া কাইফা আম্মাতুহু, আম্মাতুহু তার ফুফু কেমন, আম্মাতুহু,
1: আম্মাতুহু তাইয়িবুন,
0: বিলালুন তিলমিযুন, বিলালুন তিলমিযুন মুজতাহিদুন, বিলাল একজন পরিশ্রমী
1: ছাত্র,
0: ছাত্র। ওয়া কাইফা হুয়া, সে কেমন,
1: সে কেমন,
0: যদি বলি সে ভালো, হুয়া তাইয়িবুন,
1: হুয়া তাইয়িবুন,
0: হ্যাঁ সে মুআদ্দাব মানে ভদ্র, হুয়া মুআদ্দাব,
2: হুয়া মুআদ্দাবুন।
0: আচ্ছা মান ফাতিমাতু, ফাতিমা,
1: ফাতিমাকে,
0: ফারহানাতু, বিনতুন মুআদ্দাবাতুন, বিনতুন
2: মুআদ্দাবাতুন,
0: ফারহানা একটি ভদ্র
1: মেয়ে।
0: হাল আখুহা ওয়ালাদুন মুআদ্দাবুন,
1: নাম,
0: হাল আখুহা তার ভাই কি, ওয়ালাদুন মুআদ্দাবুন একজন ভদ্র ছেলে,
2: ভদ্র ছেলে,
0: নাম, আখুহা ওয়ালাদুন মুআদ্দাবুন। বো আল কুরআনু কিতাবুল্লাহি, আল কুরআন
1: আল্লাহর কিতাব,
0: হ্যাঁ
2: কুরআন আল্লাহ তাআলার,
0: আল কুরআন মানে কুরআন, কিতাবুল্লাহি আল্লাহর কিতাব,
1: আল্লাহর
0: কিতাব, ধরে কিতাব, কিতাবু আল্লাহি শব্দটা,
2: জি
0: কিতাবু মুজাফ আর আল্লাহি মুজাফ ইলাইহি, এটা মনে রাখবো আমরা, কুরআন আল্লাহর কিতাব, এর জন্য কিতাবু মুজাফ আল্লাহি, জের হচ্ছে মুজাফ ইলাইহি,
2: জি।
0: আল কাবাতু বাইতুল্লাহি, আল্লাহ রাসুল। এখানে একটা বিষয় হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুন তানবিন, এরপরে রাসূলুল্লাহ, আমরা জানি তানবিনের পর র আসলে ওইটা তাসদিদ দিয়ে পড়তে হয়, রর পরে চলে যায়, ঈদগম হয়ে যাবে। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর
1: রাসূলুল্লাহ,
0: অনেকে এটা ভেঙে এইভাবে লেখে, যদি লেখা বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে, তাহলে মুহাম্মাদ আর রাসূলুল্লাহ লেখে, ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই এটা ভুল হবে, মুহাম্মাদুন তারপরে রাসূলুল্লাহ, ওইটাই মিলাই পড়বো আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন না যে আর রাসূল এখানে আলিফ লাম আছে, এমন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহি,
2: আল্লাহ তাআলার,
1: আল্লাহ তাআলার বান্দা,
0: না এখানে আব্দুল্লাহ বলতে বোঝাচ্ছে আব্দুল্লাহ ওই একজন মানুষের নাম,
1: একজন মানুষ, জি।
0: আর আর সাধারণত আব্দুল্লাহি এই শব্দের অর্থ কি, আল্লাহর বান্দা,
1: আল্লাহর বান্দা,
0: মানুষের নাম অ্যাভেলেবল রাখে
2: আব্দুল্লাহ,
0: তো আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, তো আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি, আব্দুল্লাহ রাসূলের পিতা,
1: আলাইহিস
0: সালাম এর পিতা। ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু, ও আমিনাতু,
2: আমিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
0: সাল্লামের মা, হ্যাঁ ওয়ালিদাতু তার মা,
1: জি।
0: খাদিজাতু জাওজাতুর রাসূলি,
1: খাদিজা আল্লাহর রাসূলের স্ত্রী,
0: হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
2: সাল্লামের স্ত্রী।
0: ওয়া উম্মু ফাতিমাতা, এবং ফাতেমার মা, আসলেই তো ফাতেমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মা,
1: মা
0: খাদিজা। তারপরে ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমাতু ফাতেমা বিনতু মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

0: মেয়ে
1: কন্যা। আলিয়ুন জাওজু ফাতিমাতা, মানে আলী খালুন মামা, খালুন মামা, আর খালাতুন মানে খালা,
0: খালা,
1: এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, আবু তালিবিন মানে আবু তালেব, আম্মুর রাসূলি, চাচা, আম্মুর রাসূলি, রাসূলের
0: চাচা।
1: তো এখানে ওয়ালিদুন মানে বাবা, ওয়ালিদাতুন মানে কি মা, জাওজুন স্বামী, জাওজাতুন
0: স্ত্রী,
1: স্ত্রী। এরকম যদি আমরা আরো কয়েকটি শব্দ বলি, যেমন বাগান, বাগান আরবি কি হাদিকাতুন,
0: হাদিকাতুন মানে বাগান,
1: হাদিকাতুন
0: বাগান,
1: বাগান। আর বাড়ির আরবি কি
0: বাইতুন,
2: বাইতুন,
1: বাইতুন মানে বাড়ি, অথবা মানজিলুন মানে
0: বাড়ি।
1: যদি বলি বাড়ির বাগান হাদিকাতুল
2: বাইতি, হাদিকাতুল মানজিলি,
1: সুন্দর, হাদিকাতুল বাইতি বাড়ির বাগান, হাদিকাতুল মানজিলি, আচ্ছা বাড়ির
2: বাগান,
1: বাগান। আচ্ছা যদি বলি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার
0: ছাত্র,
1: ছাত্র। যদি বলি ইমামের জামা,
0: কমিসুল ইমাম,
1: কমিস মানে জামা, কমিস তো ওই আমরা আরবিতে কমিস বলি, কামিসুল ইমাম, ইমামের
0: জামা।
1: যদি বলি নামাজের জায়গা, জায়গা আরবি কি মাকান,
2: মাকান,
1: তাহলে আর নামাজের আরবি কি সালাত, সালাত, মাকানু সালাতি,
0: মাকানু
2: সালাতের
0: নামাজের
1: স্থান।
0: জি,
1: যদি বলি গ্রামের মসজিদ,
0: গ্রামের মসজিদ,
2: কারিয়াতুল,
0: কারিয়াতুল মসজিদ,
1: কারিয়াতুল মসজিদ, তাহলে হবে মসজিদের গ্রাম হয়ে যাবে,
2: মসজিদুল কারিয়াতি,
1: হ্যাঁ মসজিদুল কারিয়াতি, গ্রামের মসজিদ। আর যদি বলি কারিয়াতুল মসজিদি, মসজিদের গ্রাম হয়ে যাবে। দেশের রাজধানী, রাজধানী আরবি কি
0: রাজধানী,
1: আসিমাতুন,
0: জি
1: আসিমাতুন অর্থ
0: রাজধানী,
1: তাহলে আসিমাতুল বিলাদি, আসিমাতুল
2: বিলাদি,
1: বিলাদি। যদি বলি বাংলাদেশের রাজধানী, আসিমাতু বাংলাদেশ, আসিমাতু বাংলাদেশ। যদি বলি ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা,
0: ঢাকা,
1: ঢাকা তো বলে না আরবিতে, বলবে ঢাকা, দাল আলিফ কাফ আলিফ, ঢাকা আসিমাতু বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের মাঝামাঝি জায়গায়, তাহলে ঢাকা, ফি অস্তি, অস্তুন মানে মাঝামাঝি, ফি অস্তি বাংলাদেশ, ঢাকা ফি অস্তি বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের মাঝে। আমরা খুলনাই আরবি কি হবে, আমরা আরবি কি নাহনু, নাহনু ফি খুলনা, নাহনু
2: ফি খুলনা,
1: ফি খুলনা বাংলাদেশের খুলনা, মিন বাংলাদেশ,
0: মিন বাংলাদেশ,
1: নাহনু ফি খুলনা মিন বাংলাদেশ, আমরা বাংলাদেশের খুলনাই,
2: খুলনাই,
1: অথবা ফি মুহাফাজাতি খুলনা, খুলনা জেলায়, নাহনু ফি মুহাফাজাতি খুলনা মিন বাংলাদেশ, আমরা বাংলাদেশের খুলনা জেলায়,
0: জেলায়
1: অবস্থান করছি। আমরা খুলনা শহরে, আমরা বাংলাদেশের খুলনা শহরে আমরা বাস করি, বাস করা আরবি আছে, নাহনু নাসকুনু সাকানাসকুনু অর্থ বাস করা, নাহনু নাসকুনু ফি মদিনাতি খুলনা মিন বাংলাদেশ। তাহলে আমরা এইভাবে মুজাফ মুজাবিল এই শব্দগুলো আমরা একটু জানার চেষ্টা করবো,
2: ইনশাআল্লাহ।
1: দেশের রাজধানী আসিমাতুল বিলাদি,
2: আসিমাতুল বিলাদি,
1: হ্যাঁ খুলনা শহর মাদিনাতু
0: খুলনা,
1: মাদিনাতু মুজাফ, মাদিনাতুল খুলনা না, মাদিনাতু খুলনা, আলিপ্লাম না থাকলে আলিপ্লাম দেবো না। যেখানে যেখানে মানে বিভিন্ন নাম আছে, দেশের নাম বা মানুষের নাম, সেখানে যদি আলিপ্লাম না থাকে তাহলে আমরা আলিপ্লাম দেবো না। যেমন বাংলাদেশ এর শুরুতে আলিপ্লাম আসে না, যদি বলি আল ইরাক, ইরাক এর শুরুতে আলিপ্লাম আসে, আল ইরাক, আর শাম সেখানে আলিপ্লাম আসে, আল মদিনা আলিপ্লাম আসে, কিন্তু শুধু মক্কা, মক্কা তো মানে ওইখানে আলিপ্লাম আসে না, মক্কা, কিন্তু মদিনায় আলিপ্লাম আসে, আল মদিনা। যদি বলি মদিনার মানুষ বা মদিনার লোক,
2: রাজুলুল বাইতি, রাজুলুল মদিনাতি,
1: হ্যাঁ রাজুলুল মদিনাতি। আর যদি রাজুলু মক্কাতা, মক্কার লোক,
0: মক্কার লোক,
1: তাহলে রাজুলু আল মদিনাতি আর হলো রাজুলু মক্কাতা, কারণ এখানে মক্কা শুধু রাজুলু বাংলাদেশ,
2: বাংলাদেশ।
1: আর যদি বলি রাজুলু আল ইরাক, রাজুলু আল ইরাক,
0: আল ইরাক,
1: আলিফ লাম ইরাকে শুধু আলিফ লাম আসে,
0: জি।
1: সম্মানিত শ্রোতা বন্ধুরা, এসো আরবি শিখি অনুষ্ঠান আজ পর্যন্তই। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত বা পরামর্শ জানিয়ে চিঠি লিখুন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা প্রযোজক এসো আরবি শিখি, প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: এতক্ষণ ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান ইস্যু আরবি শিখি শুনলেন। পরিচালনা করলেন মাওলানা রবিউল ইসলাম রাফি, সম্পাদনা শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। প্রেসরত অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। শুনতে পাচ্ছেন আমাদেরকে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। স্টুডিওর ঘড়িতে সময় বিকেল 4টে, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বিকেল 4টের বাংলা সংবাদ, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাইফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব

0: সভায় জানানো হয়, আলাদা দুটি বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাইফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে এগুলো দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সিসিএএমএম নাসিরউদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। কমিশন যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সাল কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। সিসি জানান, নির্বাচনের তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত করা হয়নি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করা হবে এবং তা গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। তিনি আজ ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদক বিরোধী সভায় একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলমত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক নির্মূলে সরকারের অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি আরও বলেন, যথাযথভাবে মাদক নিরসন করতে পারলে সমাজের বহু সমস্যার সমাধান হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, নির্বাচনকালীন দেশবাসীর কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। তিনি আজ বরিশালের গৌরনদীতে কুতুবপুর স্বনির্ভর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশ গঠনমূলক কর্মসূচিতে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। জনগণ ভোট দিয়ে দেশ পরিচালনায় দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে ছোট মনে করার ঔদ্ধত্য যেসব রাজনীতিবিদ দেখায় তারা দলের শত্রু। অপকর্ম করে দলের পরিচয়ে কেউ যেন রক্ষা না পায় সেদিকেও লক্ষ্য রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার 2034 সালের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, নতুন অর্থনৈতিক মডেলের মূল কেন্দ্রে রয়েছে বিনিয়োগ। আজ বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবস 2026 উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সময় গ্যাসের অনুসন্ধান, উত্তোলন ও পরিকল্পনা না করে আমদানি নির্ভর করার কারণে সংকট তৈরি হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল 6টায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বিকেল 4:05 আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার খুলনা।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam. তোমরা কেমন আছো? ময়নাবু, কমলাবু, তারপর ওই যে আমাদের মনাভে তো চলে এসেছে, তাই না? যাক, ভালো থাকলেই ভালো। এখন রোদ বৃষ্টি, তাই না? এই রোদ, এই বৃষ্টি,
2: এই রোদ, এই বৃষ্টি, গরমে আবার বাঁচতেছি না, আবার হুট করে আবার বৃষ্টি
1: আসতেছে। এই সময় তো হবে। তা আজ আমাদের ভিতর উপস্থিত আছেন জনাব মঞ্জুরুল ইসলাম, সহকারী পরিচালক, পরিচালকের কার্যালয়, মৎস্য অধিদপ্তর, বয়রা, খুলনা। তার কাছ থেকে আমরা শুনব কি দেশীয় শিং মাছের আধুনিক চাষ। তা ভাই মঞ্জুরুল, কেমন আছেন আপনি?
3: জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা ভালো আছেন সবাই?
1: হ্যাঁ। তা শ্রোতা বন্ধুরা, আপনারা আজ এই মাছ এই সম্পর্কে জানতে পাবেন এনার কাছ থেকে, আর প্রশ্ন করলেও এই মাছ বিষয়ে, মৎস্য বিষয়ে আলোচনা করবো।
0: তবে এটা আমার জানতে হবে, কারণ আমার মাগো ভাইজন যখন আছে, আজকে একটু নিয়ম কানুন একটু ভালোভাবে জানিয়ে দিবি, আমার স্বাস্থ্যও ভালো হবে।
1: ফোন নাম্বারটা বলে দিই,
0: আমি আগে করবো।
1: 0190-74-72-12-19-70-70 আবার বলছি,
2: আমরা একসাথেই করি।
0: ঠিক আছে,
1: দ্বৈত না, দ্বৈত কণ্ঠে 0190-74-72-19-70-70 শ্রোতা বন্ধুরা, এই নম্বরে আপনারা ফোন করবেন।
0: আর আজকে মাছ নিয়ে, মানে বাণিজ্য বিষয়ে কথা বলি ভালো হয়।
1: বাণিজ্য বিষয়ে, সেই সম্পর্কে আলোচনা করতে হবে। আমাদের মঞ্জুর ভাই আর কি আলোচনা করছেন তা আমরা শুনি তাহলে। তুমি একটু ভালো করে শোনো মনা, তোমার ওই যে তোমার মা কি বলছে
0: সেটা। মা তো কইছে ওই ওই ডুবার ভিতরে শিং মাছ চাষ করবে, তা আমাকে দেশি শিং মাছ
2: দাম আছে। আর তুমি ডুবাটারে একটু খেয়েছিয়ে, মানে যে সাজ দিয়ে, মানে কুদাল দেখাইছি,
1: এখন আর তার সময় নেই। এখন তুমি যে চাষ করছো ওইভাবে করতে হবে। তুমি বলেছিলে যে পুকুর
2: করছো,
1: এখন তো ভরে গেছে, এখন তো তুমি পারবা না
0: ওখানে। আমরা তো ওই
1: চুন দিতে হবে এখন বেশি করে,
0: 1:2 মানে একের ভিতরে দুই রকম চাষ করবো, একটা হচ্ছে শিং মাছ আর উপরে থাকবে হাঁস।
1: হাঁস
4: চালাকি কথা,
2: সে বসে থাকবে না, তলায়ও খাবে, উপরেও খাবে। হ্যাঁ, ঠিক আছে, তোমার যে হাঁস মুরগিও বেশি যাবে মানে পানির
0: মধ্যে।
1: তাহলে আমরা শুনি, তুমি ভালো করে খেয়াল করে শোনো, তোমার মা যেভাবে বলবে ওইভাবে হবে। আর ভাইয়ের কাছে শুনে
2: বাজান, ভালোরে বুঝাই টুজে কন আমাকে।
3: ধন্যবাদ। আসলে দেশীয় প্রজাতির যে শিং মাছ, যদি পুষ্টিগুণ বিবেচনা করি, এটা আসলে খুবই উপাদেয় খাবার, বিশেষ করে আমাদের মা বোনদের জন্য এবং বাচ্চাদের জন্য, অসুস্থ রোগীদের জন্য খুব উপাদেয় খাবার। এতে প্রোটিন প্রায় 22.8% প্রোটিন আছে। এছাড়া ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, এই জাতীয় যে খনিজ উপাদান মানুষের শরীরে খুব জরুরি লাগে, এইগুলাও কিন্তু প্রচুর পরিমাণে আছে। তো চাষ পদ্ধতির ক্ষেত্রে যদি আমরা বলি যে দেশীয় শিং মাছের আধুনিক চাষ, মনা ভাই যেটা বলেছে সেটা আসলে পুরনো চাষ পদ্ধতি, যে একই পুকুরে হাঁস এবং মাছ। এখন যেটা নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে
2: এই
3: এই হাঁস এবং মাছ এখন একসাথে করা যাবে না, কারণ এইটা হচ্ছে গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস, অর্থাৎ উত্তম মৎস্য চাষ ব্যবস্থাপনার খেলাফ, বিরোধী কাজ হয়ে যাবে আর কি। কারণ আমরা এখন নিরাপদ মাছ উৎপাদন করতে চাই যেটা মানুষের শরীরে কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না। কারণ আপনারা জানেন যে হাঁস মুরগিকে কিন্তু প্রচুর অ্যান্টিবায়োটিক ইনজেকশন করা হয়, তো এই অ্যান্টিবায়োটিক যুক্ত তারা যখন মল ত্যাগ করে এগুলো মাছের শরীরে যায়। এবং
0: ওই জন্যই তো কবি কয় গোড়ায় তবে দেখতে হবে কোথ থেকে কি করে রস জমে পর্বঞ্চময় বিশ্ব তরু সে করে ঘটনাটা কোন জায়গায়, মানে হাসে দোষ না, দোষ হচ্ছে ওই যে হাঁস সাঁতার কাটে উহু করে
1: যে খাবারটা খায় ওই জন্য খাবার, তারপরে ইঞ্জেকশন।
2: এই জন্য তো ভাইজান আগে দেখতাম যে গিরের পথে খালি ওই মানে হাঁস মুরগির খামার ছিল, এখন কিন্তু উঠে গেছে,
3: এখন উঠে গেছে, হ্যাঁ এই জন্যই উঠে গেছে। তো যাই হোক, আমরা মাছ চাষ যদি আধুনিক পদ্ধতিতে করতে চাই তাহলে প্রথমে আমাদের পুকুরটাকে সুন্দরভাবে প্রস্তুত করে নিতে হবে, এবং এই পুকুর প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে চারিদিকটা আমার ঘিরতে হবে। চারিদিক আমি যদি নেট দিয়ে সুন্দর করে ঘিরে দিই, এটা আমার দুইটা কাজ করবে। এক হচ্ছে বাইরে থেকে কোনো পশু পাখি বা অন্য কোনো প্রাণী এখানে ঢুকবে না, আর দুই নম্বর হচ্ছে আপনারা সবাই জানেন যে শিং মাছ কিন্তু কানে হাঁটে, গ্রামের এলাকায় বলে যে বৃষ্টি হলে বা মেঘ ডাকলে এ কিন্তু পুকুরিতে বাইরে চলে যায়। তো এইটা ঠেকানোর জন্য আমাদের কিন্তু চারিদিকে আগে সুন্দর করে নেট দিয়ে ঘিরে দিতে হবে, এবং এই নেটটা অন্তত আধা মানে 6 ইঞ্চি মাটির নিচে ঢুকাই দিতে হবে, যেন ওই মাছ বের হইতে না পারে বা কাঁকড়ায় যেন এটা ছিদ্র না করে
0: ছিদ্র করতে না পারে।
3: আর একটা হচ্ছে যদি পাড়ে স্লোপে নেটিং করা যায়, ওই যে সাধারণ নীল নেট যেটা কাপড়ের মতো নাইলনের নেট, এটা প্রায় 3-5 বছর কিন্তু ভালো থাকে, এবং এই নেটটা দিলে পাড় ভাঙে না। প্রতি বছর ওখানে পাড় মেরামতেই প্রায় 20-30 হাজার টাকা খরচ হয় যদি একর প্রতি চিন্তা করি আমরা, তো এই টাকাটা কিন্তু ওইখানে সেভ করা সম্ভব নেট দিয়ে করা।
1: নেটটা কিভাবে দিতে হবে?
3: নেটটা হচ্ছে স্লব দিয়ে, অর্থাৎ আপনার পাড়ের গা যেতে একদম মানে মাটির সাথে মিশিয়ে দিতে হবে আর কি, না নেটের উপর মাটি দেওয়ার দরকার, ফ্রি থাকবে, জাস্ট নেটের দুই মাথা মাটির নিচে ঢুকাই দিতে হবে যাতে নেটটা নড়াচড়া না করে। আর পুকুরের নিচে কালো কাদা থাকলে সেটা অপসারণ করতে হবে, ওই ডুব দিয়ে কাদা উঠানো যাবে না, কিন্তু পানি সেচে ফেলে কাদা উঠাইতে
1: হবে।
3: এটা ম্যাক্সিমাম আমার 6 ইঞ্চি থাকতে পারবে পানির নিচে, এর চেয়ে বেশি হলে কিন্তু আমার মাছের জন্য সেটা খারাপ,
0: ওখানে নাকি ওই মরা গ্যাস যে কি গ্যাস জানি খায় সেই গ্যাস বহনেও হয়,
3: গ্যাস তৈরি হবে। জি জি জি। আর এরপরে আমার পুকুর যখন এভাবে আমি রেডি করলাম, এরপরে আমি চুন দিব ওখানে,
0: জি
3: প্রতি শতাংশে কমপক্ষে 1 কেজি হারে চুন, এবং যদি মাটির কন্ডিশন আমি বুঝি যে ওখানে জুবা মাটি বা একটু কালো মাটি তাহলে আমার চুন আরো বেশি দিতে হবে,
0: জুবা মাটি হলে,
3: তবে সাধারণভাবে কমপক্ষে 1 কেজি চুন। জি জি জি। এই চুন দেওয়ার পরে ওখানে পানি প্রবেশ করাইতে হবে, পানি প্রবেশ করায় আমরা ব্লিচিং দেব। শিং মাছ কিন্তু ভাইরাল ডিজিজে খুব আক্রান্ত হয়, এই কারণে ব্লিচিংটা করলে হবে কি এর এই ভাইরাল ডিজিজটা কম হবে। শতক প্রতি 1-1.5 কেজি হারে আমার মাটি পানির কন্ডিশন বুঝে আমাকে ব্লিচিং প্রয়োগ করতে হবে। এই ব্লিচিং দেওয়ার পরে 1 সপ্তাহ ধরে কন্টিনিউয়াস হর্রা টেনে এই গ্যাসটা বের করে দিতে হবে। গ্যাস বের করার পরে যখন আমার পানিটা তিথিয়ে গেল, এরপরে আমি ওখানে হচ্ছে প্রিবায়োটিক দেব। আমরা এর আগে কিন্তু একটা প্রোগ্রামে আলোচনা করেছিলাম চিংড়ির যখন ইয়ে হয়েছিল আলোচনা, তখন প্রিবায়োটিক, প্রতি শতাংশে আমরা 100 গ্রাম করে চিটাগুড় সরি 200 গ্রাম চিটা গুড়, 200 গ্রাম পালিশ কুড়া আর 5 গ্রাম ইস্ট পাউডার, এটা হচ্ছে প্রতি শতাংশের জন্য। জি জি জি, আমার টোটাল পুকুরের জন্য যতটুকু লাগবে আমি এই পরিমাণ নিয়ে যে পরিমাণ এই জিনিসপত্র মিলে হবে এর 3-4 গুণ পানি দিয়ে ভিজায় রাখবো, 24-72 ঘন্টা আমি ভিজায় রাখবো এটা, অর্থাৎ 2-3 দিন, যাতে এটা একটু গাজায় যায়। এই গাজায় যাওয়ার পরে আমরা ওইটার পানি সেকে দিয়ে দিব, পানি দিব, শুধু পানি, গাত দিব না, কিন্তু গাত থেকে যাবে, ওর মধ্যে আবার পানি দিয়ে রেখে দেবো, পরের দিন আবার পানি দেব, এইভাবে পরপর 3 দিন আমরা পানি ছিটাই দিব 3 দিন। এইটা হচ্ছে আমার প্রিবায়োটিক বলে, এটা দিলে মূলত প্রাকৃতিক খাদ্যকণা তৈরি হবে। পাশাপাশি আমরা কিন্তু ওখানে প্রোবায়োটিকও দেব, প্রোবায়োটিক যদি স্বাভাবিক সাধারণ ভাবে বলি, আমরা যে দই খাই না, দুধ থেকে যে দই হয়, এটা কিন্তু একটা ব্যাকটেরিয়ার কারণে হয়, সব ব্যাকটেরিয়া কিন্তু খারাপ না, এই প্রোবায়োটিকের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে এটা কিন্তু আমাদের পেটের জন্য উপকারী, হজম হবে। তো ওই একই ধরনের ব্যাকটেরিয়া আমরা ওই পানির মধ্যে দেব, এটাকে বলতেছি প্রোবায়োটিক। এই প্রিবায়োটিক দেওয়ার পরে যখন আমি প্রোবায়োটিক দেব, প্রোবায়োটিক কিন্তু তার খাদ্য আগে তৈরি হয়ে আছে, তো ও একটু শক্তি পাবে, ও করবে কি, খারাপ ব্যাকটেরিয়া যেগুলো আছে সেইগুলোকে কমায় দেবে,
0: মেরে ফেলবে,
3: মেরে ফেলবে, শুধু না, হয়তো মেরেও ফেলতে পারে, আবার এর সংখ্যাধিক্য হলে ওটা কমে যাবে। কারণ এখানে ধরেন 5টা চেয়ার, 5 জন বসে আছি, আর একজন যদি বাইরে থেকে শক্তিশালী কেউ এসে ধাক্কা দেয় তাহলে সে বসলো, তাই না? আর যদি তার শক্তি কম থাকে তাহলে আমরাই বসে থাকবো, এই আর কি। তো এই প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক দেওয়ার পরে, প্রোবায়োটিক দেওয়ার 1-2 দিন পরে আমরা ওখানে মাছের পোনা ছাড়ব। এই পর্যন্ত যে আলোচনা করলাম এটা হচ্ছে আমার পুকুর প্রস্তুতি। তো পুকুর প্রস্তুতি ধাপে আমাদের সবচেয়ে মানে ক্রুশিয়াল জায়গাটা হচ্ছে, যেটা আমরা খুব লক্ষ্য করে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমার পাড়টা চারিদিক দিয়ে, যে বললাম নেটিং করা, তা না হলে আমার মাছ সব বের হয়ে যাবে। আর স্লোপে যে নেটিংটা করতে বললাম, এই স্লোপে যদি নেটিং কেউ না করতে চায় বা না করতে পারে, তাহলে স্লোপে যে গর্ত টর্ত থাকে এগুলো কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে, মেরামত করে দিতে হবে। এরপরে আসি আমরা মাছ ছাড়ায়। মাছ ছাড়ার ক্ষেত্রে শিং মাছের পোনা চেনাটা কিন্তু খুব জরুরি। পোনা যদি ভালো না হয়, আমার এই সমস্ত কষ্ট এবং টাকা এই সমস্ত কিন্তু ওই পানিতে চলে
0: যাবে।
3: তো ভালো পোনা চিনব কি করে আমরা? এক হচ্ছে পোনার কালার খুব ভালো হতে হবে, রং সং দেখতে হবে, যেটা চোখে ভালো লাগবে, বুঝতে হবে এটা ভালো, চঞ্চল হবে, হাত দিয়ে সহজে ধরা যাবে না, এবং এর গায়ে কোনো প্রকার সাদা সাদা স্পট বা ক্ষত এইগুলো থাকলে, বা অনেক আছে কাটা ভাঙ্গা, এই ধরনের কোন পোনা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। আর পোনা পরিবহনটাও খুব জরুরি। পোনা অনেক সময় হয় কি, হেসারির লোকজন আনার সময় এক পলির মধ্যে দেখা যাচ্ছে অনেক পোনা দিয়ে দেয়, খরচ বাঁচানোর জন্য, তো এইটা করা যাবে না। অক্সিজেন ফেল করবে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেহেতু এটা কার্নিভোরাস বলে, অর্থাৎ নিজেরা নিজেদের খায়, নিজেরা নিজেদের খায়, যে কারণে ওই অল্প জায়গায় বেশি হয়ে গেলে একজন আর একজনের কামড়াইতে থাকে,
0: কামড়াবে, কাটা বিঁধে দেবে,
3: এবং শিং মাছে যদি একবার ক্ষত হয় ওইটা কিন্তু মেরামত করা খুব কঠিন, ঠিক আছে, সহজে এটা সারে না। হ্যাঁ, তো এইভাবে আমরা ভালো পোনা চিনে কিনে নিয়ে আসবো। আর হচ্ছে কোন তেড়া বেঁকা থাকা যাবে না, অনেক পোনা দেখবেন যে লেজ বাঁকাই গেছে, এই ধরনের পোনা আনা যাবে না,
2: সোজা থাকবে।
3: আর ভালো হ্যাচারি থেকে, রেপুটেড হ্যাচারি, অর্থাৎ
0: আমরা তাহলে সরকার অনুমোদিত যেসব বিশ্বের হস্ত
3: বিশ্বস্ত নির্ভরশীল সরকার অনুমোদিত সবই ঠিক আছে, পাশাপাশি আপনাকেও খেয়াল রাখতে হবে যে দোকানের মাল বেশি চলে সেই দোকানে যাবেন, সহজ কথা। মানুষজন যেটা বিশ্বাস করে কিনে এবং গত বছর কিনে লস খায়নি, এরকম ভালো হ্যাচারি থেকে আমরা মাছ নিয়ে আসবো, তাহলে ঠকার সম্ভাবনাটা কম থাকবে।
2: মানে যেটা ভালো সেটা তো মানুষ বেশি
3: কিনবে,
0: সেখানে ইতালি ভিড় হবে।
3: আর এই মাছটা এনেও কিন্তু আমার কন্ডিশনিং করার ব্যাপার আছে, মাছ ছাড়ার ক্ষেত্রে যেটা সবসময় আমরা বলি। তো এই মাছটা কন্ডিশনিং কি করতে হবে, প্রথমত তাপমাত্রা কাছাকাছি আনতে হবে, অর্থাৎ যেখানে আমি মাছটা ছাড়ব সেই পানির তাপমাত্রা আর আমার যে প্যাকেটে করে বা হাড়িতে করে পোনাটা আসলো সেই হাড়ির পানির যে বা প্যাকেটের পানির যে তাপমাত্রা এইটা কাছাকাছি যেন হয়।
0: না ওইটা তো আমরা করি মুভিজাদার, এই যে
3: হ্যাঁ ওই যে প্যাকেট ধরে, প্যাকেটের মুখ না খুলে প্যাকেট ধরে পানিতে ভিজায় রাখি,
1: অ্যাডজাস্ট হয়ে গেল,
3: অ্যাডজাস্ট হয়ে গেল।
0: তারপর আমরা এই হাড়িতে ওই পুহরের পানি একটু ঢুকিয়ে দিই, আবার বের করে দিয়ে ঢুকিয়ে দিই, মানে এই
2: তুমি তো মুখস্থ হয়ে গেছো।
0: তারপরে এমনি কাজ করে ধরলে ও নিজেই সাঁতরে বের হয়ে যায়,
3: এইটাই হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি, কাত করে ধরতে হবে ও নিজে সাঁতরে বের হয়ে যাবে, ওই পানি ঢুকায় বের করার দরকার নেই।
0: জি,
3: আর হচ্ছে ছাড়ার আগে একে একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পানিতে এক মিনিট, হাফ মিনিট বা এক মিনিট একটু গোসল করায় তারপরে ছাড়তে হবে।
0: আর মানে শোধন হয়ে গেল,
3: হ্যাঁ। আর মাছটা ছাড়বো আমরা 2000-2500 লাইন বলে যেটা, মানে এক কেজিতে 2000-2500 পোনা হয়, এই সাইজের মাছটা আমরা ছাড়বো, এর চেয়ে ছোট না ছাড়াই ভালো, নার্সিং করতে হবে তাহলে।
0: জি,
3: তো এই পোনা আমরা ছাড়বো হচ্ছে শতকে 1000-1200 পিস।
0: আচ্ছা ভাইজান, আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আমরা এই মাছটা পুহরে ছাড়বো কোন সময়, সকালবেলা না দুপুরে না বিকেল বেলা?
3: এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা মাছটা ছাড়বো সবসময় চেষ্টা করব যখন তাপমাত্রাটা মোটামুটি স্ট্যাটিক, মানে তাপ আর খুব বেশি বাড়বেও না কমবেও না, এই সময়টা কখন বলেন? বিকেলের দিকে, এটাই হচ্ছে সবচেয়ে ভালো সময় আর কি, এবং ছায়াযুক্ত অবস্থায় আমি মাছটা ছাড়বো, তাহলে আমার মাছের বাসার হারটা বাড়বে।
0: জি,
3: এই হচ্ছে আমার
2: রোদের সময় তো পানিটাও গরম হয়ে
0: যায়, গরম হয়ে যায়
2: ওই গরমে ছাড়লে বাচ্চা কাচ্চা হতো দাফাই মারবে না।
3: তো পোনা মজুতকালীন আমাকে কিন্তু এইভাবে সতর্ক থাকতে হবে যে ভালো পোনাটা বেছে আনতে হবে, আর সুন্দর করে আমি মাছটা যাতে সময় মতো সুন্দর করে ছাড়তে পারি,
1: খাদ্য খাবারটা সম্পর্কে।
3: আবার ওই বিকালে ছাড়তে হবে বলে সকালে কিনে আনা পোনা আমি সারাদিন হাড়িতে রেখে দিলাম, এটাও কিন্তু হবে না,
1: পরিবেশ বুঝে
3: আপনাকে কিন্তু ওইভাবেই পোনাটা আনতে হবে,
0: ওই
3: টাইম ধরে আনতে হবে,
2: বিকেল বেলায় কিনতে,
3: ঠিক আছে? এই আর কি, খাদ্য খাবার সম্পর্কে বলবো। এক হচ্ছে প্রথম প্রাথমিক খাবার কিন্তু আমরা ওখানে তৈরি করে ফেলেছি, তাই না? প্রিবায়োটিক দিছি, প্রোবায়োটিক দিছি, তো এইটা প্রাথমিক খাবার যেহেতু আমার তৈরি হয়ে গেছে, মাছটা ছেড়ে দিলাম, এবার আমি মাছকে খাবার দেওয়া শুরু করব। আমি যে সাইজের মাছ ছাড়েছি তাকে আমি বডি ওয়েটের 35-40% খাবার দেবো, অর্থাৎ 1 কেজি মাছ হলে, মানে 100 কেজি মাছ হলে 40 কেজি খাবার,
1: 40 কেজি খাবার দিতে।
3: আমার ঘেরে যদি 100 কেজি মাছ থাকে আমি তাকে দৈনিক 40 কেজি খাবার দেবো, এই দিয়ে শুরু করলাম। এরপরে কিন্তু আমার মাছ বড় হবে না, মাছ তো রেগুলার বড় হবে, প্রতি 7-10 দিন পর পর আমাকে মাছ মাপতে হবে যে এই মাছের সাইজটা কি হলো, বড় হচ্ছে কিনা। আবার মাছ যদি সঠিকভাবে খাবার না পায় তাহলে কিন্তু এই শিং মাছের সাইজ ভেরিয়েশন খুব বেশি হয়, অর্থাৎ কিছু মাছ দেখবেন অনেক ছোট হয়ে গেছে অনেক, আর কিছু মাছ অনেক বড় হয়ে গেছে, এই জন্য খাবারটা দিতে হবে কয়েকটা স্পটে, পুকুরের বিভিন্ন জায়গায় খাবার দিতে হবে, এক জায়গায় ফেলা যাবে না,
0: তাহলে তো দুর্বল জায়গায় ও খেতে পারবে না।
3: হ্যাঁ, প্রাথমিক প্রথম 2 মাস আমি 4 বেলা করে খাবার দিব। আমাদের এই টোটাল কালচার পিরিয়ডটা হবে 6-8 মাস, এই প্রথম দুই মাস আমি এই মানে চার বেলা, এই যে বললাম একশো কেজি মাছটা চল্লিশ কেজি খাবার, এটা আমি চারবারে ভাগ করে
0: মানে দশ কেজি করে
3: না, আমি সকালে দেব 25%, সকাল এগারোটা, সকাল বলতে ভোর ছয়টায়, এরপর এগারোটার দিকে কিছু দেব সেটা 20%, বিকাল পাঁচটায় দেব 20%, আর রাত দশটায় দেব হচ্ছে 35%, অর্থাৎ সবচেয়ে বেশি খাবার দেব আমি
1: রাতে,
3: রাতের বেলা। এরা কিন্তু সন্ধ্যার দিকে, এরা রোদের মধ্যে খাবার খায় না, সহজ হিসাব, রোদের মধ্যে খুব একটা বেশি খায় না, মেইনলি এদের খাওয়ার টাইমটা শুরু হয় বিকাল থেকে, বিকাল থেকে ভোর পর্যন্ত।
2: এটা হচ্ছে বিকালে এই খাবারটা দেব,
3: হ্যাঁ বিকালে না, একবারে দিলে হবে কি, একবারে ওদের পেট তো ছোট, খাবার নষ্ট হবে,
0: খাবার নষ্ট হবে,
3: পচে নষ্ট হবে,
2: তাহলে সকালেও দিতে হবে বিকালে দিতে,
3: জি জি।
1: আমরা
3: চারবার দিব প্রথম দুই মাস।
1: এতক্ষণ আমরা আলোচনা
0: শুনছিলাম কি বিকালে রাতে,
1: হ্যাঁ দেশীয় শিঙি মাছের আধুনিক চাষ আলোচনা করছেন মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী পরিচালক, পরিচালকের কার্যালয় মৎস্য অধিদপ্তর বয়রা খুলনা। তা এখন আমরা একটা
0: গান শুনি,
1: দাদা তাহলে আমরা গান শুনি, গানের পর আবার আমরা টেলিফোন নেব।
0: ভালো সুন্দর একটা মন জুড়ানো একটা গান,
1: তোমার তো সুন্দর মন জুড়ানোর গান শুনতেই তোমার মন জুড়িয়ে যাবে।
2: আসলে একটু গান না হলে একটু মানে কথা এত কথা করতেছি, এই গানটা ওটা খুরাক,
0: আরে কথাই কয় না, গানই তো প্রাণ।

যত যজ্ঞে বৃষ্টি খরা আমার সাথেই মোটে মেলাব না। ক্যা ক্যা আলো এটা আমার শহুর বাড়িতে চুরি এনে আনা, তুমি চালিয়ে আর আমি দিয়ে দিলাম উড়াম সস্তা।

আবার ছোট শালি একদিন খালি আমারে কইল চোর, শুনে মনে মনে কইলাম মজা ভার হয়ে দিবারি তোর। আবার ছোট শালি একদিন খালি আমারে কইল চোর, শুনে মনে মনে কইলাম মজা ভার হয়ে দিবারি তোর। যেই হইল সন্ধে ডাগর, যেই হইল সন্ধে ডাগর, ওর ছাতি নিয়ে দৌড়। আর শুনিয়ে না, আর শুনিয়ে না, ইডা আমার সৌর বাড়ি।

বৃষ্টি টিভি যেই না সাথে রোদে তাই মেলাই না, আমি হাটে গেলি বদলাই খালি পুরনি হলো না, আলো বৃষ্টি টিভি যেই না সাথে রোদে তাই মেলাই না, আমি হাটে গেলি বদলাই খালি পুরনি হলো না, বজো তালি আমি কিরাম শিয়ানা, বজো তালি আমি কিরাম শিয়ানা, ওরে আমার আপন বৌতি তাই জানে না এটা।

0: ভারী নজার মধ্যে পড়িয়ে গেছি, রাগের মাথায় ওই রে সে সকল গিরাম ছড়াই গেছে নাম সুরা কয় আমারে, ভারী নজার মধ্যে পড়িয়ে গেছি, রাগের মাথায় ওই রে সকল গিরাম ছড়াই গেছে নাম সুরা কয় আমারে। এই তুই আমার ছোট শালী কি রে কলি, ওরে তুই আমার ছোট শালী কি রে কলি, ওরে দুলো ভার স্বভাব ভালো না, এটা আমার শ্বশুর বাড়িতে চুরি এরে আনা, তুমি চালিয়ে আর আমি দিয়ে দিলাম, হে ওরাম সস্তা জিনিস না, এটা আমার শ্বশুর বাড়িতে চুরি এরে আনা। যত যজ্ঞে বৃষ্টি খরা ছাতি মোটে মেলাবো না, এটা আমার শ্বশুর বাড়িতে চুরি এরে আনা, এটা আমার শ্বশুর বাড়িতে চুরি এরে আনা, এটা আমার শ্বশুর বাড়িতে চুরি এরে আনা।
1: এখন ওইটা আমি রৌদ্রিও মেলাইনি বৃষ্টিতেও মেলাইনি, কারণ পুরনো হয়ে যাবে, ওই জন্য মেলাইনি।
2: বুঝতে পারিছি, সে শহরের তো চুরি এনে নিয়ে ভিজে না, আর তুমি চুমকি দিয়া গিফট দিয়া না ভিজেও না,
1: হয় বন্ধুরা যদি একটা ফোন করে, এই ইলিয়াস ভাই টাইপ হয়ে গেছে,
3: হ্যাঁ
1: হ্যালো,
3: আপনারা কসুর গাছের যে কসুর বইটা ফার্মুলা দিলেন,
4: হ্যাঁ
3: আমি দুপুরে সাত দিয়েছে মেঘের মতো কালা হয়ে গেছে, যাই হোক আপনারা ভালো থাকেন।
1: আমাদের এই অনুষ্ঠান শুনে একটা উপহার পাইছেন, এই জন্য আমরাও খুশি, আপনি ভালো থাকেন।
4: দেখো এরপরে
1: আরেকটা ফোন, হ্যালো হ্যালো কথা কন ভাই,
4: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? মুন্সিপাড়া থেকে খুলনা। জি বলেন, কি জানতে চান? জি
1: কথাটা কিন্তু
4: আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি না। হ্যালো, হ্যাঁ বলেন,
2: কথা জড়াই যাচ্ছে,
4: বাজার ঘাট শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না, ও বাজার দর, বাজার দর, হ্যাঁ হ্যাঁ
1: ও
4: বাজার দর আপাতত আমরা বলছি না, জানানো যাবে খুব তাড়াতাড়ি জানাবো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার আপনাদের শুনলাম, আর কিছু জানতে চান নাকি? ঠিক আছে, আগামী অনুষ্ঠান আমাদের শুনবেন, আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ আপনাকে।
1: জি শুনবেন, আচ্ছা ভালো থাকেন দাদা, আর আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকেন, ধন্যবাদ। দেখি আর একটা ফোন যদি আসে,
4: হ্যাঁ ওই আজকে যে আমরা শুনলাম যে শিঙি মাছের আধুনিক শুনছি, ধরো
1: হ্যালো
4: জি, হ্যাঁ হ্যাঁ, আমরা শ্রোতাদের সন্তুষ্ট খুশি করার জন্যই আর কি অনুরোধ রক্ষা করি, যাক আমরাও খুশি হলাম যে আপনারা
3: অনুরোধ করছিলাম যে আমার সাঁতার নিয়ে গান গাইতে উনি গাইছে। আর দাদার কাছে একটা প্রশ্ন, আসলে এই যে এই যে শিং মাছ মানে এক কথায় জিয়াল মাছ যাকে বলে,
1: হ্যাঁ
3: জিয়াল মাছটা আসলে দেশিটা তো আমরা অনেক চিন্তা করেন বিদেশিটা এই যে চাষ করলে অনেক বলে বিদেশি জিয়াল, আসলে এইটার মধ্যে পার্থক্য কি? আর আমি গতকালকে আমার দাদা মানে টাকা পাতিতে মিলি
4: পানি হয়েছে, জাল পাতলে বা চালে পাতলে পাওয়া যাচ্ছে, তা দেশি এবং আপনার প্রশ্ন হলো কি দেশি এবং বিদেশি কি সম্পর্ক, দেশি বা বিদেশি কি?
5: বিদেশি জিওল বলে আসলে কিছু নেই, জিওল মাছ দেশিটাই আমাদের দেশে চাষ হয়, আগে যেহেতু খালে বিলে এমনি স্বাভাবিক ভাবে হতো, সাইজটা হয়তো একটু ছোট হতো, এখন যেটা হয় চাষ হয় বাইরে থেকে খাবার দেওয়া হয়, উন্নত মানের খাবার খাওয়ানো হয়, যে কারণে সাইজটা একটু বড় হয় আর কি।
1: মানে আসলে বিদেশি
5: জিওল বলতে নাই, জিওল বিদেশি নাই,
1: এটা আমাদের দেশি,
5: জি
1: শুধু একটা আছে ওই যে অনেকে কয় না
5: মাগুর আছে,
1: কাইন মাগুর, আফ্রিকান
4: মাগুর, কাইন মাগুর আলাদা, কাইন মাগুর
5: সুন্দরবন এলাকায়, সুন্দরবন এলাকায় পাওয়া যায়,
4: নদীতে থাকে,
5: আর আফ্রিকান মাগুর একটা আছে বিদেশি, ওইটা আসলে আমাদের দেশে চাষ নিষিদ্ধ আইনগত ভাবে,
1: রাক্ষসী মাছ,
5: রাক্ষসী মাছ।
4: আচ্ছা ধন্যবাদ আপনাকে, তাহলে আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন যে ওই যে এই চাষ করা শিঙি আর ন্যাচারাল শিঙি একই জিনিস,
1: একই জিনিস,
4: এইটা
1: লালন
4: পালনের জন্য উৎপাদনটা, ধন্যবাদ আপনাকে, ধরো
1: হ্যালো
6: আসসালামু
4: আলাইকুম, ওয়া আলাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
6: আমার বাড়ি বোলা,
4: জি
7: বোলা থেকে।
6: আমাদের শহরের শহরে একটা পুকুর আছে, পুকুরে আমরা মাছ ধরি না, বিলের সঙ্গে নল কাটা আছে,
4: হ্যাঁ সেখানে চলে আসে মাছ,
6: বিলের পানি আর পুকুরি পানির লেভেল রাত্রে দেখি
1: ভালো কায়দা,
6: আমরা কোনো খাওয়ান দাওয়ানো দেই না, আবার সন্ধ্যার সময় মাছ সব উঁচা জায়গা
4: আপনি যখন চলে আসেন তখন কিছু খাবার টাবার দিয়ে রাখবেন যাতে মাছগুলো
5: না যায়, এইভাবে আসলে আপনার পুকুরের মধ্যে ডালপালা দিয়ে কিছু কাঠা দিয়ে রাখেন, তাহলে মাছ ওখানে মানে স্থায়ীভাবে থাকা শুরু করবে আর কি,
1: তবে আরতে কাজ করা যায়,
5: আর ভালোভাবে মাছ চলে আসলে পাড়টা
1: যখনই পুষ্করিতে চলে আসবে তারপর পরই নেট দিয়ে চতুর পার ঘিরে দেবেন যাতে বেরোতে না পারে, আরে না ওরা সুযোগ পালি পানি পালি কোন দিক না কোন দিক ধরে যায় ঠিক আছে,
4: যাকে যখন পানি কমবে
5: ওখানে নিয়মিত খাবার দিলে মাছ ওখানে
4: খাবার এবং ডালপালা দিলে,
5: ডালপালা দিয়ে একটু কাঠা তৈরি করে রাখেন,
4: আচ্ছা ধন্যবাদ আপনাকে, আমরা আরেকটা ফোন নিতে পারবো, দেখো ধন্যবাদ আপনাকে,
1: ধন্যবাদ ভাই, ভালো থাকেন,
4: ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? জি কি জানতে চান?
1: আমি একটু কথা কই, আমি তো শাসার ছেলে, আমি ওইসব বুঝি, আপনি নারকেল গাছে সার দেন? সার তো দেন না গাছের গোড়ায়, না দিলে হবে কিছু না, খাতি দিতে হবে না, ওই আমাদের ইউনিয়ন অফিসে গেলে দেখবেন যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, ওনার কাছ থেকে শুইনে কি পরিমাণ সার, কোন সার কি পরিমাণ দেবেন সেইভাবে সার দিয়ে দেবেন, ইনশাল্লাহ আপনার কাছে নারকেল হবে। হ্যাঁ ধন্যবাদ, আমাদের এত সময় নেই, ভালো থাকেন।
7: হ্যাঁ
4: আজ আমরা শুনলাম দেশীয় শিং মাছের আধুনিক চাষ, আলোচনা করলেন জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সহকারী পরিচালক, পরিচালকের কার্যালয় মৎস্য অধিদপ্তর বয়রা খুলনা। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। চলো উঠা যায়,
1: চলো তুমি।

0: কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান চাষাবাদ আজকের মতো এখানে শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান, তত্ত্বাবধানে রিপুন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে, জিনিস কিনতে পারে। আর

0: কার্ডটা সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের আওতায় নিয়ে আসবে এখন থেকে আগামী বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে কৃষক ভাতা আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি, এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ, ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড দিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে।
2: আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না, নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চরণে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দ

পরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চরণে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দ।

0: فإن رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কুরআন। কারো ঘরে প্রবেশ করবার অনুমতি নেওয়ার জন্য দরজার সামনে দাঁড়িও না, হতে পারে ঘরের ভেতর দৃষ্টি পড়ে যাবে, বরং দরজার ডান অথবা বাম পাশে দাঁড়িয়ে অনুমতি নাও। যদি অনুমতি দেওয়া হয় তবেই প্রবেশ করো, অন্যথায় ফিরে এসো। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতের ঠিকানা বানিয়ে নিয়েছ। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন শুনবেন নাতে রাসূল।

নাতি রাসুল শুনলেন, দেশকে ভালোবাসুন, দেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ থেকে বিরত থাকুন। বিভিন্ন উপকূলীয় অঞ্চলে এখন কিন্তু বন্যা চলছে, তাই আসুন আমরা যে যেখানে যে অবস্থানে থাকি না কেন তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, মানুষ মানুষের জন্য। এই কথাটা আমাদের অবশ্যই মনে রাখা উচিত, তাই আসুন তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অন্তত বিপদে একটু কাছে দাঁড়াই, মনুষ্যত্বের পরিচয় দিই। বন্যা দুর্গতদের জন্য আমরা আমাদের এলাকা থেকে আর্থিক সহযোগিতা সহ কাপড় চোপড় ওষুধ এসবের সহযোগিতা দিতে পারি। আসুন দেশের প্রত্যেকটি মানুষের জন্য সরকারের পাশাপাশি আমরাও এগিয়ে যাই। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: গ্রামাঞ্চলে প্রায় $30 কোটি বিনিয়োগ করে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন সুবিধা গড়ে তুলতে চায়। আজ সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সানকোর প্রতিনিধি দলের এক বৈঠকে এ বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি জানানো হয়। সানকোর প্রতিনিধিরা জানান, বাংলাদেশে তাদের বিদ্যমান ব্যবসায়ী সম্পর্ক ও আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদার ভিত্তিতে তারা স্থানীয়ভাবে উৎপাদন সক্ষমতা বাড়াতে আগ্রহী। দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক ডেটা বিশ্লেষণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ই কমার্স বাস্তবায়ন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, এই ব্যবস্থা 10 বছরের বাজার তথ্য, উৎপাদন, আমদানি রপ্তানি এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। তিনি বলেন, এআই ভিত্তিক ব্যবস্থা চালু হলে কয়েক মিনিটের মধ্যে প্রয়োজনীয় বিশ্লেষণ পাওয়া সম্ভব হবে। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এখন ভ্যাট সহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2216 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2,20,858 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,100 টাকা কমিয়ে 2,10,943 টাকা, 18 ক্যারেটের এক ভরিতে 1,750 টাকা কমিয়ে 1,81,200 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,458 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,48,016 টাকা। আজ সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানায় বাজুস। চীন হংকং ভিত্তিক প্রতিষ্ঠান গ্রিন পিওর হাউসওয়্যার কোম্পানি লিমিটেড বেবজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকায় বেবজা কমপ্লেক্সে এ লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানটি 30.47 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে গ্রিন হাউস হাইড্রোপনিক্স টেন্ট উৎপাদন করবে, যা মাটিবিহীন চাষাবাদের জন্য বিশেষায়িত বহনযোগ্য কাঠামো। এছাড়া প্রতিষ্ঠানটিতে ইভিএ ক্যাবিনেট ম্যাট, কার্টন এবং পিই প্যাকেজিং ফিল্ম উৎপাদন করা হবে। উৎপাদিত পণ্যসমূহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা ও জাপান সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। এ প্রতিষ্ঠানে প্রায় 3,000 বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানা গেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে ঢাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 393টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 284টির, কমেছে 60টির এবং অপরিবর্তিত ছিল 49টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 60 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,900 পয়েন্টে। ডিএসইতে আজ 1,260 কোটি 93 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 872 কোটি 8 লাখ টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর, পরিচালনায় মোহাম্মদ আরিফুল হক।

0: শিক্ষাকে তুলনা করা হয় আলোর সাথে। আলো যেমন দূর করে রাতের অন্ধকার, শিক্ষাও তেমনি দূরীভূত করে জ্ঞানহীনতার অন্ধকার। আর সেই নিরিখেই শিক্ষা ও শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শিক্ষার্থীদের আসর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজকে স্টুডিওতে আমাদের সাথে একজন শিক্ষার্থী রয়েছে, তুমি তোমার পরিচয় দাও।
1: আসসালামু আলাইকুম, আমি জাকিয়াতুন নাহার রিতু, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ, ঢাকা।
0: আর সেই সাথে আমি আছি মোহাম্মদ আরিফুল হক, প্রভাষক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ, ঢাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা জানিয়ে দিচ্ছি। আজ আমরা আলোচনা করব পরিবেশ এবং বাস্তুতন্ত্র নিয়ে। শুরুতেই আমরা একটু জানি যে কি কি রয়েছে আমাদের আজকের আলোচনায়। আজকে আমরা জানার চেষ্টা করব বাস্তুতন্ত্র কি, তার উপাদান, তার প্রকারভেদ এগুলো সম্পর্কে, পাশাপাশি খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল এগুলো ব্যাখ্যা করতে পারব, সেই সাথে বাস্তুতন্ত্র যে শক্তি প্রবাহ সেটা ব্যাখ্যা করতে পারব, এবং সেই সাথে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের যে ভূমিকা কি, বা জীবের ক্ষেত্রে বাস্তুতন্ত্রের যে অবদান সেই বিষয় সম্পর্কে জানতে পারবো। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। শুরুতেই ঋতুর কাছে যাচ্ছি। ঋতু, তুমি তাহলে একটু বলো যে বাস্তুতন্ত্র বলতে আসলে আমরা কি বুঝি।
1: বাস্তুতন্ত্র বলতে আসলে আমরা যে আমাদের এই পরিবেশে একজন আরেকজনকে হচ্ছে মানে একটি প্রাণী আরেকটা প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করার মাধ্যমে যে একটা শৃঙ্খলের মতন তৈরি হতে থাকে, এটাই আসলে বাস্তুতন্ত্রের একটা অংশ।
0: আচ্ছা, তুমি বলতে চাচ্ছো এরকম এই যে সিস্টেম বা পদ্ধতিটা যেখানে বজায় থাকে সেটাই হচ্ছে বাস্তুতন্ত্র। তো আমরা যদি একটু সুন্দর করে বলতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে বাস্তুতন্ত্র হচ্ছে যে একটি স্বনিয়ন্ত্রিত একটা একক, যেখানে পুষ্টিচক্র এবং শক্তি প্রবাহ স্ব-অস্তিত্বে বিরাজমান থাকে, এবং যেখানে জীব এবং জড়ের মধ্যে একটা মিথস্ক্রিয়া বিদ্যমান থাকে, এটাকে আমরা বাস্তুতন্ত্র বলি। তো এই বাস্তুতন্ত্রের উপাদানের ক্ষেত্রে যদি আমরা আসি, বাস্তুতন্ত্রে আমরা মূলত দুটি উপাদান দেখতে পাই, তাই তো? সেই দুটি উপাদান কি?
1: একটা অজীব আর একটা জীব।
0: একটা জীব উপাদান, অজীব, এবং এটাকে আমরা জীব বা সজীব উপাদান বলতে পারি। আচ্ছা, তো অজীব উপাদানের মধ্যে কি কি থাকতে পারে?
1: অজীব উপাদান আবার হচ্ছে দুই প্রকার, যেমন একটা অজৈব আর একটা জৈব উপাদান। আবার অজৈবের ভিতরে হচ্ছে যেমন আমরা খনিজ লবণ, মাটি, আলো, পানি, বায়ু ইত্যাদি এসব দেখে থাকি। আবার জৈব উপাদান হচ্ছে আমরা যে জীবের মৃত ও গলিত দেহাবশ যেগুলো থাকে সেগুলোকে আমরা হচ্ছে জৈব উপাদান হিসেবে বলে থাকি।
0: আচ্ছা, তো এগুলো গেল হচ্ছে অজীব উপাদানের কথা। যা যা বলেছে সবই ঠিক আছে, যে ভৌত উপাদান এবং জৈব উপাদান। ভৌত উপাদানকে আমরা অজীব উপাদানে বলি, এর মধ্যে আমরা মাটি, পানি, বাতাস, তাপ, আর্দ্রতা এগুলো আমরা অন্তর্ভুক্ত করি। পাশাপাশি জৈব উপাদানের মধ্যে মূলত মৃত যে সকল জীব আছে তাদের দেহাবশেষ জৈব উপাদান নামে পরিচিত, কারণ এগুলো গলে পচে আবার পরিবেশে কিন্তু ফিরে আসে। আচ্ছা, তো এবার আসি আমরা সজীব উপাদানের মধ্যে। সজীব উপাদান আমরা কোনগুলোকে বলছি?
1: সজীব উপাদান বলতে হচ্ছে আমরা
0: সহজ কথা যে পরিবেশের জীবন্ত যে অংশটা বা যাদের প্রাণ আছে যে অংশের, যে উপাদানের বাস্তুতন্ত্রের। আমরা একটু বললাম না যে বাস্তুতন্ত্র হচ্ছে এমন একটা একক, একটা নির্দিষ্ট অঞ্চলের জীব এবং জড়ের মধ্যে যে পারস্পরিক আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়া, এর ফলে এটা গড়ে ওঠে। তো সেই জায়গায় আমরা দেখি যে এখানে পুষ্টিচক্র এবং শক্তি প্রবাহ দুটি কিন্তু বিদ্যমান থাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে পাই মূলত তিনটা ভাগ, একটা হচ্ছে উৎপাদক,
1: একটা খাদক, আর একটা বিয়োজক।
0: তো উৎপাদক কাদেরকে বলি আমরা?
1: উৎপাদক হচ্ছে মানে আমরা যেগুলা থেকে হচ্ছে খাবার পেয়ে থাকি, যেমন সবুজ উদ্ভিদ, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে।
0: হ্যাঁ, উৎপাদন বলতে আসলে সহজ কথা তো মানে যারা উৎপাদন করতে পারে, তাই না? তো সেই জায়গায় আমরা কিন্তু আমার এই যে জীবকুলের মধ্যে যদি দেখি, জীবকুল বলতে এখন উদ্ভিদ প্রাণী দুটোই বোঝায়। তো এই জায়গায় আমরা দেখব যে শুধুমাত্র সবুজ উদ্ভিদ যারা ক্লোরোফিল নামক পিগমেন্ট ধারণ করে প্লাস্টিকের মধ্যে, তারাই কেবলমাত্র নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে শ্বাসন প্রক্রিয়া। এই জন্য কিন্তু তাদেরকে আমরা প্রোডিউসার বা উৎপাদক বলে থাকি। এই প্রক্রিয়ায় বা শ্বাসন প্রক্রিয়ায় যে শর্করা জাতীয় খাদ্যটা তৈরি করে উদ্ভিদ, তার উপরে কিন্তু উদ্ভিদ তো বটেই, উদ্ভিদের নিজেদের যে প্রয়োজন সেটা তো মেটেই, সেই সাথে সমগ্র প্রাণীকুল কিন্তু এই উদ্ভিদের উপরেই
1: নির্ভরশীল
0: তাদের খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী উপাদানটা কি?
1: খাদক বা এটাকে ভক্ষক বলা।
0: আচ্ছা, তো সেক্ষেত্রে কারা পরে এর মধ্যে?
1: এই শ্রেণীর ভিতরে হচ্ছে বিভিন্ন ধরনের যারা উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসেবে নিজেরা গ্রহণ করে এবং অন্য প্রাণীকে খেয়ে জীবন ধারণ করতে করে তারা হচ্ছে খাদক।
0: আচ্ছা, আর এখানে উদ্ভিদ যে উৎপাদক তাকেও খাদ্য হিসেবে গ্রহণ করা যেতে পারে, আর অন্য প্রাণীও
1: খাদ্য
0: হিসেবে গ্রহণ করা যেতে পারে। সেক্ষেত্রে এই ধরনের প্রাণীকে আমরা বা এই ধরনের উপাদানকে আমরা কি বলছি?
1: খাদক বা ভক্ষক।
0: খাদক বা ভক্ষক বলছি, যেটাকে ইংরেজিতে আমরা বলছি কনজিউমার, তাই তো? তো এখানে কিন্তু আবার ভাগ করা যায় যে প্রথম স্তরের খাদক,
1: দ্বিতীয় স্তরের
0: খাদক বা তৃতীয় স্তরের খাদক। ইংরেজিতে এখানে বলা হয় প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। তো প্রথম স্তরের খাদক কারা?
1: যারা ছোট কীট পতঙ্গ হচ্ছে,
0: একেবারে সহজ করে বললে যারা উৎপাদকদের খায়। প্রথম স্তরের খাদ্য কি করবে? মূলত উদ্ভিদভোজী হয়ে থাকে এবং এরা সাধারণত সরাসরি ওই উদ্ভিদের উপরেই নির্ভরশীল খাবারের জন্য। এরা হচ্ছে প্রথম স্তরের খাদ্য। যেমন ধরো তৃণভোজী যে প্রাণীগুলো আছে, কীটপতঙ্গ থেকে শুরু করে, কীটপতঙ্গ তো অনেক কীটপতঙ্গ আছে যারা হচ্ছে পাতা বা লতা পাতার যে নির্যাস এটা খেয়ে জীবন ধারণ করে। তো সেগুলো থেকে শুরু করে অনেক বড় প্রাণীও যারা তৃণভোজী বা হার্বিভোরাস তারা কিন্তু এর মধ্যে পড়বে। যেমন গরু ছাগল এরাও কিন্তু এর মধ্যে পড়বে প্রথম শ্রেণীর খাদকের মধ্যে। তুমি যদি এটা পুকুরের ক্ষেত্রে বলো, সেই জায়গায় যেমন একেবারে ছোট মাছ যারা হচ্ছে থাকে পুকুরের মধ্যে সেগুলো কিন্তু হচ্ছে প্রথম স্তরের খাদকের মধ্যে পড়বে। আচ্ছা, দ্বিতীয় স্তরের খাদক কারা তাহলে?
1: যারা হচ্ছে প্রথম স্তরের খাদককে খাদ্য হিসেবে
0: গ্রহণ করে, যেমন
1: পাখি, ব্যাঙ, মানুষ এর মধ্যে।
0: হ্যাঁ, এরা সাধারণত হচ্ছে কার্নিভোরাস বা মাংসাশী নামে কিন্তু পরিচিত, যারা দ্বিতীয় স্তর এই প্রথম স্তরের খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে। আচ্ছা, এবার আসো তৃতীয় শ্রেণীর বা তৃতীয় স্তরের যে খাদক তাদের কথায়। এরা কারা?
1: এরা হচ্ছে যারা দ্বিতীয় স্তরের খাদককে হচ্ছে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে আসলে, যেমন কচ্ছপ, ব্যাঙ, এক্ষেত্রে মানুষও আছে, বক ইত্যাদি, এরকম আরো অনেক প্রাণী রয়েছে।
0: যারা
1: হচ্ছে যে দ্বিতীয় স্তরের খাদক স্তরের প্রাণীগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে তৃতীয় স্তরের খাদকরা।
0: আচ্ছা, হ্যাঁ, অর্থাৎ এই জায়গায় হচ্ছে মূলত শুধু দ্বিতীয় স্তর বলতে না, দ্বিতীয় স্তর প্রথম স্তরও হতে পারে। মোট কথা এরা হচ্ছে অন্য যে খাদক যারা আছে, বিশেষ করে যারা কার্নিভোরাস যারা, তাদেরকে মূলত খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। আর সেক্ষেত্রে আমরা ওই যেমন ব্যাঙও কিন্তু আমরা দেখেছি সেকেন্ডারি কনজিউমের মধ্যে পড়ে, আবার কিন্তু টারশিয়ারির মধ্যেও কিন্তু অনেক ক্ষেত্র বিশেষে পড়ে। তো সেক্ষেত্রে ব্যাঙ ছাড়াও বক, কচ্ছপ বা মানুষও এক্ষেত্রে হতে পারে। কখনো কখনো দেখা যায় যে একটা স্তরের প্রাণী একাধিক স্তরের খাবার কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করে, তাই না? যেমন মানুষ হিসেবে আমরা যখন ডাল ভাত খাই আলু ভর্তা দিয়ে, তখন কিন্তু আমার প্রথম স্তরের খাদক, কিন্তু যখন আমরা মাছ মাংস খাই
1: তখন হচ্ছে আমরা
0: দ্বিতীয় বা তৃতীয় স্তরের খাদক। তো এই হচ্ছে হিসাব। এছাড়া তুমি দেখবে যে অনেক সময় ঈগল, এরা কিন্তু আবার হচ্ছে যে না তৃতীয় স্তরের খাদক, সর্বোচ্চ স্তরের খাদক। দেখা যাচ্ছে এই জায়গায় ঈগল কিন্তু বড় ঈগল কিন্তু দেখা যাচ্ছে যে একটা বনের মধ্যে থেকে বানরকে উঠে নিয়ে যেতে পারে, এরকম মানে যারা ফেরোশাস। তো সেক্ষেত্রে তারা হচ্ছে টারশিয়ারি বা সর্বোচ্চ স্তরের খাদকের মধ্যে পড়বে। আচ্ছা, এবার আসো তিন নম্বর যে আমাদের স্তরটা ছিল সেটা
1: বিয়োজক।
0: বিয়োজক এটা কি?
1: এটা হচ্ছে পচনকারী, মানে হচ্ছে যেগুলা অণুজীব আছে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক, মৃত উদ্ভিদের প্রাণী দেহে থেকে যেগুলা তৈরি হয় আর কি, সেগুলা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ায় মাটিতে, মানে যে এক প্রকার হচ্ছে মৃতদেহ গুলা মিশে যেগুলা হচ্ছে খাদ্য হিসেবে ব্যাকটেরিয়া এগুলা গ্রহণ করে।
0: আচ্ছা, অর্থাৎ সহজ কথায় যে এরা হচ্ছে মূলত ডিকম্পোজার বা পচনকারী নামে পরিচিত। যে কোনো একটা জীব, উদ্ভিদ হোক প্রাণী হোক, সেটা মারা গেলে তাকে ডিকম্পোজ করার যে কাজ, বিয়োজিত করার যে কাজ, সেই কাজটা এরা করে। এরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে অণুজীব হয়, ব্যাকটেরিয়া, ছত্রাক, এই ধরনের ছোট ছোট যে অণুজীবগুলো আছে এগুলো মূলত ওই মৃত উদ্ভিদ প্রাণীর দেহের উপরে কাজ করে। তো দেখা যাচ্ছে যে এর ফলে ওই ওই মৃতদেহ ক্রমশ বিয়োজিত হয় এবং হয়ে জৈব এবং অজৈব বিভিন্ন দ্রব্যাদিতে রূপান্তরিত হয়, এবং এর মধ্যে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে, বাকিটা পরিবেশে অর্থাৎ মাটিতে বা বাতাসে জমা হয়, যা উদ্ভিদ আবার ব্যবহার করে। এভাবে প্রকৃতিতে অজীব এবং জীব উপাদানের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া এটা চলতে থাকে এবং বাস্তু সংস্থানটা সচল থাকে মূলত। ঠিক আছে, আচ্ছা, এগুলো আমরা শিখলাম যে বাস্তুতন্ত্রের যে উপাদানগুলো ছিল সেগুলো। এবার আসো যে এর যে টাইপস বা প্রকারভেদ সেগুলোতে আসি। কত ধরনের হতে পারে বলতো?
1: এটা হচ্ছে দু ধরনের বাস্তুতন্ত্র রয়েছে আমাদের এই পরিবেশে। তার মধ্যে একটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র আর একটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র।
0: আচ্ছা, নাম শুনেই তোমরা বুঝতে পারছি না যে জলজ বা স্থলজ। হ্যাঁ, আবার এগুলোর মধ্যে কিন্তু ভাগ হয়। যেমন তুমি স্থলজের মধ্যে তুমি পাবে যে সমভূমির, যেমন একটা বনভূমি, সমতল অঞ্চলে হতে পারে কোনো বনভূমি, সেটাও কিন্তু একটা বাস্তুতন্ত্র। আবার তুমি দেখবে যে তৃণভূমি, যেখানে শুধু ঘাস, ঘাসের একদম বড় ল্যান্ড, সেটাও কিন্তু একটা বাস্তুতন্ত্র। আবার তুমি দেখবে যে মরুভূমিতে, সেখানে এক ধরনের বাস্তুতন্ত্র। তুমি পাহাড়ে যাবে, পাহাড়ি অঞ্চলে, সেখানে এক ধরনের বাস্তুতন্ত্র, ইভেন একদম মেরু অঞ্চলে কিন্তু এক ধরনের বাস্তুতন্ত্র আছে, তাই তো? তো এগুলো সবই কিন্তু স্থলজ বাস্তুতন্ত্র, তাই না? তো আমরা আমাদের দেশের প্রেক্ষিতে যদি বলি, বাংলাদেশের যে বনভূমি অঞ্চল এটাকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম, এই যে অঞ্চলটা আছে এখানকার যে বনাঞ্চল সেটা, আরেকটা হচ্ছে আমাদের খুলনার সমুদ্র উপকূলবর্তী যে সুন্দরবন সেটা। এই অঞ্চল দুটো মূলত বনভূমির জন্য বিখ্যাত আমাদের দেশে। তো এখানে বেশ বড় বাস্তুতন্ত্র রয়েছে এবং স্থলজ বাস্তুতন্ত্রের একটা চমৎকার উদাহরণ। কারণ তুমি যদি সুন্দরবনের দিকে তাকাও, এটা দেখা যাচ্ছে যে খুলনা জেলা থেকে এর দক্ষিণে, যেহেতু সমুদ্রের কাছে, এখান থেকে ভেতরের দিকে, মানে সমুদ্র উপকূল থেকে ভেতরের দিকে প্রায় কয়েক মাইল পর্যন্ত এর বিস্তৃতি, এবং জোয়ার ভাটা হয় নিয়মিত। জোয়ারের সময় দেখা যাচ্ছে যে বনভূমিটা পানিতে ভরে যায়, কিছু ভাটা হ্যাঁ পানিটা নেমে যায় আবার। তো ফলে হয় কি যে ওই সমুদ্রের পানি যেহেতু ওঠানামা করে, ওই লবণাক্ততা বেশি থাকে মাটিতে, কাজেই এখানে যে উদ্ভিদগুলো থাকে তারা কিন্তু লবণাক্ততা সহ্য করতে পারে, সেই উদ্ভিদগুলো কিন্তু এখানে থাকে। আর যার জন্যই কিন্তু এই অঞ্চলটার নাম হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চল। এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মাটিটা কর্দমাক্ত থাকে, ফলে এখানে সহজে বাতাস চলাচল করতে পারে না। তাই দেখা যাচ্ছে যে এদের মূল কিছু কিছু উদ্ভিদের মাটির ভিতরে না গিয়ে আবার হচ্ছে যে উপরে উঠে যায়, তাকে শ্বাসমূল বলা হয়। কিন্তু এসব মূলের আগে কিন্তু অসংখ্য ছিদ্র থাকে, হ্যাঁ, এদেরকে বলা হয় বাংলায় শ্বাসমূল। তো ফলে এটা একটা আলাদা বৈশিষ্ট্য দিয়েছে এখানকার উদ্ভিদকে, বিশেষ করে সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা, এগুলো কিন্তু সুন্দরবনের কিছু উল্লেখযোগ্য উদ্ভিদ। এছাড়া এরা উদ্ভিদ তো বটেই, সে সাথে কিন্তু কি আমরা যদি ওই উপাদানের কথা বলি তাহলে কি এরা কিসের মধ্যে পড়বে? এই উৎপাদকের মধ্যে পড়বে, তাই না? আবার তুমি দেখবে যে এই বনে যে পোকামাকড় আছে, পাখি, মুরগি, হরিণ, এরা পড়বে হচ্ছে এই
1: খাদক স্তরগুলোর ভিতরে,
0: হ্যাঁ, প্রথম স্তরের খাদকের মধ্যে পড়বে, যেহেতু এরা গাছের লতা পাতা খাচ্ছে আর কি, বা ঘাস খাচ্ছে এরকম। আর এখানে যে বানর আছে, কচ্ছপ আছে, সারস আছে, তারা পড়বে দ্বিতীয় স্তরের খাদকের মধ্যে। আবার ধরো যে এখানে বাঘ রয়েছে, শুকর আছে, কিছু
1: খাদকের ভিতরে,
0: এরা তৃতীয় স্তরের খাদক। কিন্তু বাঘকে তুমি সর্বোচ্চ ধরলেও শুকরটা হচ্ছে আবার এক্ষেত্রে এরা সর্বভোগ, মানে সবকিছুই মোটামুটি খায়। তো এখানে ওই যেমনটা বলছিলাম যে জড় বা ভৌত উপাদানের মধ্যে কি আছে, মাটি, পানি, বাতাস, তো এগুলো আছেই। পাশাপাশি জীব সজীব উপাদানগুলো তো আমরা আলোচনা করলাম। এখানে আমরা যেমন রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাই, চিতাবাঘ, বানর, চিত্রল হরিণ, বন্য শুকর, কুমির, নানা ধরনের সাপ, পাখি, কীট পতঙ্গ, এগুলো কিন্তু এখানে আছে। তাহলে চমৎকার একটা বাস্তুতন্ত্রের উদাহরণ, স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ, তাই না? আচ্ছা, তুমি যদি জলজ বাস্তুতন্ত্রের কথা বলো তাহলে সেক্ষেত্রে কি হতে পারে?
1: সেটি হচ্ছে আবার তিন ধরনের হয়ে থাকে।
0: যেমন
1: যেমন একটা পুকুরের বাস্তুতন্ত্র, তারপরে নদ নদীর বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র, তিন প্রকারের হয়ে থাকে আসলে, তিন ভাবে।
0: আচ্ছা, তো এই যে পুকুর, নদ নদী, সমুদ্রের কথা বলো, আমরা যেকোনো একটা নিয়ে যদি কথা বলি, যেমন যদি পুকুরের বাস্তুতন্ত্রের কথা বলি, ধরো একটা পুকুরে জলজ উদ্ভিদ তো থাকে, তাই না, পারে বা ভাসমান, তাহলে এরা হচ্ছে সেই পুকুরের কি উৎপাদক। আবার সেই পুকুরের মধ্যে যখন ছোট মাছ আমরা দেখি, যারা হচ্ছে বিভিন্ন ধরনের জলজ কীট পতঙ্গ এগুলো খায়, না কীট পতঙ্গ ছাড়া ওই যে কি বলে ওই উদ্ভিদের নির্যাস এগুলো গ্রহণ করে, সেগুলো কিন্তু প্রথম স্তরের খাদকের মধ্যে পড়বে। আর দ্বিতীয় স্তরের খাদক করা হবে যারা ওই যে ছোট মাছ বা ওই যে ছোট ছোট কীট পতঙ্গ, হ্যাঁ, এগুলো খাদ্য হিসেবে গ্রহণ করবে। আর এদেরকে কিন্তু আবার নাম আছে, যেমন ক্ষুদ্র ক্ষুদ্র যে উদ্ভিদ পানিতে ভাসমান এগুলো বলো ফাইটোপ্লাংটন, আর ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রাণী আছে এদেরকে বলো জিওপ্লাংটন, ঠিক আছে? এগুলো হচ্ছে বললাম প্রথম স্তরের খাদকের কথা। দ্বিতীয় স্তরের খাদকের ক্ষেত্রে,
1: দ্বিতীয় স্তরের খাদকের ক্ষেত্রে হচ্ছে যারা
0: প্রথম স্তরের খাদকদের
1: খাদ্য হিসেবে
0: গ্রহণ করছে, এক্ষেত্রে আমরা পাই কাদেরকে?
1: বিভিন্ন ধরনের পোকামাকড়, ছোট ছোট মাছ,
0: না একটু বড় মাছ, কারণ এই একটু বড় মাছই তো ওই প্রথম স্তরের খাদক, তো একটু ছোট মাছ ওদেরকে যারা খাচ্ছে সেটা, তারা তো একটু বড়, তো একটু বড় মাছ, ব্যাং, এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। আবার যখন ধরো কচ্ছপ, বক, সাপ, এরা হচ্ছে যখন আবার ওই দ্বিতীয় স্তরের খাদকদের খায়, তখন তারা আবার তৃতীয় স্তরের খাদকের মধ্যে পড়বে। আবার এইসব প্রাণী যখন মারা যায় বা জলজ উদ্ভিদ যখন মারা যায়, তখন সেটা কিন্তু ওই পানিতেই ডিকম্পোস্ট হয় বা তলানি থেকে ডিকম্পোস্ট হয়, তখন আবার ওই পুকুরে বিদ্যমান যে ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা বিয়োজক কাজ করে, তাই না? এভাবে করে সাইক্লিক অর্ডারে আবার কিন্তু এটা পরিবেশে ফিরে আসে, কারণ সেটা যখন মাটিতে মিশে যায় সেখান থেকে আবার উদ্ভিদ পুষ্টি নেয়, আবার কিন্তু সেটা পরিবেশে ফিরে আসে। তো এইভাবে করে একটা বাস্তুতন্ত্র কি থাকে, সচল থাকে। তো আমরা একটা জলজ এবং একটা স্থলজ দুই ধরনের বাস্তুতন্ত্র দেখলাম। এবার আসো আমরা আরেকটা টপিক যেটা বলছিলাম, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল, এ সম্পর্কে। খাদ্য শৃঙ্খলটা কি?
1: খাদ্য শৃঙ্খল হচ্ছে বাস্তুতন্ত্রের সবুজ উদ্ভিদ প্রথম স্তরের খাদ্যের উৎপাদকের উপর একটা শৃঙ্খল হিসেবে কে কাকে খাচ্ছে এরকম
0: সহজ কথা আমরা যে খাবার যেমন একটু আগে বললাম না উৎপাদকদের খাচ্ছে প্রথম স্তরের খাদক তাদেরকে দ্বিতীয় স্তরের খাদক তাদেরকে তৃতীয় স্তরের খাদক এই যে একটা চেইন এটাকে বলা হয় ইংরেজিতে ফুড চেইন বাংলায় বলা হয় কি খাদ্য শৃঙ্খল এই খাদ্য শৃঙ্খল কিন্তু যেমন সরল হতে পারে আবার জটিল হতে পারে এরকম যে একটা শৃঙ্খল ধরো আমরা বললাম যে ঘাস পতঙ্গ ব্যাং সাপ ইগল এগুলো হইতে পারে আবার যখন একটা ইগল ডিরেক্ট যখন কোনো পোকা খাচ্ছে বা ডিরেক্ট যখন কোনো ব্যাংকে খাচ্ছে বা ইঁদুরকে খাচ্ছে তখন কিন্তু এটা আবার একটু মানে চেইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এরকম করে দেখা যাচ্ছে যে ওই খাদ্য শৃঙ্খল মানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে কিন্তু আবার একটা জালের মতো গঠন সৃষ্টি করতে পারে যাকে ফুড ওয়েব বা খাদ্য জাল বলে মূলত খাদ্য শৃঙ্খল বা খাদ্য জালের কোনো বিচ্ছিন্ন ঘটনায় একটা সাথে একটা সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলের যে সংযুক্তিটাকে মূলত কি বলা হয় খাদ্য জল তো এখানে মূলত কি হয় যে এই প্রত্যেকটা লেভেলে এটাকে বলা ট্রফিক লেভেল যে খাদ্য স্তরগুলোর কথা বলছিল কি বলা হয়
1: ট্রফিক
0: লেভেল এই জায়গায় মূলত শক্তির ট্রান্সফার হয় এনার্জি ট্রান্সফার হয় হ্যাঁ আমরা এখানে কি পাই যে আমরা এখানে দেখি যে ধরো পৃথিবীতে যত উদ্ভিদ আছে সবুজ উদ্ভিদ বিশেষ করে তাদের খাদ্য উৎপাদন করছে উৎপাদক হিসেবে তাদের কাজ করছে তো সেই তুমি যদি মানে একটু সাজাও এগুলোকে ধরো যারা উৎপাদক তাদের সংখ্যাটাকে তুমি অনেক বেশি পাবা তুমি এরপরে যদি দেখো যে কারা প্রথম স্তরের খাদক আছে তাদেরকে তুমি পাবা হচ্ছে উৎপাদকের চেয়ে তুলনামূলক একটু কম সংখ্যায় তুমি যদি আবার এরপরের স্তরে যাও দ্বিতীয় স্তরের খাদকে সেখানে আবার প্রথম স্তরের চেয়ে একটু কম আবার এরপরে গেলে তৃতীয় স্তরে আবার দ্বিতীয় স্তরের চেয়ে একটু কম এরকম করতে গেলে তুমি দেখবে যেটা পিরামিড শেপ ধারণ করেছে এটাকে বলা হয় সংখ্যার পিরামিড বা খাদ্য পিরামিড অ্যাকচুয়ালি সংখ্যার ক্ষেত্রেও কিন্তু এই পিরামিড প্রযোজ্য খাদ্যের ক্ষেত্রেও ইভেন শক্তির ক্ষেত্রেও কারণ শক্তিটা মূলত ওই একদম প্রাথমিক পর্যায়ে কিন্তু বেশি থাকে আস্তে আস্তে আস্তে আস্তে এটা ট্রান্সফার হয় ওই তৃতীয় স্তর পর্যন্ত সর্বোচ্চ স্তর পর্যন্ত যায় তাই তো মূলত এই যে আমরা দেখি যে সৌরশক্তিটাই রাসায়নিক শক্তির উপর রূপান্তরিত কোথায় সবুজ উদ্ভিদের মাধ্যমে তাই না এবং এটাই কিন্তু মূলত ট্রান্সফার হয় প্রত্যেক ট্রফিক লেভেলে এই যে আমরা এতগুলো আলোচনা করলাম এটার ভূমিকাটা আসলে কি মানে যে পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশের কথা যে ওখানে বলছি পরিবেশ কাকে বলছি আসলে আমরা
1: আমাদের আশেপাশে যত কীট পতঙ্গ প্রাণী সবকিছু মিলে উদ্ভিদ সবকিছু মিলে হচ্ছে আমাদের একটা পরিবেশ
0: মানে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ তো সেই পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্র কিন্তু একটা কি আছে চমৎকার ভূমিকা রয়েছে এখানে বাস্তুতন্ত্র একটা স্বয়ংসম্পূর্ণ একক যেটা আমি প্রথমে সংজ্ঞা বলার ক্ষেত্রে বলেছি স্বনিয়ন্ত্রিত তাই না স্বয়ংসম্পূর্ণ স্বনিয়ন্ত্রিত কারণ স্রষ্টা ব্যবস্থাটা এরকম করে রেখেছেন যে জড় এবং জীব পরস্পরের আন্তঃক্রিয়ার ফলেই একটা একক গড়ে উঠবে যেখানে সবাই সবার মতো করে সার্ভাইভ করতে পারবে ঠিক আছে এটাতে হয় কি যে ইকোলজিক্যাল যে ব্যালেন্স ইকোলজি মিন্স এটাকে বাংলায় বলে হচ্ছে বাস্তুবিদ্যা মানে বাস্তুতন্ত্র নিয়ে যেখানে আলোচনা করা হয় আর বাস্তুতন্ত্র ইংলিশটা কি ইকোসিস্টেম ঠিক আছে এর ফলে কি হয় যে পরিবেশে এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স বা বাস্তুতান্ত্রিক যে ভারসাম্যটা এটা রক্ষা হয় কারণ তুমি দেখবে যে হরিণ শিকার করে না অনেকে যদি বেশি মাত্রায় হরিণ শিকার করে ফেলে তখন কি হবে
1: পরিবেশের জন্য ক্ষতিকর হয়
0: পরিবেশের জন্য ক্ষতিকর হবে না একটা মানে প্রজাতির উপরে কিন্তু চাপ সৃষ্টি হবে আজকে আমরা পরিবেশ এবং বাস্তুতন্ত্র নিয়ে যে আলোচনা করলাম আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে আমরা এবং তোমরা বুঝতে পেরেছো তো আমরা পরবর্তী শিক্ষার্থীদের আসরে আমরা নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো আলোচনা করব সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজ এখানেই বিদায় নিচ্ছি
2: এতক্ষণ শুনলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ আরিফুল হক সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুল হক অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার
3: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ পরিচালনায় মোহাম্মদ আক্তারুজ্জামান
4: Hello, how are you, dear learners? I welcome all of you at today's English learning program, Let's Speak English. I am Akhtaruzzaman from Bangladesh Betar. I hope all of you are well by the grace of the Almighty Allah. Dear learners, today in the studio two students from Dhaka University, another one is from Oxford in a school. Present here, let's introduce with them.
5: Hello, I'm Ushurjo Khairul Oishi, a student of Dhaka University, and I welcome all of you to this program.
6: Hi, my name is Mashu Rahman, and I welcome you all to our program.
4: Thanks a lot, Oishi and Mashu, for coming to our studio today for this program. Dear learners, amader ajker onushtantir bishoybostu hocche the sound system in a large classroom. Yes, that's great. And the aim of this program is to form integrative sentence with modal verb. You must have known about modal verbs in language. Of course, there are lots of verbs. There are many classifications of verbs which are the soul of this language. Dear learners, amader ajker onushtanti lokkho holo amra will try to know how to form integrative sentence with modal verbs. Ar ei onushtantite will also enjoy listening a short conversation entitled The Sound System in a Large Classroom. Tobe amra ei short conversation ti শোনার আগে এতে ব্যবহৃত কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো তোমাদের কাছে ফ্যামিলিয়ার মনে হতে পারে অর দ্যাট মাইট বি আনফ্যামিলিয়ার টু ইউ অর ফ্যামিলিয়ার টু ইউ হাউএভার লেটস স্টার্ট লার্নিং দিস ভোকাবুলারিজ ইউজড ইন দিস শর্ট কনভারসেশন হাউএভার ফার্স্ট ওয়ার্ড ইজ এনহ্যান্স এনহ্যান্স মিন্স ইম্প্রুভ অর ইনক্রিজ আর এই ভার্বটির ফর্ম হচ্ছে বাংলায় অবশ্যই ক্রিয়াপদ আর ভার্ব আর এর উচ্চারণ হবে ইনহ্যান্স ইনহ্যান্স এনহ্যান্স না ইনহ্যান্স পরের শব্দটি হচ্ছে ফিডব্যাক এটি একদম কমপ্লিটলি আমরা বলি মতামত যেটাকে বলি অপিনিয়ন আর ইট দা ফর্ম অব দিস ওয়ার্ড ইজ নাউন এরপরে শব্দটি লিখো ইয়েস তোমরা অবশ্যই তোমাদের সামনে একটি অ্যাটলিস্ট ডায়েরি এবং কলম নিয়ে বসেছ ইনক্লুসিভ তিনটা সিলেবল ইনক্লুসিভ আই এন সি এল ইউ এস আই ভি ই ইনক্লুসিভ এই ইংরেজি শব্দটির ফর্ম হল অ্যাডজেক্টিভ বা বিশেষণ বিশেষণ পদ আর এর বাংলা অর্থ হল অন্তর্ভুক্ত বা ইনক্লুডিং ইংরেজিতে বললে এটা আসে এরপরে লিখো আর একটা গুরুত্বপূর্ণ শব্দ যেটি এই কনভারসেশনটিতে ইউজড হয়েছে ব্যবহৃত হয়েছে ইম্পেয়ারমেন্ট নাউন অফকোর্স আমরা সাধারণত যে সমস্ত সর্বক্ষেত্রে নয় ওয়ার্ডস এন্ড ইন মেন সাফিক্স এইগুলা ইউজুয়ালি কনসিডার্ড অ্যাজ নাউন এর অর্থ হল সিনোনিম হল ডিসএবিলিটি অর ইনক্যাপাবিলিটি এরপরে শব্দটি হল ইন্টেগ্রেশন এটিও নাউন হ্যাঁ আবারও বলি যে ওয়ার্ডস এন্ড ইন মোস্ট অফ এন টি আই ও এন এস আই ও এন এই ধরনের শব্দ শেষে এই সাফিক্স গুলো থাকলে আমরা সেটাকে নাউন হিসাবে বিবেচনায় আনি হ্যাঁ অনেক সময় এটি ভার্ব হিসাবে ব্যবহার করা যেতে পারে ইট ডিপেন্ডস অন দ্য কনটেক্সট মিনিং অব দিস ওয়ার্ড ইজ অ্যাবসর্বিং লার্জার গ্রুপ অর ইনকর্পোরেশন Dear learners, now let's enjoy listening the conversation entitled The Sound System in a Large Classroom.
5: Hi, what do you think about the sound system in a large classroom?
6: A large classroom sound system consists of wireless microphones for the speaker. What do you think?
5: Three systems are highly specialized and designed to enhance learning environments in several ways.
6: How can students hear during question and answers?
5: Teachers typically wear pendant microphones. Large rooms may also include desk microphones. Students can be easily heard during question and answer sessions. Would you have your knowledge regarding this?
6: Audio processors manage background noise and prevent microphone feedback. They balance the audio evenly.
5: What is multimedia integration?
6: Well, they easily connect to the interactive displays, projectors and laptops.
5: Why are sound systems essential?
6: For inclusive education, it's very elemental. It benefits students with hearing impairments. It also ensures teachers' health.
5: The system also allow multimedia integration.
6: Right you are. Thanks.
5: You're welcome.
4: Thanks a lot, Oishi and Mashur, for participating in this short conversation. Dear learners, এই short conversationটিতে একটি sentence বলা হয়েছে, would you share your knowledge regarding this? Another word is, এই শব্দটি লক্ষ্য করো, আমরা অনেক সময় এই modal verb would ভার্বটা ব্যবহার করি, উই ইউজ দিস মডাল অক্সিলারি ভার্ব টু ইন্ট্রোডিউস আ পোলাইট রিকোয়েস্ট অর টু আস্ক এ পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ ভদ্র অনুরোধ অর্থে কাউকে ভদ্রভাবে জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা এই মডাল ভার্ব উড ব্যবহার করে থাকি। তোমরা নিশ্চয়ই এই শর্ট কনভার্সেশনটিতে একটি সেন্টেন্স শুনে থাকবে, সেটি হলো হাউ ক্যান স্টুডেন্টস হিয়ার ডিউরিং কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন। আমরা এটি যদিও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু মডাল ভার্ব হিসেবে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি, মোস্ট অফেন আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেনের পরে নাউন ব্যবহার করি। ফর এক্সাম্পল, আমরা অনেক সময় বলে থাকি হাউ স্টুডেন্টস ক্যান ডু দিস এটসেট্রা এটসেট্রা, বাট ডাব্লিউএইচ কোয়েশ্চেনের পরেই মডাল অক্সিলারি ভার্ব হবে। মডাল ভার্ব হতে পারে, অক্সিলারি ভার্ব হতে পারে, কিন্তু এটা ডাব্লিউএইচ কোয়েশ্চেনের পরে ব্যবহার হবে। অর্থাৎ স্ট্রাকচার বা কাঠামোগত বিন্যাসটি হলো এরকম, ডাব্লিউএইচ কোয়েশ্চেন, দেন অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব অথবা ডু ভার্ব এক্সেট্রা এক্সেট্রা, দেন সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম। ইয়েস, আফটার মডাল অক্সিলারি ভার্ব উই মাস্ট ইউজ দ্য বেস ফর্ম অব দ্য ভার্ব। আর একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে মডাল ভার্ব সেটি ইডিওমেটিক আকারে থাকুক বা সিঙ্গেল আকারে থাকুক, এরপরে আমরা অবশ্যই ভার্বের প্রথম ফর্ম অর্থাৎ বেস ফর্ম ব্যবহার করব উইদাউট টু। এই শর্ট কনভার্সেশনটিতে বলা হয়েছে হাউ ক্যান স্টুডেন্টস হিয়ার ডিউরিং আ কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন। এখানে হাউ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ক্যান মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, আর স্টুডেন্টস হলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। বেস ভার্ব হিয়ার অর্থাৎ দিস হ্যাজ বিন ইউজড অ্যাজ দ্য প্রিন্সিপাল ভার্ব, ডিউরিং এটিকে আমরা প্রেপোজিশন বলতে পারি, আর কোশ্চেন আনসার সেশন এটাকে যদি গ্রামাটিক্যালি বিবেচনায় আনি কম্পাউন্ড নাউন ফ্রেজ বলতে পারি। ফ্রেজ তোমরা নিশ্চয়ই জানো, এ গ্রুপ অব ওয়ার্ডস দ্যাট গিভস ইউ অ্যান আইডিয়া। ফ্রেজ ইজ নট আ ক্লজ, ইউ মাস্ট আস্ক ইউর seniors or teachers, or you can read a good grammar book, or you can browse to learn about the difference between phrase and clauses. Yes, dear learners, basically learning language is a continuous process. Tumake theme gele cholbe na, you have to continue it. Dear learners, amra er upore koyekti এই হাউ দিয়ে তারপর মডাল ভার্ব ক্যান বা কুড দিয়ে কয়েকটি সেন্টেন্স শুনবো। ঐশি, ক্যান ইউ শেয়ার আস বাই ইউজিং হাউ অ্যান্ড মডাল ভার্ব, টেল আস সাম অ্যাট লিস্ট থ্রি সেন্টেন্সেস বাই ইউজিং হাউ অ্যান্ড মডাল ভার্ব ক্যান অর উইল অর কুড।
5: হাউ ক্যান ইউ হেল্প দেম, হাউ ক্যান দে গো দেয়ার, হাউ উইল ইউ কাম ব্যাক?
4: মাসুর, প্লিজ টেল সাম সেন্টেন্সেস বাই ইউজিং ইয়েস।
6: How can he do this?
4: How can he do this task? That's great.
6: How could he go there?
4: Okay.
6: How can he improve your English?
4: How can he improve your English? That's great. Thank you. So it's a very simple thing. Just after WH question, you must ensure that you are using modal verb or any other verb. But you must not use subject after WH question. That's great. Dear learners, can we learn the conversation again?
5: Hi, what do you think about the sound system in a large classroom?
6: A large classroom sound system consists of wireless microphones for the speaker. What do you think?
5: These systems are highly specialized and designed to enhance learning environments in several ways.
6: How can students hear?
4: Okay, dear learners, we are almost at the end of our session today. I welcome all of you again, and I am really thankful to everybody who are actively listening our program. No more today. I'll talk to you later on. Thank you.

0: এতক্ষণ শুনলেন ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ। পরিচালনা করলেন মোহাম্মদ আক্তারুজ্জামান, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাশরুফা তানজিন নওশিন।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজন ডালিতে এখন আপনাদের জন্য রয়েছে দেশের গান। শিল্পী মোহাম্মদ রাশিদ উদ্দিন ও সালমা জাহান, কথা সাজিয়েছেন গাজী আব্দুর রাজ্জাক আর গানটিতে সুর করেছেন কাজী দিলওয়ার হোসেন।

0: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
1: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
0: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
1: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের। জানিস, তাতে অনেক সুবিধা আছে।
0: আচ্ছা,
2: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
0: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
1: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
0: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
0: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না। এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ। এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা? খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

0: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আমাদের বন্ধু, আমাদের দায়িত্ব দেশের জন্য কাজ করা, যার যার অবস্থান থেকে। তো বন্ধুরা, আসুন আমরা যে যেখানেই থাকি দেশকে ভালোবাসি এবং দেশের জন্য কাজ করে যাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী রওশন আরা মাসুদ।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রওশনারা মাসুদ।
1: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকী। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন। জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রী জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়িচালক নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য জাপানের প্রতি আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম দায়িত্ব গ্রহণের পর আজ বঙ্গভবনে প্রথম আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করেন এবং দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন। বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী প্রেসিডেন্ট গার্ড অব রেজিমেন্ট পিজিআর এর একটি সুসজ্জিত দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানায় এবং তাকে গার্ড অব অনার মঞ্চে নিয়ে যায়। অভ্যর্থনা অনুষ্ঠানের অংশ হিসেবে পিজিআর এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর অবসরপ্রাপ্ত মেজর হাফিজ

0: CAMM নাসিরউদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। কমিশন যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। সিইসি জানান, নির্বাচনের তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত করা হয়নি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করা হবে এবং তা গ্যাজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। তিনি আজ ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদক বিরোধী সভায় একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দল মত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, নির্বাচনকালীন দেশবাসীর কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। তিনি আজ বরিশালের গৌরনদীতে কুতুবপুর স্বনির্ভর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশ গঠনমূলক কর্মসূচিতে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল ৬টায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রার সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই নাজুয়া আব্দুর রাজাক। Administrator of Khulna City Corporation Nazrul Islam Manju has said a clean, safe and livable Khulna metropolitans will be built through coordinated efforts. Dengue outbreak has started. All concerned, including doctors, have to be more aware and responsible to deal with the dengue situation. He said this while speaking at a seminar on present situation and updated management of dengue at the Medical College Hospital Conference Room in Khulna today. The KCC administrator said activities are being conducted in two phases every day to quickly resolve the problems at the field level. Our goal is to reduce the number of patients by taking effective preventive measures so that the pressure of patients in the hospital is less. He also said solving the waterlogging problem is a big challenge. We are working continuously to solve this problem and have already achieved significant success. Assistant Professor of Khulna Medical College Dr. Muhammad Nazrul Islam, Associate Professor Dr. Muhammad Najmul Kabir and Dr. Muhammad Kabirul Islam presented the keynote paper on dengue at the seminar. Presided over by the convener of Bangladesh Society of the Medicine, Khulna branch Professor Dr. Paritosh Kumar Roy, the seminar was attended by Principal of the Medical College Professor Dr. Ghulam Masood, Director Medical College of Hospital Dr. Kazi Ainul Islam, Vice Principal Professor Dr. Soyod Amanul Islam and Deputy Director Dr. Shujat Ahmed as special guests. Bangladesh Society of Medicine and Medicine Department of Khulna Medical College jointly organized it. A meeting of Upozela Hospital Management Committee was held at Botiaghata Upozela Health Complex Conference Room in Khulna today. Member of Parliament Amir Ejaz Khan attended it as chief guest.

0: বাংলাদেশ বেতার খুলনা একটি বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে 27 জুলাই 2026 তারিখে নতুন করে স্পোর্টস 2026-27 দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। নতুন করে 2026-27 এর আওতায় 10টি ইভেন্টের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর 2026 থেকে শুরু হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রম 1 জুলাই 2026 হতে 31 আগস্ট 2026 পর্যন্ত চলমান থাকবে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন লালন গীতের অনুষ্ঠান অচিন পাখি। এবারে শিল্পী আকবর আলী সাঈ

শুনছেন অচিন পাখি লালন গীতের অনুষ্ঠান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শুনবেন গান ফারজানা মেহেদি মিলিট কণ্ঠে।

0: এই গানটির সঙ্গে শেষ হল অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান।
1: এখন শুনবেন শুরুতে রাসুল পাকিস্তানি নাথ এবং এর পরপরই আল্লাহ পাকিস্তানি হামদ।

নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশ মনি,

0: পার করিবে সেই তরণী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি, নবী মোর পরশমণি।
1: এতক্ষণ নাতে রাসুল শুনলেন এবং একই সাথে আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের ওপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন সূরা ফুরকান আয়াত 63। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের ওপর দম্ভ ভরে চলিও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিশ্চলনে মধ্য পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন সূরা লোকমান আয়াত 18-19। ওই সত্য মাবুদ ব্যতীত কারো ইবাদত করিও না এবং তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। যদি তাদের মধ্য হতে একজন অথবা উভয় তোমার সামনে বার্ধক্যে পৌঁছে যায়, তখন এই অবস্থায়ও কখনো তাদেরকে উহ বলিও না এবং তাদেরকে ধমকাইও না, অত্যন্ত নম্রতা ও আদবের সঙ্গে তাদের সঙ্গে কথা বলিও। সূরা বানী ইসরাইল আয়াত 23-24। বাংলাদেশ বেতার খুলনা, খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। মুসনাদে আহমাদ। যে ব্যক্তি আল্লাহতালার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে আল্লাহতালা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে আল্লাহতালা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায় যদিও সে নিজের ধারণায় বড় হয়। এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। বাইহাকি। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। মুসলিম। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতি রাসুল।

দয়ার সাগর অতি সুমহা।

আল্লায় আমার দয়ার সাগর।

0: এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলি বলে দাও যে প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবেন। আল কোরআন সূরা নিসা আয়াত 86। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। আল কোরআন সূরা আল ইমরান আয়াত 92। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে গোপনীয় প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কোরআন। এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কোরআন সূরা আল ইমরান আয়াত 103। তোমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সঙ্গে কোনো জিনিসকে শরীক করিও না, এবং মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো এবং আত্মীয় স্বজনের সাথেও, এতিমদের সাথেও, মিসকিনদের সাথেও এবং নিকটবর্তী প্রতিবেশীদের সাথেও, দূরবর্তী প্রতিবেশীদের সাথেও এবং নিকটে যারা বসে তাদের সাথেও, মুসাফিরের সাথেও এবং ওই গোলামদের সাথেও যারা তোমাদের অধীনে রয়েছে সদ্ব্যবহার করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এমন লোকদেরকে পছন্দ করেন না যারা নিজেদের বড় মনে করে এবং অহংকার করে। সূরা নিসা আয়াত 36। বাংলাদেশ বেতার খুলনা। নারী ও শিশু পাচার কাজে যারা নিয়োজিত তারা দেশ ও জাতির শত্রু। আসুন এদেরকে প্রতিহত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিশুদের প্রতি আসুন আমরা যত্নশীল হই। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বারযোগ্য খুলনা মহানগরী গড়ে তোলা হবে। ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসক সহ সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। এই পরিস্থিতিকে রোগীদের ব্যবস্থাপত্র প্রদান, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং মশক নিধন কার্যক্রম ইতিমধ্যে জোরদার করা হয়েছে। তিনি আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এবং খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের উদ্যোগে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও হালনাগাদ ব্যবস্থাপনা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। কেসিসির প্রশাসক বলেন, মাঠ পর্যায়ের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য প্রতিদিন দুই দফায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমাদের লক্ষ্য কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রোগীর সংখ্যা কমিয়ে আনা, যাতে হাসপাতালে রোগীর চাপ কম থাকে। তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসন একটি বড় চ্যালেঞ্জ। এ সমস্যা সমাধানের ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে এবং ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। ডেঙ্গু মোকাবেলায় নতুন উদ্যমে এবং দ্বিগুণ শক্তি নিয়ে আরও বিস্তৃত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজবুল কবির ও সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কবির উল ইসলাম সেমিনারে ডেঙ্গু বিষয়ক কি নোট পেপার উপস্থাপন করেন। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন খুলনা শাখার আহ্বায়ক প্রফেসর ডাক্তার পরিতোষ কুমার রায়ের সভাপতিত্বে মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার গোলাম মাসুদ, মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাক্তার কাজী আইনুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সৈয়দ আমানুল ইসলাম ও হাসপাতালের উপপরিচালক ডাক্তার সুজাত আহমেদ বিশেষ অতিথি ছিলেন। নজরুল বর্ষ বিভাগীয় পর্যায়ে উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, নজরুল বর্ষ উপলক্ষে সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হবে। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম, আনসার ও বিডিবি রেঞ্জ কার্যালয়ের উপপরিচালক এস এম আজিমউদ্দিন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ মেহেদি হাসান, বিভাগীয় পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, নজরুল গবেষক, গণমাধ্যম কর্মী, এনজিও সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন আজ ঔষধি গুণসম্পন্ন বৃক্ষ কাইজেলিয়া গাছের চারা রোপণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড

0: ইউনিয়নের ৫০টি অসহায় পরিবারের মধ্যে আজ শুকনো খাবার বিতরণ করা হয়। ৩৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান প্রধান অতিথি হিসেবে এসব খাবার বিতরণ করেন। বিজিবির অন্যান্য কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে আজ সাতক্ষীরা দেহওয়াটা উপজেলার সখীপুর বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ৩০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে একটি ভ্রাম্যমাণ আদালত যশোরের বড়বাজারে এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৭০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি এই আদালত পরিচালনা করেন। খেলার খবর কাবাডি। মাগুরার মোহাম্মদপুর উপজেলার কাশীপুর সিন্দাইল বলফিল্ড মাঠে মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্টের আজকের খেলায় মৌসা যুব সংঘ ৪৬-৪০ পয়েন্টে বাহাদুরপুর ১১কে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিম বঙ্গোপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল ৬টায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসম উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮:১০ বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: ভালোই আছি। এই কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো ঝিরঝিরে বৃষ্টি, এর মধ্যে তো আমাদের শ্রাবণ মাস। তো আজকে তো ফোন ইন অনুষ্ঠান, আগে থেকেই বলা আছে ফোন ইন অনুষ্ঠানে আজকে আমাদের বিষয় হচ্ছে, তোমরা তো জানোই, আমন ধান রোপণ রোগমুক্ত চাষাবাদ। তো আজকে আমন ধান রোপণ রোগমুক্ত চাষাবাদ এ বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। তোমরা জানো যে এই ফোন ইন আমাদের প্রথম দিকে আমরা একটু বলে নেব, তারপরে শ্রোতাদের টেলিফোন নেব আমরা। আজকে আমাদের মেহমান হয়েছেন ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিন, সহযোগী অধ্যাপক, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। তো তাকে স্বাগত জানাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা সবাই? তো আচ্ছা, এই যে আপনাদের যারা দেশের বিভিন্ন জায়গা থেকে টেলিফোন করবেন তাদেরকে আবারও নাম্বারটা স্মরণ করে দিচ্ছি, যদিও সারাদিনে বহুবার বলা হয়েছে, তারপরেও বলছি, ০২৪৪৮১৩২৬৮-৭ শূন্য পর্যন্ত, এবং ০২৪৪৮১৩২৭৭-৭৯ নম্বর পর্যন্ত এই নম্বরে আপনারা ফোন করতে পারেন। আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য ০২৪৪৮১৩২৬৮-৭ শূন্য পর্যন্ত, এবং ০২৪৪৮১৩২৭৭-৭৯ নম্বর পর্যন্ত এই নম্বরে সরাসরি ফোন করতে পারেন। আর এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপেও শোনা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/বাংলাদেশ বেতারে সরাসরি উপভোগ করতে পারবেন। তো

0: আমরা আজকে তো ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিনের কাছ থেকে শুনব, তিনি আমাদেরকে বিশেষ করে আমন ধান রোপণ রোগ মুক্ত চাষাবাদের কথা বলবেন। তো প্রথমে যে প্রশ্নটি করব, যে আমন ধান চাষের জন্য ঠিক কোন ধরনের জমি সবচেয়ে উপযোগী এবং জমি কিভাবে প্রস্তুত করতে হবে আর কি ধরনের কোন জাত নির্বাচন করা উচিত বা ভালো চারা তৈরির জন্য কি কি করতে হবে, এটা দিয়ে আপনি শুরু করুন।
1: ধন্যবাদ। আমি প্রথমে একটু বলতে চাচ্ছি, বাংলাদেশে আসলে ধান চাষ, আমরা জানি সবসময় ধান চাষটা আমাদের আমরা চারার উপর নির্ভরশীল, ধান নির্ভরশীল। এটা আমরা ধানটা সাধারণত তিনটা সময় চাষ করি, এটা একটা তিনটা সিজন আছে ধানের জন্য, একটা হলো আউশ, আমন আর
2: বোরো।
1: আউশটা মোটামুটি বাংলাদেশ থেকে এখন অনেকটা কমে গেছে, আমন এবং বোরো দুইটাই এখন সব মেজর, এটাই সবচেয়ে বেশি চাষ হয়। আমনটা হলো এই যে বর্ষাকালে আমরা যে ধানের যে চারাটা রোপণ করি, এটা হলো আমন সিজন।
2: লাল চাল
1: হয়, বিভিন্ন জাতেরই আছে। মেন কথা হলো যে এই যে সিজনটা বর্ষার সময় যে আষাঢ় শ্রাবণ, এই সময় এখন যে ধানের যে চারাটা রোপণ করা হবে, এটাই হলো আমন সিজন। আর যে শীতের সময় যেটা আমরা দেখি ওটা হলো বোরো।
2: বোরো
1: আমন ধানটা যেহেতু আসলে একটা সুবিধা আছে বেশি ওইখানে, দেখেন আপনার যখন বোরো সিজনে কিন্তু আলাদাভাবে দিতে হয় পানি, ইরিগেশন দিতে হয়, হ্যাঁ সেচ দিতে হয়, যেটা আমন সিজনে লাগে না, বর্ষার পানির কারণে এটা সুবিধা হয়। তো এই জন্য আমন চাষের ক্ষেত্রে আসলে আমাদের যে জমিটা নির্বাচন করতে হবে, বেশি নিচু হলেও কিন্তু সমস্যা, আবার বেশি উঁচু হলেও সমস্যা। বেশি উঁচু হলে কিন্তু দেখছে পানি বেশিক্ষণ থাকবে না, তখন গাছের যে যত পানি পাওয়া দরকার আপনি তো আলাদাভাবে এখানে সেচ দিচ্ছেন না, তাহলে তো একটা সমস্যা হয়ে যাবে। আবার যদি বেশি নিচু হয়ে থাকে তাহলে আবার দেখা যাচ্ছে বেশি পানি জমে থাকলে সরবে না, তখন গোড়া পচে যেতে পারে, শিকড় নষ্ট হয়ে যেতে পারে, এগুলো বিভিন্ন সমস্যা। এই জন্য জমিটা মোটামুটি এমন ভাবে সিলেকশন করতে হবে যেন একবার নিচু না হয়, আবার একবার বেশি জন্য উঁচু মাঝামাঝি, মানে মোটামুটি পানি হালকা ধরে রাখতে পারে। আবার যদি এমন হয় কিছু পানি জমে থাকলো, আপনি আর জমির পানিটা সরে দিতে পারবেন, এরকম জমি মোটামুটি সিলেকশন করা ভালো। আর বিশেষ করে দোয়াশ মাটি, বেটার দোয়াশ মাটি এই ধান চাষের জন্য সবচেয়ে ভালো হয়। আর জমি যে মানে চাষাবাদ যেটা আমরা জমি কিভাবে প্রস্তুত করবো, এটার জন্য আসলে আমরা সব জানি যে জমি, ধানের জমির জন্য বিশেষ করে তিন থেকে চারটা চাষ দিতে হয়। চাষ দিয়ে তারপরে এটা আসলে মই দিয়ে এবং একটু সমান করে নিতে হয়। যদি সমান না করি তাহলে দেখা যাচ্ছে আমাদের ওই যে ধানের যে চারাগুলো, এইগুলো আসলে লাগাতে একটু সমস্যা হয়, বা যদি একটু আগাছা থেকে থাকে, আগে যদি আগে যে চাষাবাদ করে থাকে যে ফসল থাকলে ওগুলো একটু রিমুভ করে ওগুলো একটু সরিয়ে দেওয়া ভালো, অবশিষ্ট অংশ সরিয়ে ফেলা ভালো, তাহলে ধান চারাটা লাগাতে সুবিধা।
0: আমন ধানের জন্য ঠিক কোন জাত নির্বাচন করা উচিত আর ভালো চারা তৈরির জন্য কি করতে হবে?
1: এখন চারাটা হলো নির্ভর করে আসলে বিভিন্ন এলাকা ভিত্তিক, যেমন আপনার বাংলাদেশে যে দক্ষিণাঞ্চল যদি আপনি যান তখন দেখবেন এক ধরনের চারা নির্বাচন অধিকার, কারণ সল্ট বেশি থাকে, লবণাক্ততা পরিমাণ বেশি, ওই ধরনের এক ধরনের জাত ভালো হবে। আবার যদি আপনি যদি উত্তরবঙ্গে চিন্তা করেন তখন ওদিকে আবার একটু খরা প্রবণেরা, ওই সব এলাকার জন্য আবার ভিন্ন জাত চিন্তা করতে হয়। তো এই এলাকা ভিত্তিক জাতগুলো একটু ভিন্ন ভিন্ন হয়। তারপর যে কমন যেগুলো আমন সিজনে যে কমন যেগুলো জাত, মনে করেন বৃদান 75, যেটা বৃদান 87 আছে, তারপরে বৃদান 89, বিনাদান আছে 17, বিনাদান 22, এই ধরনের কিছু কিছু জাত আছে যেগুলো আসলে আমরা আমন সিজনের জন্য করে থাকি, সবচেয়ে ভালো হয়। যেমন বৃদান যদি 87 যেটা, যেমন এটা একটু সল্ট টলারেন্ট, হ্যাঁ এটা লবণাক্ততা সহ্য করতে পারে, এগুলো দক্ষিণাঞ্চলে এগুলো এটা করলে ভালো হয়। এই জন্য এলাকা ভিত্তিক এগুলো আমরা আসলে জাত নির্বাচন করতে পারি।
2: আবার মোহাম্মদ ভাই, ওই যে বীজটা কিভাবে শোধন করবো,
0: শোধনটা কেন জরুরি, এটা একটা বড় শোনার দরকার।
1: বীজ শোধনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গাছে ধানের যেহেতু রোগ বালাই হয় তার ম্যাক্সিমামই কিন্তু আপনার হলো এই বীজের মাধ্যমে আসে, এরকম আরো অনেক রোগ আছে যেগুলো ধানের হয়, এগুলো ম্যাক্সিমামই কিন্তু বীজ বাহিত। যদি বীজগুলো ভালো যদি না নেন তখন দেখা যায় যে এই বীজ থেকে আস্তে আস্তে জীবাণুটা আস্তে আস্তে গাছের উপরে পাতার মধ্যে সরে যায়, তারপরে যে গাছের যে শীষে মানে শীষে চলে যায়, আস্তে আস্তে গাছগুলো নষ্ট করে ফেলে।
3: চারা রোপণ করবো কয়দিনে, চারা রোপণ করবো
1: ভালো কথা বলছেন, যে আসলে আমরা কতদিন, অনেক সময় অনেকে দেখা যায় যে আমরা যখন বীজতলা তৈরি করি ধানের জন্য, অনেকে দেখা যাচ্ছে অনেকদিন বীজতলার মধ্যে চারা রেখে দেন, পরবর্তীতে অনেকদিন পরে গিয়ে লাগায়। যদি যদি চারার বয়স বেশি হয় তাহলে কিন্তু সমস্যা, তাহলে কিন্তু আপনার ভালো ফলন পাবেন না। এই জন্য সাধারণত 20-25 দিন বা 22 দিন, এরকম 20-25 দিন এই বয়সের চারাগুলো সবচেয়ে ভালো। যদি এরকম আপনি একবার কম এসে কম যাওয়াটা ঠিক হবে না, তো বেশি যাওয়ার না হয় যখন ওগুলো থেকে ফলো
2: করে।
1: আর এক গোছার মধ্যে আপনার এখন যেহেতু আগে দেখা গেছে, আগে দেখেন এক গোছার মধ্যে অনেক বেশি বেশি দিন, এখন কিন্তু জাত কিন্তু অনেক চেঞ্জ হয়ে আসছে, এখন রিসার্চ এর মাধ্যমে অনেক আধুনিক জাত চলে আসছে। এই জন্য আপনি 2-3টা চারা দিলে কিন্তু এখন যথেষ্ট, 2-3টা গাছ দিলেই আপনার এগুলো পরবর্তীতে সব সরে যায় এবং গাছ যথেষ্ট পরিমাণ গাছ হয়ে যায়।
2: আচ্ছা, ওই জৈব সার ব্যবহার করলে কি উপকার হতে পারে?
1: জৈব সারটা আসলে এখন খুবই গুরুত্বপূর্ণ। জৈব সার আমরা আসলে আমরা এই যে কৃষকরা বা আমার কৃষক ভাইয়েরা তারা করে কি জমিতে সবসময় খালি রাসায়নিক সার দিয়ে যায়, রাসায়নিক সার দিয়ে যাওয়ার কারণে কিন্তু জমির যে উর্বরতা এটা কিন্তু ধীরে ধীরে কমে যায়, জমির যে অম্লমান কমে যায়।
0: জৈব সারের তো কোনো বিকল্প নাই,
1: বিকল্প নাই জৈব এখন জৈব সার যখন আপনি দিবেন তখন জমির উর্বরতা বাড়বে, জমির যে অর্গানিক যে কার্বন পরিমাণটা এটা বাড়বে, অর্গানিক ম্যাটারটা বাড়বে, যার ফলে আলটিমেটলি জমির উর্বরতা বাড়বে এবং শেষে আপনার ফলনটা
2: কিভাবে দিতে হবে
1: জমি এটার অনেকগুলো ওয়ে আছে। একটা হলো আপনি যদি মনে করেন যে গোবর সার যদি দেন, আমরা সবসময় বলি যে যখনই আপনি সার প্রয়োগ করবেন গোবর সারটা দিবেনই।
0: আচ্ছা ভাই, আমাদের টেলিফোন এসে যাচ্ছে, অনেকগুলো দেখা যাচ্ছে টেলিফোন, আমাদের রাশেদ ভাই সাহায্য করছেন। আচ্ছা আমরা এখন টেলিফোন নেব। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যাঁ ভাই বলছিলাম, কে বলছেন, কোথেকে বলছেন? আচ্ছা শুনতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা বলেন, আপনি আপনার প্রশ্নটা একটু বলেন।
4: এখন তারা কিছু কিছু লোক দেখছে, আমরাও দেবো দিতে। এখন হচ্ছে তারা দুই কেজি তারা ধরেন যে মানে কয় গুণটা ভিজে রাখতে হবে, আর কতটুকু জমির পাট হচ্ছে দিতে হবে, এই যে আমার কাছে এখন।
0: আচ্ছা আচ্ছা, আমাদের সাথে থাকুন আপনি খোকন চন্দ্র। হ্যালো, আর কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
5: চট্টগ্রাম জেলা সন্দ্বীপ থানা ইউনিয়ন উচ্চর থেকে সাইফুল ইসলাম বলছি।
0: হ্যাঁ সাইফুল ভাই, আপনাকে স্বাগত, বলেন, আপনার কোন প্রশ্ন থাকলে বলেন।
5: আমাদের এখানে এখন মনে করেন রাজা ছাই, আমরা রাজা ছাই করিয়ে দিই, বুঝলেন, এগুলো এখন রোপণ করতেছি
0: জি।
5: এখন দশ দিন পরে আমরা ইউরিয়া সার দিয়ে দেবো, বুঝলেন
0: জি।
5: এখন অন্য কোন সার দেওয়ার ব্যবস্থা আছে কিনা একটু বলবেন আর কি।
0: আপনাকে তো আমরা সব
5: সময়
0: সবাই ভালো আছি।
5: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফা সর্দার বড়খোলা পাংশা থেকে বলছি।
0: জি পাংশা থেকে, বলেন বলেন, আপনার প্রশ্ন থাকলে।
5: হ্যাঁ, খোকন চন্দ্র, হাজি মোহাম্মদ মিন্টু, রিজাল আলম ঝন্টু, আমরা সবাই মিলন কুমার মন্ডল, সবাই আমরা শুনতেছি ভাই, আমরা শুনতে চাচ্ছি।
0: সবাইকে শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা।
5: আমি ধানিগোল লাগাবো, বুঝছেন, ধানিগোল ধানিগোল।
0: হ্যাঁ ধানিগোল লাগাবেন। হ্যাঁ
5: হ্যাঁ ধানিগোল এখন লাগাবো, কি কি সার দিলি ধানের ফলন হয়? আমরা তো ওই লোকে বুঝছেন
0: আমাদের সাথে। হ্যালো, টেলিফোনে কে আছেন?
6: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম,
6: ঢাকা থেকে হিমেল।
0: হিমেল হিমেল হিমেল, হ্যাঁ হিমেল শুনি।
6: আমার প্রশ্ন হলো যে মানে ধান বপনের জন্য জমির প্রস্তুতি
0: আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কে বলছেন?
5: ময়মনসিং
0: থেকে জামাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি।
5: নানান কিছু দেয়া ফলন বেশি করার জন্য চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হইলো এই সারটা মানে বেশি না দেয়া, যে অন্য কোন পদ্ধতি থাকলে যে ক্ষতিটা না হয়,
0: আচ্ছা আচ্ছা, সার তো দিতেই হবে, কিন্তু আপনি ভাবছেন যে সার না দিয়ে যদি কিছু করা যায় কিনা, সেটা স্যারের কাছ থেকে শুনতে চান। আপনাদের সঙ্গে থাকেন আপনি, নিশ্চয়ই সুন্দর একটি প্রশ্নের জবাব হবে। তো আমার মনে হয় যে আমরা এখন আরো একজন কে আছেন এখন শুনি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
7: আমি জানতে চাচ্ছি এটা আসলে আপনার শ্রাবণ মাস ভাদ্র মাসে সব থেকে ভালো ফলনশীল কোন ধানটা লাগাইলে আমি ভালো ফলন পাইতে পারি?
0: ও, আপনি ভাদ্র মাসের জন্য কোন কোন ধান লাগাবেন, কোন চারা লাগাবেন সেটা জিজ্ঞেস করছে। আমাদের সঙ্গে থাকেন আপনি, নিশ্চয়ই জবাব পাবেন। আমাদের স্যার লিখে নিচ্ছেন সবই, আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো লিখে নেওয়া হলো, এবার ধীরে ধীরে আপনাদের প্রত্যেকের প্রশ্নের জবাব আপনারা পারেন। তো আপনাদের সঙ্গে আছেন ডক্টর সৈয়দ মোহাম্মদ মোহসিন, তিনি আপনাদেরকে বলবেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তো তিনি বলবেন, ডক্টর সৈয়দ মোহাম্মদ মোহসিন।
1: জি, থ্যাংক ইউ। আমরা একটু প্রথম থেকে যেমন প্রথমে আমাদের যে খোকন চন্দ্র ভাই, উনি পাংশা থেকে জিজ্ঞাসা জানতে চেয়েছিলেন যে আসলে বীজ ভিজিয়ে রাখা, বীজটা আমরা কতক্ষণ পর ঘন্টা ভিজিয়ে রাখবো বা কতক্ষণ ভিজিয়ে রাখবো। তো আমরা জানি যে অন্যান্য বীজের চেয়ে ধানের বীজটা কিন্তু একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয়। বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয়, আর ধানের বীজটা যেন আরেকটু সুবিধা, ধানের যে উপরে যে খোসাটা আছে খোসাটা কিন্তু অনেক ভারী থাকে, যার কারণে এখানে এটা বীজটা অঙ্কুরোদ্গম হওয়ার জন্য, এটা বের হয়ে আসার জন্য এখানে একটু গরম কিন্তু রাখতে হবে। গরম বলতে আমরা দেখবেন গ্রামে অনেক কিন্তু যে বস্তা দিয়ে একটু ঢেকে দেয়, ঝাঁক দেয় একটু গরম রাখার জন্য, যেন সহজে যেন তাড়াতাড়ি এটা যেন জার্মিনেট করে আর বের হয়ে আসে। তো জন্য অনেক সময় এটা জাত ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, কোনো কোনো জাত হয়তো দেখা গেছে 24 ঘন্টা ভিজে রাখতে হয়, কোনটা আছে 12 ঘন্টা, কোন 6 ঘন্টার মধ্যে এরকম হয়তো জাতের চলে আসতে পারে। এটা জাত ভেদে এটা আসলে ভিজে রাখা চেঞ্জ হয়, তবে মোটামুটি 12 থেকে 24 ঘন্টা ভিজে রাখলেই এটা মোটামুটি চলে আসে, এটা অঙ্কুরোদ্গম হয়ে যায়। আর এই বীজটা যখন বিস্তারা যখন আপনি দিবেন, দেওয়ার পর উনি জানতে চেয়েছেন আরেকটা, যে যখন আমরা মেইন জমিতে আর কি চারাগুলো রোপণ করব, তখন আসলে তাদের গ্যাপ কতটুকু দেওয়া লাগবে স্পেসিংটা? আসলে তো এই যে গ্যাপটা যখন দিব, বিশেষ করে আমরা 20 সেন্টিমিটারের মতো আমরা একটা বলি যে 20 সেন্টিমিটারের মতো গ্যাপ, সাধারণত অনেকটা যদি আমরা লোকালি যদি বলতে চাই 1 বিঘা বা তার চেয়ে একটু কম, এরকম একটু 1 বিঘা একটু বেশি হয়ে যায়, তার চেয়ে একটু কম স্পেসিং দিয়ে আপনারা একটা থেকে আরেকটা দূরত্বে চারাগুলো লাগাতে পারেন, তাহলে মোটামুটি ধানের ফলনটা ভালো পাবেন। কারণ বেশি দূরত্ব দিলেও দেখা গেছে আপনার গাছের সংখ্যা কমে যাবে, গাছের সংখ্যা কমে যাবে, ফলন কমে যাবে, আবার বেশি কাছাকাছি দিলেও কিন্তু রোগ বালাই বেড়ে যাবে। এই জন্য বেশি কাছও দেওয়া যাবে না, আবার বেশি দূরত্ব দেওয়া যাবে না, বেশি কাছাকাছি দিলে কিন্তু একটা গাছ যদি আক্রান্ত হয় তাহলে আরেকটা গাছও
0: যাবে
1: না। আর আমাদের সাইফুল ইসলাম ভাই, সন্দীপ থেকে এবং লুৎফর জোদ্দার ভাই, ওনারাও কিন্তু সার প্রয়োগটা জানতে চেয়েছেন, আসলে সারটা আমরা কিভাবে দিব আর কি। এই সার প্রয়োগের ক্ষেত্রে ধানের জমির ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা যখন চাষটা দিই, এই যে জমি নির্বাচন করার জন্য 3 থেকে 4টা যদি চাষ দিই, লাস্ট চাষ একবার লাস্টে যে চাষটা দিব, ওই চাষের সময় কিন্তু আমরা গোবর সার এবং টিএসপি বা ডিএমপি যেটাই দিই, অথবা এমওপি সার, যেটা এমওপি সার, এই তিনটা এই সারগুলো আমরা ওই জমি তৈরি করার সময় দিয়ে দিব। লাস্ট যখন জমিটা তৈরি করবো তখন এগুলো দিয়ে আমরা লাস্ট চাষটা দিয়ে দিব, তাহলে এগুলো জমির সাথে মাটির সাথে মিশে যাবে, বীজ বোপন করার আগে। মানে বীজ বোপন করা তো ঠিক, আসলে এটা চারাটা বোপন করার আগে, কারণ আমরা তো বীজতলা থেকে জমি তৈরি করার সময় আমরা এই কটা সার, গোবর সার, তারপর হলো টিএসপি আর হলো এমওপি, এগুলো যে লাল সার যেটা বল, লাল সার প্রসুক্ত, এগুলো আমরা তখন আমরা দিয়ে দিব আর কি। দেওয়ার পরে তার পরবর্তীতে আমরা হলো যখন ওই চারাটা লাগানোর 10 থেকে 15 দিন পরে, তখন আমরা ইউরিয়া সার দিব। ইউরিয়া সারটাকে আমরা তিনটা ভাগ করে ফেলবো, তিনটা রোজে দিব, একটা দিবে হলো 10 থেকে 15 দিন পরে, কারণ সাথে সাথে ইউরিয়া সার দিব না, সাথে সাথে যদি দিই তাহলে কিন্তু তখন কিন্তু গাছের শিকড় বের হবে না, ওই সময় সে খাবারটা নিতে পারবে না। যখন চারাটা লাগানোর পর 10 থেকে 15 দিন পর তার মোটামুটি শিকড় আসবে, তখন ইউরিয়া সারটা দিলে তাহলে গাছটা ওই চারাগুলো তখন ইউরিয়া সারটা নিতে পারবে। যেন 10 থেকে 15 দিন পরে আমরা একবার ইউরিয়া সার দিব। আর আরেকবার দিব হলো আপনার যখন ওই যে গাছের যখন কুশিটা ইয়াটা আবির হয়, আপনার কি বলতো পেনিকা যেটা আমরা বলি আর কি, দানের যে মোচাটা যখন বের হয়ে আসার আগে, তখন আমরা হলো একবার তার আগে একবার দিব, আর ওটা বের হওয়ার পরে, মানে মেইন কথা হলো আমরা 10 থেকে 15 দিন পরে একবার দিব, 30 থেকে 35 দিনের পরে আরেকবার দিব, আর যখন মোচাটা বের হয়ে আসবে তারপরে আমরা আরেকবার দিব। কারণ ওই সময় দিব হলো যখন আপনার ধানটা একটু হালকা চিটার মতো থাকবে না, চিটা হয়ে যাবে, কারণ সেটা খাবার লাগবে, তখন ধানটা পুষ্ট হওয়ার জন্য তখন আরেকবার ইউরিয়া
8: লাগবে না।
1: শেষ তো আপনার আমন তো দেওয়া লাগবে না, কারণ বোরো সিজনে দেওয়া লাগবে, বোরো সিজনে তো আপনার, কারণ আমন সিজনে তো এমনি পানি থাকে,
0: বর্ষার পানি
1: আসে, আমন সিজনে শেষ দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু আপনার ওই সারটা আপনি তিনটা ধাপে দিলে তাহলে গাছটা মোটামুটি সে তিনটা ধাপে পাবে। কিন্তু আপনি একবারে যদি ইউরিয়া সারটা দিয়ে দেন তাহলে কিন্তু সে কিন্তু ওই ইউরিয়া বাকিটা কিন্তু লস হয়ে যাবে, কারণ সে তো বেশি পরিমাণ খেতে পারবে না। আপনি দিয়ে দিলেন কিন্তু সে নিতে পারবে
3: অতিরিক্ত
1: হয়ে যাবে, এই জন্য তিনটা ধাপে দেওয়াটা ভালো। আর জমি প্রস্তুতি, যে হিমেল ভাই ঢাকা থেকে জিজ্ঞেস করছেন জমি প্রস্তুতি, এটা নিয়ে আমরা মোটামুটি একটু বলে ফেলছি অলরেডি, মানে জমিটা আমরা মোটামুটি বলছি যে একবার বেশি উচ্চ জমি না হয় বা নিচু জমি না হয় মোটামুটি মাঝারি এই ধরনের জমি নির্বাচন করব। আর জামাল ভাই মহসিন থেকে উনি জানতে চাইছেন যে সার প্রয়োগ না করে কিছু করা যায় কিনা। আসলে সার প্রয়োগ না করে কিছু করাটা একটু ডিফিকাল্ট, কারণ খাবার তো দিতেই হবে, খাবার দিতেই হবে। তবে খাবারটা আপনি কোন ওয়েতে দিবেন, এটা কি রাসায়নিক দিবেন না আসলে না আপনার ওই যে খাবার দিতেই হবে। তবে রাসায়নিক সার যদি আপনি বেশি দেন সেই ক্ষেত্রে সমস্যা হলো, ওই যে আপনার বলছি যে জমিটার উর্বরতা কমে যায়। আপনার যদি ওই যে অম্লমান যদি কমে যায় বারবার রাসায়নিক সার দেন তখন কিন্তু একটা পর্যায়ে কিন্তু অম্লমান কিন্তু 5.5-এর নিচে চলে আসলে মাটিতে, তাহলে হয় কি যে আপনি পরবর্তীতে রাসায়নিক সার যতই দেন গাছ নিতে পারে না, কারণ সারগুলো ভাঙেই না। এই জন্য আপনাকে জৈব সার দিতেই হয়, জৈব সার দিয়ে অম্লমানটা 5.5-6.5-এর ভিতরে রাখতে হয়, তাহলে গাছ খাবার নিতে পারে না, নিতে পারে না।
0: খুবই গুরুত্বপূর্ণ কথা।
1: তবে
0: আচ্ছা টেলিফোন আছে রশিদ ভাই, আর কোনো দেখা যাচ্ছে আছে। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন?
9: ধন্যবাদ,
0: আপনি আমাদের সাথে থাকেন। আর একটা আর কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো,
10: আসসালামু
0: আলাইকুম।
10: ভাইয়া আমি আবারও লুৎফা সর্দার বড়কলা পাংশা থেকে বলছি।
0: জি বলেন।
10: আমি সারের কাছে জানতে চাচ্ছি একটা জিনিস, ভুলে গেছিলাম।
0: জি,
10: ও এই লোকে কোন জাতের ধান ভালো লাগালে আমরা হলো ফলনটা ভালো পাবো, একটু নাম ধরে বললি খুশি হতো। মানে কোন
0: ধানের নাম ধরে বলবো না আপনার নাম ধরে বলবো?
10: না আমার নাম ধরেও ধানের নাম।
0: আচ্ছা, ধানের নাম ধরে বলার চেষ্টা করছি আমরা। আচ্ছা আর কে আছেন আমাদের সাথে? হ্যালো, কে আছেন? হ্যালো, কে বলছেন?
11: আমি
0: বালিয়াকান্দি থেকে মনিরুল ইসলাম ভাই স্বাগত জানাচ্ছি, বলেন আপনার কোন প্রশ্ন থাকলে। ও আপনি 75 ধানটা লাগিয়েছেন কিন্তু কতটুকু লাগাচ্ছেন, কিন্তু কতটুকু ফাঁক, কতটুকু ফাঁক করে লাগানো উচিত? আচ্ছা আমাদের সঙ্গে থাকুন, এখন জবাবগুলো আমরা শুনবো। স্যার আপনি বলতে পারেন।
1: জি থ্যাংক ইউ। আমরা যে জামাল ভাইয়ের সাথে যেটা বলছিলাম যে সার প্রয়োগের ক্ষেত্রে আসলে এটার ক্ষেত্রে আমাদের সার প্রয়োগটা এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো সারের বিকল্প তো নাই, তবে আমাদের উচিত হলো এখন একটু জমিতে আগে থেকে যদি আমরা যদি জমিটার কোন কন্ডিশন আছে সার পরিমাণ কতটুকু আমাদের দিতে হবে এটা জায়গাতে আমরা যদি জাজমেন্ট করে নিতে পারি, মানে এটাকে আমরা টেস্ট করে নিতে পারি। কারণ আমাদের দেখা যাচ্ছে এক এক জমিতে এক এক ধরনের পরিমাণ সার আগে থেকে থেকে যায়, মানে মানে নাইট্রোজেনের সোর্স বা ফসল যেগুলো আগে থেকে অনেক সময় থাকে, বেশি পরিমাণ থাকে, আমরা যদি বেশি এক্সট্রা দিই তাহলে ওটা লস হয়। এই জন্য আমরা সয়েল টেস্টটা যদি করতে পারি, সয়েল টেস্ট করে তারপর যদি আমরা সার প্রয়োগ করি তাহলে এটা সবচেয়ে ইফেক্টিভ হয়, সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত সার প্রয়োগ করতে হবে না এবং যে পরিমাণ সার দরকার ঠিক আমরা ততটুকু দিতে পারবো। জহিরুল ইসলাম বা পাবনা থেকে উনি যে জাত নির্বাচন, হ্যাঁ ভাদ্র মাসের জন্য উনি জাত চাচ্ছেন। আবার আরেক ভাইও জানতে চেয়েছেন যে আসলে যে লুৎফা সর্দার উনিও সেম একই কোশ্চেন করছিলেন যে কোন জাতের ধান আসলে লাগানো ভালো হবে। তো জাত বলতে আসলে এখন আমরা যেটা বলছি আমাদের জাতের এখন আমাদের ব্রিড থেকে আসলে এই যে বাংলাদেশ রাইসার্স ইনস্টিটিউট ওখান থেকে যে যতগুলো জাত আবিষ্কার হয়েছে মোটামুটি সবগুলো জাতেরই কিন্তু ফলন অনেক, সবগুলো কিন্তু ভালো জাত, ভালো ফলন পাওয়া যায়। কিন্তু তারপরেও কিন্তু আমাদের কিন্তু আমাদের বাংলাদেশে যে ব্রিদান 28 আর 29 এটার কিন্তু জনপ্রিয়তা কিন্তু এখনো কমে নেই। এই দুইটা জাত কিন্তু এখনো আপনাদের বিভিন্ন এলাকা গেলে তারা এই 28 আর 29 এখন তারা প্রচুর পরিমাণে মানে এটা চাষ করতেছে এবং ওই দুইটা জাত এখনো কিন্তু ভালো, এবং ওই দুইটার সাথে সাথেই কিন্তু এখন ক্রসিং করে মোটামুটি এখন অনেকগুলো জাত আসছে। যে যে ভাই বলেন যে উনি 75 লাগাতেছেন, আবার কেউ হলো 87 এরকম লাগাচ্ছেন দক্ষিণবঙ্গে, এরকম অনেকে লাগায়। তো এগুলোর ক্ষেত্রে আসলে এগুলো খুব ভালো জাত, এগুলো এই জাতগুলো খুব ভালো, এগুলো মানে মোটামুটি ভালো ফলন পাওয়া যায়। এবং এটার এগুলোর সাথে আরও সুবিধা হলো এগুলো বিভিন্ন ধরনের যে ন্যাচারাল যে সমস্যাগুলো, যেমন যে বললাম যে সল্ট এরিয়া, লবণাক্ত এরিয়া, বিভিন্ন এগুলোতে এইসব এলাকাতে এই জায়গায় জাতগুলো ভালো ফলন দেয়, ফলন বেশি দেয়।
0: ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিন, এখন আমরা প্রায় আসলে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন সবশেষে আপনার কাছে জানতে চাচ্ছি রোগমুক্ত আমন ধান উৎপাদনের মূল মন্ত্রটা কি, আর কৃষকদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে সংক্ষেপে আপনি বলতে পারেন।
1: জি, রোগমুক্ত যদি আমরা ফলন ফসল পাতে চাই তাহলে আমাদের সব প্রথমে আগে জানতে হবে ধান আসলে কোন মেন রোগ যেগুলো হয়। আপনার জানেন সবচেয়ে বেশি ধানের সবচেয়ে বেশি রোগ হয় যেটা হলো ব্লাস্ট, আর একটা হলো লিপ ব্লাইট, ব্যাকটেরিয়া দিয়ে হয় ব্যাকটেরিয়া ব্লাইট রোগটা, আর একটা হলো ব্লাস্ট রোগটা। এটা বাংলাদেশের জন্য এখন খুবই ক্রিটিক্যাল পর্যায়ে আছে, এবং এটার জন্য আমরা যদি ধানের বীজটা যদি ভালো হয়, ভালো বীজ সিলেকশন করি এবং রোগমুক্ত যদি বীজ কালেকশন করি তাহলেই এই বীজগুলো রোগগুলো দমন করা সম্ভব। আর সঠিকভাবে যদি আমরা রোগ মানে যাচাই করতে কোন রোগটা এখনটা কোনটা আমরা যদি সঠিকভাবে চিনতে পারি তাহলে সঠিকভাবে বালাইনাশক বলি বা আমরা ছত্রাকনাশক যদি প্রয়োগ করতে পারি তাহলে আমরা আশা করি এই রোগগুলো দমন করতে পারবো এবং ভালো ধান ফলন করতে পারবো।
0: আশা করি শ্রোতা বন্ধুরা আপনারা অনেক ভালো ভালো কিছু পরামর্শ পেলেন। ধন্যবাদ ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিন, সহযোগী অধ্যাপক শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আর ধন্যবাদ আমাদের শ্রোতা ভাই বোনেরা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা টেলিফোন করেছেন, আমরা সময়ের অভাবে নিতে পারলাম না। এখন কিছুই এখন আর মানে অনেক টেলিফোন দেখছি লাইনে রয়েছে, এখন আর কিছু করার নেই, আমাদের সময়ও তো সংক্ষিপ্ত, সময় সংক্ষিপ্ত না, সময়ের খুব আমাদের সীমাবদ্ধতা রয়েছে। তাই আপনারা যারা টেলিফোন করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের আজকের যে মেহমান ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিন তাকে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের আসর শেষ করব। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার ফোন ইন অনুষ্ঠান। আজকের আসর তত্ত্বাবধান করেছেন খালেদা পারভিন, প্রযোজনা ছিলেন হরবিলাস রায়। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। চলো আমরা উঠি,
9: ঠিক আছে।

0: বাংলাদেশ বেতার। প্রিয় শ্রোতা, আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, সালমা সুলতানা, কাইন্স ফাতেমা লুনা, নিশাত শাহরিয়ার এবং আমি নওশিন ফারহান নূর। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মেজবা চৌধুরী, মোহাম্মদ সুলেমান হোসেন খান, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং মোহাম্মদ শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে আমাদের সাথে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সামান্য ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় আজকে আছি আমরা দুজন, আমি সালমা সুলতানা,
1: নিশাত শাহরিয়ার।
0: সৈনিক ভাইরা দুর্বারে আজকে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন আপেল মাহমুদ, গানের কথা লিখেছেন নাহিদ নজরুল আর গানটি সুর করেছেন বদরুল আলম বকুল।

প্রিয় সাড়ে গিয়ে আপনারা দুইবার অনুষ্ঠানে আধুনিক গান শুনছেন। এবারে শোনাব জীবনেশা জামালের লেখা গান, সুর করেছেন করিম সাহাবুদ্দিন, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ।

সনিক ভাইরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী সুবীর নন্দী, গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, গানটি সুর করেছেন খন্দকার নুরুল আলম।

প্রাসঙ্গিকভাবে আপনারা দরবারে আধুনিক গান শুনছেন অলংকার অনুষ্ঠানে। এবারে শোনাব শহীদুল্লাহ ফরাজির লেখা গান, সুর করেছেন মান্নান মোহাম্মদ, শিল্পী ডলি শান্তনী।

সৈনিক ভাইরা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী কুমার বিশ্বজিৎ। গানের কথা লিখেছেন আব্দুল হাই আলহাদি আর গানটি সুর করেছেন আবিদ হোসেন খান।

সবাই ভালো, আপনারা আধুনিক গান শুনছেন অলংকার অনুষ্ঠানে। এবারের গানটি শিল্পী জানিতা আহমেদ ঝিলিক, সুর করেছেন মিল্টন খন্দকার, গানের কথা সাজিয়েছেন মনিরুজ্জামান মনির।

সনি ভেরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী সুমন রাহাত। গানের কথা লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার এবং গানটি সুর করেছেন সুমন রাহাত।

গানের সাথে শেষ হলো আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যেখানে থাকুন সুস্থ থাকুন।

0: এতজন আমি সালমা সুলতানা
1: আর নিশাত শাহরিয়ার। প্রিয় সৈনিক ভাইরা, আজকের দুবার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসেন। পাকিস্তানের ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ ও পাকিস্তান ফাইনালে উঠেছে। আজ প্রথম সেমিফাইনালে বাংলাদেশ 3-0 সেটে উজবেকিস্তানকে এবং দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান একই ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আগামীকাল একই ভেন্যুতে দুদলের মধ্যে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের 100 মিটার স্প্রিন্টের হিট থেকে বাদ পড়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। চলতি কমনওয়েলথ গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের কোন অ্যাথলেটই পদকের লড়াইয়ে নিজেদের নাম লেখাতে পারেননি। তবে 55 কেজি ওজন শ্রেণীর বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন বাংলাদেশ সেনাবাহিনীর রাকিব হোসেন। আজ অস্ট্রেলিয়ান বক্সার জে ডিকসনের মোকাবেলা করবেন রাকিব হোসেন। সেমিফাইনালে পৌঁছলে নিয়ম অনুযায়ী রাকিবের পদক নিশ্চিত হয়ে যাবে। উল্লেখ্য, এবারে 23তম কমনওয়েলথ গেমসে বাংলাদেশ অ্যাথলেটিক সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিংয়ে অংশ নিচ্ছে। তারুবাই প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ গতকালের দ্বিতীয় ইনিংসে 7 উইকেটে 126 রান নিয়ে আজ চতুর্থ দিনে ব্যাটিং শুরু করেছে। এর আগে পাকিস্তান প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 282 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা ওয়েস্ট ইন্ডিজ 311 ও 7 উইকেটে 126, পাকিস্তান 282। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8টায় পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। আগামী মাসের 2 তারিখে পোর্ট অফ স্পেনে দুদলের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফর করবে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্টটি শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে। টেস্টের আগে বাংলাদেশ স্থানীয় দলের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এদিকে টেস্টে অংশ নিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। আগামী মাসের 9 তারিখে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ফুটবল দল গঠন ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 9 আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। একই তারিখে একযোগে সারাদেশে এই টুর্নামেন্ট শুরু হবে। এই প্রতিযোগিতায় দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।

আগামী 31শে আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের ইউনিয়ন পর্যায়ের ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলাগুলো আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলাগুলো অনুষ্ঠিত হবে। আগামী মাসে স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে দলের নাম ঘোষণা করেছে। সিরিজের প্রথম দুই ম্যাচ ব্রেডিতে 5 ও 7 আগস্ট অনুষ্ঠিত হবে। বাকি তিনটি ম্যাচ যথাক্রমে 10, 12 ও 15 আগস্ট বেলফাস্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী 19শে সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচিনাগোয় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া গ্রুপ এ তে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড। গ্রুপ সি তে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারকারী দল কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8-এ ম্যাচ জিতলে সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলবে এই বাংলাদেশের দল। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: বিপুল জনসংখ্যার এই দেশে পরিবার পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তৃণমূলে এখনও পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে রয়েছে নানা ভুল ধারণা। পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার নারীরা জন্ম নিয়ন্ত্রণের টেকসই ও নিরাপদ পদ্ধতি কোনটি সেটি নিয়ে দ্বিধায় থাকেন। পরিবার পরিকল্পনা পদ্ধতি শুধু নারীদের ক্ষেত্রে না, সেটি পুরুষের ক্ষেত্রেও আছে। পেশাজীবী কর্মজীবী নারীদের ক্ষেত্রে পরিবার পরিকল্পনা পদ্ধতি চিন্তাভাবনা করে শুরুতেই পদক্ষেপ নিতে হবে। কেউ নতুন বিয়ে করেছেন, কেউ আবার সন্তান নিতে চাচ্ছেন না এখনই, অথবা বিয়ের কয়েক বছর পর হয়ে গেছে তবু আরও একটু দেরি করে সন্তান নিতে চাচ্ছেন। হয়তো জীবনটা আরেকটু সাজিয়ে কর্মক্ষেত্র আরও কিছু সময় কাজে লাগিয়ে সময় নিতে চাচ্ছেন বাচ্চা নেওয়ার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে অবশ্যই পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করতে হবে। কারণ অবঞ্চিত গর্ভপাত স্বাস্থ্যের জন্য কুফল বয়ে আনে। বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে নারীদের ক্ষেত্রে, যা একজন চিকিৎসক নারীর স্বাস্থ্য চেক আপ করে পরামর্শ দিয়ে থাকেন। যখন সন্তান নেওয়ার প্রয়োজন পড়বে, চিকিৎসকের পরামর্শ মতো চেক আপ করে সন্তান নিতে হবে। পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের নির্ভর করে স্বাস্থ্য, স্বাচ্ছন্দ্য, দৈনন্দিন জীবনযাপন এবং শারীরিক অবস্থার উপর। কারণ একটি সুস্থ সন্তান উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনার দ্বার খুলে দেয়। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসারের আজকের আয়োজন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি।

0: শ্রোতা বন্ধুরা, জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট, এ বিষয়ের আলোকে আয়োজনের শুরুতেই আমরা আলোচনা শুনব অংশগ্রহণে ডাক্তার ইশরাত জাহান ও ডাক্তার নূরে ইশরাত নাজমি।
1: প্রিয় শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই এবং জিজ্ঞাসারও শেষ নেই, এবং বিশেষভাবে কাদের জন্য কোন পদ্ধতি বা কোন নিয়ন্ত্রণ ব্যবস্থাটা প্রযোজ্য এ নিয়েও অনেক ধরনের জল্পনার কল্পনার অবকাশ রয়েছে। তো আজ বিশেষ একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইমপ্ল্যান্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ইশরাত জাহান এবং আমাদের আজকের বিষয় জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট। প্রথমে ডক্টর ইশরাত জাহান, আপনার কাছ থেকে আমি জানতে চাইব ইমপ্ল্যান্ট বিষয়টি কি?
2: ধন্যবাদ নাজমি। যেটা হলো যে ইমপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি অস্থায়ী দীর্ঘমেয়াদী ক্লিনিক্যাল পদ্ধতি। এটা প্রজেস্টের একটা দুইটা চিকন নরম ক্যাপসুলের মতো থাকে, যেটা চিকনটা হচ্ছে দেয়াশলাইয়ের কাঠির থেকেও চিকন, যা মহিলাদের হাতের কনুয়ের উপরে ভিতরের দিকে চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়। এটা ক্যাপসুলের মধ্যে থাকে প্রজেস্টেরন হরমোন, সেই প্রজেস্টেরন হরমোন ডেইলি সিক্রেশন হয় এবং সেটা বডিতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য হেল্প করে।
1: আপনি বলেছেন যে দুটি চিকন ক্যাপসুল চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়, তো এটি নিশ্চয়ই খুব অস্বস্তিদায়ক একটি পদ্ধতি আমাদের অনেকের মনে হতে পারে, এ ব্যাপারে আপনার পরামর্শ?
2: না, এটা তেমন অস্বস্তি না, কারণ চামড়ার নিচে একটু ফুটা করে ঢুকিয়ে দেওয়া হয় এবং অনেকের মনেই থাকে না যে ভিতরে কিছু আছে এরকম আর কি।
1: এই পদ্ধতিটি বিশেষভাবে কাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ কোন কোন দম্পতির জন্য আপনারা উপদেশ দেন যে এই পদ্ধতি তাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে একে উপযুক্ত?
2: যে কোনো সক্ষম দম্পতি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তবুও যে এমন হয় যে যাদের হয়তো যারা এস্ট্রোজেন কন্টেইনিং পদ্ধতি নিতে পারেন না, যেমন কম্বাইন্ড পিল খেতে পারেন না, যাদের এস্ট্রোজেন ব্যবহারে অসুবিধা রয়েছে, যেমন যাদের মাইগ্রেন আছে, হার্ট ডিজ আছে, তারপরে লিভার ডিজ আছে, এরকম মানুষজন যারা এস্ট্রোজেন নিতে পারেন না তারা শুধুমাত্র প্রজেস্টেরন নেবেন, তাদের জন্য এটা খুব ভালো হয়। আর যেই মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো হয়।
1: এই ক্ষেত্রে কি বিশেষ কোনো ব্যাপার রয়েছে যে দুটি সন্তান থাকতে হবে, কিংবা কোন সন্তান কয়জন থাকতে হবে, বা কোন সময়টায়, অর্থাৎ কত বছর বৈবাহিক অবস্থা, কিংবা কতটা বাচ্চা থাকলে?
2: এরকম কোনো কিছু নাই যে কোনো সময় নিতে পারবে, যেহেতু অস্থায়ী পদ্ধতি এবং ওটা ওই ক্যাপসুল খুলে ফেললেই সেটা তার কার্যকর ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার ফার্টিলিটিটা আবার ফিরে আসে। তো সুতরাং এমন কোনো অবস্থা নাই যে কোনো সক্ষম দম্পতি এটা নিতে পারেন।
1: এক্ষেত্রে মহিলাদের বয়সের কোনো ব্যাপার রয়েছে কিনা?
2: বয়সের কোনো ব্যাপার নাই আসলে এখানে। হ্যাঁ, প্রজেস্টেরন হরমোন সবসময় নিতে পারে, যেটা আমরা যেটা বলি যে মাসিকের প্রথম 5-7 দিনের মধ্যে ইমপ্ল্যান্ট নিতে হবে, এবং ইমপ্ল্যান্টটা নিতে হবে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে।
1: অর্থাৎ এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে মাসিকের প্রথম 5-7 দিনের মধ্যে, প্রথম যখন একজন দেবেন সেই হিসেবে,
2: হ্যাঁ 5-7 দিনের মধ্যে নেবেন, যে তখন যাতে তার ওভুলেশন না হয়ে যায়, ওভুলেশন হওয়ার আগেই তা নিতে হবে আর কি।
1: এবং এটা একবার ঢুকালে সেটা কতদিন পর্যন্ত কার্যকর থাকতে পারে?
2: এটা হচ্ছে, এটা দুই রকমের আমাদের দেশে পাওয়া যায়। একটা হচ্ছে ইমপ্লানন, ইমপ্লাননটা একটি কাঠি, সেটা 3 বছরের জন্য। আর একটা পাওয়া যায় জ্যাডল, জ্যাডলটা হচ্ছে দুইটি কাঠি এবং সেটা 5 বছরের জন্য।
1: এবং এর পরবর্তীতে তাকে মনে রেখে সেই তারিখ অনুযায়ী কি স্বাস্থ্যকেন্দ্রে আবার?
2: হ্যাঁ, ওই যে স্বাস্থ্যকেন্দ্রে একটা কার্ড দিয়ে দেওয়া হয় এবং সেই কার্ডে মানে ইমপ্ল্যান্ট পরানোর তারিখ লিখে দেওয়া হয়, তারপর সেখানে বলে দেওয়া হয় যে কোনো অসুবিধা হলে আসবে, কোথায় আসবে, আর না হলে সে 3 বছর পর বা 5 বছর পর ওই তারিখে এসে খুলবে আর কি। আর যদি এর মধ্যে যদি কোনো তার অসুবিধা হয় তাহলে আসবে, আর যদি এমনিতে অনেক সময় হয় যে খুলে ফেলবে, বাচ্চা নিতে ইচ্ছা চিন্তা করছে, তখনও খুলে ফেলতে পারে।
1: ডক্টর ইশরাত, আপনি বলেছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাটা গ্রহণ করতে হবে, তো এই বিশেষ সেবাটা কোথায় কোথায় পাওয়া যেতে পারে?
2: এই সেবা ওই সব জায়গাতেই পাওয়া যায়, যেমন হচ্ছে যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেটা আছে ফ্যামিলি প্ল্যানিং এর উইং আছে সেখানে পাওয়া যাবে, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, তারপরে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, এবং কিছু এনজিও আছে আমাদের দেশে, কিছু এনজিও ভীষণ ভালো কাজ করছেন এই ব্যাপারে, জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে, তাদের ওখানে পাওয়া যাবে।
1: এই ধরনের পদ্ধতির জন্য কি হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন আছে?
2: না, কোনো ভর্তির কোনো প্রয়োজন নাই এবং কোনো অ্যানেস্থেশিয়া দেওয়ারও দরকার নাই।
1: হ্যাঁ, অর্থাৎ খুব বেশি ভয়ের কোনো কারণ নেই?
2: না, কোনো ভয় নাই।
1: সার্জারি বা অপারেশন নিয়ে যেটা অনেকের ভয় থাকে?
2: না না, কিছু নাই, ইনশাআল্লাহ
1: এরকম কিছু নেই। তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে এটা কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমি জানতে চাইছি কি কি বিশেষ সুবিধা রয়েছে এই ইমপ্ল্যান্ট ব্যবস্থার?
2: বিশেষ সুবিধা অসুবিধা সবগুলাই, যেটা হচ্ছে এই পদ্ধতিটি যেটা তিন বছর সেটা তিন বছর, দুই কাঠি পাঁচ বছর জন্য কার্যকর, পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, খুবই কম। আর যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে, বুকের দুধের মানে কোয়ালিটির কোনো অসুবিধা হয় না, সেজন্য বুকের দুধ খাওয়ালেও নেওয়া যায়, বুকের দুধ কমায় না যেটা বলি আমরা। আর বলছিলাম একটু আগেই যে ইস্ট্রোজেন কন্টেনিং যারা নিতে পারে না তাদের জন্য ভালো হয় পোস্টন কন্টেনিং নিতে। আর প্রসব পরবর্তী পোস্টপার্টাম যেটাকে আমরা বলি, যে প্রসব পরবর্তী পদ্ধতি হিসেবে এটা খুব ভালো,
1: আর
2: এবং খুলে ফেললে সাথে সাথে তার সক্ষমতা ফিরে আসে এবং সন্তান ধারণ করতে পারে।
1: তো বিশেষ করে যারা প্রতিদিন খাবারটাকে অনেক কষ্টকর মনে করেন, যে প্রতিদিন পিল খাওয়াটা,
2: প্রতিদিন পিল খাওয়াটা অসুবিধা
1: কষ্টকর
2: মনে থাকে না, ভুলে যায়, হ্যাঁ ভুলে গেল, বা কোন খুব ব্যস্ত থাকে অনেক সময় ভুলে যায়, তাও তখনও তাদের জন্য এটা খুব সুবিধা,
1: খুবই সুবিধাজনক একটি পদ্ধতি। খুব সুন্দর বলেছেন ডক্টর ইরশাদ। এবার আপনার কাছে জানতে চাইবো এই ব্যবস্থার বিশেষ কোনো অসুবিধা রয়েছে কিনা, শারীরিক কিংবা পারিবারিক।
2: আচ্ছা, শারীরিক যেটা বলছি যে অসুবিধা ঠিক না, অনেক সময় অনেকের মাসিক অনিয়মিত হয়, অনেকের হয়তো স্পটিং হয়, স্পটিং হয় ফোটা ফোটা রক্ত যায়, অথবা দুই মাসিকের মাঝখানে ফোটা ফোটা রক্ত যায়, অনেকের কম ব্লিডিং হয়, অনেকের মাসিক বন্ধ হয়ে যায়। তো বন্ধ হলে তখন বুঝতে পারে না যে কি এটা আবার কি গর্ভসঞ্চার করে হয়েছে নাকি এমনি বন্ধ আছে। আর এইগুলো হলে তো মানে তেমন অসুবিধা হয় না, মানে পেশেন্টরা বা ক্লায়েন্টরা মেনে না এটা, কিন্তু অনেক সময় মাসিকের সময় বেশি রক্ত যায়, রক্তস্রাব বেশি হয়। হ্যাঁ, আর প্রজেস্টেরনের জন্য, প্রজেস্টেরন হরমোনের জন্য যেটা হয়, যদিও খুব অল্প পরিমাণের প্রত্যেক দিন সিক্রেট হয়, তো মাথা ব্যথা বা অনেকের ওজন বাড়ে বলে বলা হয় আর কি, অল্প, খুবই অল্প এটা হয় আর কি, অনেকের একটু ব্রণ হতে পারে।
1: অর্থাৎ হরমোনজনিত কিছু অসুবিধা দেখা যেতে পারে, তবে অন্যান্য হরমোনজনিত কিছু পিল যেগুলো মুখে খেতে হয় সেগুলো থেকে কি পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটাই কম?
2: অনেকটাই কম, হ্যাঁ।
1: আর অনেকে আছেন যে মনে করেন যে মাসিকের মাঝখানের সময়টা, যে সময়টায় মাসিক হচ্ছে বা হওয়ার কথা ছিল, ওই সময়টায় মাসিক না হলেও একটু তলপেটে ব্যথা, এই ধরনের ব্যথা বা অতিরিক্ত রক্তস্রাব বা হচ্ছে সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, এই ধরনের ব্যবহারের সাথে কি বা এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সাথে ব্যবস্থার সাথে কি এগুলোর কোনো
2: সম্পর্ক? না, সাদা স্রাবের সাথে নয়, সাদা স্রাব তো আসলে ভ্যাজাইনাল ইনফেকশন হয়, তো যেটা হয় যে কন্ডম ব্যবহার করলে ভ্যাজাইনাল ইনফেকশনটা কম হয়। হ্যাঁ, আর যদি এইসব মানে প্রজেস্টেরন বা নিজেই মহিলা নিয়ে থাকেন, হরমোন নিয়ে থাকেন, তো তার তো আর কন্ডম ব্যবহার করা হয় না, তখন কিছু ভাজাইনাল ইনফেকশন হতে পারে, সেই জন্য সাদা স্রাব হয়। এটার সাথে আসলে সম্পর্ক নেই,
1: এটা সম্পর্ক নেই। অর্থাৎ এটা এই ইমপ্ল্যান্টের পার্শ্বপ্রতিক্রিয়া?
2: ইমপ্ল্যান্টের পার্শ্ব না, অবশ্যই না।
1: আমরা সবশেষে জানতে চাইব ডক্টর ইরশাদ আপনার কাছ থেকে, এই যে ইমপ্ল্যান্ট যেদিন তার চামড়ার নিচে বসানো হলো, ঠিক তার কতদিন পর থেকে এর কার্যকারিতা শুরু হবে? অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বলে থাকি যে একটি নতুন যখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা হয়, কিছুদিন অন্যান্য কোন অস্থায়ী ব্যবস্থা এই ক্ষেত্রে কি নিতে হবে কিনা?
2: এই ক্ষেত্রে আসলে ওই দিন থেকেই সে ইয়ে হয়ে গেল, কারণ পরের দিন থেকে তার হরমোন সিক্রেট হবে এবং 24 আওয়ার্স এর পর থেকে সেটা কার্যকর হবে, সুতরাং এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই যে অন্য কোনো ব্যবস্থা নিবে।
1: অর্থাৎ প্রথম থেকেই তিনি মোটামুটি
2: নিশ্চিত থাকবেন, পোস্টন হরমোন সিক্রেট হয়তো ওভুলেশন হয় না, সুতরাং ওভুলেশন না হলে তার বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না।
1: তবে শুধু একটি ব্যাপারে গুরুত্বপূর্ণ, যে সময়টা তাকে মনে রাখতে হবে, কার্ডটাকে সংরক্ষণ করতে হবে, এবং যেটা আপনি বলেছেন দুই ধরনের ব্যবস্থা রয়েছে, একটি 3 বছরের জন্য, একটি 5 বছরের জন্য। অর্থাৎ যে সময়টা শেষ হবে তার কিছুদিন আগেই সম্ভবত তাকে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে জানাতে হবে যে তার সময় হয়েছে,
2: ওই দিন মানে শেষ দিনে গেলেও হবে, হ্যাঁ শেষে, অথবা সেদিন উনি যদি ইচ্ছা পোষণ করেন যে বাচ্চা নিবেন, তাহলেও এটা খুলে ফেলতে যেতে পারেন,
1: একই জায়গায় আবার
2: একই জায়গায় যাবেন, হ্যাঁ, যে বলবেন যে খুলে নিব।
1: ডক্টর ইরশাদ জাহান, আপনাকে ধন্যবাদ খুব সুন্দর কিছু তথ্য দেওয়ার জন্য, বিশেষ করে ইমপ্ল্যান্ট যেটি আমাদের সবার জন্য একটি খুব ভালো একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, বিশেষ করে আমরা জানলাম বেশ কিছু সুবিধা রয়েছে এবং নিশ্চিন্ত মনে অনেক দম্পতি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি গ্রহণ করতে পারেন। আর আজকে যারা শুনলেন আমাদের অনুষ্ঠানটি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
3: বাংলাদেশ পেতা ঢাকা। নিশ্চয়ই যারা ইমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আল কুরআন। এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।
4: Allah

0: بهم دعوة التام والصلاة القائمة آتوا حادر الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه قال محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: পরিপূর্ণ আহ্বান এবং এই আওয়াজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা সর্বোচ্চ স্থান সুনামের জায়গা বেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها شامت استفنير بور بيتي بيتي تومرا بي بور جوي سرشتي كورونا سورة أعرف آيات 56
3: আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে। জনসংখ্যা বিষয়ক সচেতনতামূলক গান শুনব। যুগলে কণ্ঠ দিয়েছেন নির্ঝর চৌধুরী ও খন্দকার মাসরিন নাহার বনি। গানের কথা লিখেছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক হিসেবে আপনার বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এডিস মশা বাসা বাড়ির ভেতরে যেখানে সেখানে পড়ে থাকা, বিভিন্ন পাত্র এবং অন্যান্য স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। এডিস মশা নিধনে আমাদের সকলকে অনেক বেশি সচেতন থাকতে হবে এবং সবার সাথে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। আর মনে রাখতে হবে, সচেতনতাই দেবে আমাদের সুরক্ষা। শ্রোতা বন্ধুরা, আজকের সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম তানিয়া পারভিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায়।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শিউলি রানীবালা। শুরুতেই শিরোনাম। মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোন আলাপে দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। বঙ্গভবনে আজ প্রথম অফিস করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রাষ্ট্রপতি নির্বাচনের দিন এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে বললেন সিইসি। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য সম্প্রচার মন্ত্রীর। বিগত সময়ের বিতর্কিত সব নির্বাচনের সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টার। জাপানের 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, শপিং মল ধসে বহু হতাহতের আশঙ্কা। এবং ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় উজবেকিস্তানকে 3-0 সেটে হারিয়ে ফাইনালে উঠল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন। জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে জাপানি ভাষায় দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য জাপানের প্রতি আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা এবং পাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতা নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য হাসান অমিত আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে চিঠি পাঠানোর পর বাংলাদেশ সময় দুপুর 2টায় তাঁর সঙ্গে ফোনে কথা বলেন। তিনি বলেন, টেলিফোনে আলাপের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জ্বালানি সহযোগিতার সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন। অনিন্দ্য হাসান অমিত বলেন, জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার চলমান জ্বালানি সংকট মোকাবেলায় দিনরাত কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানান তিনি। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। প্রধানমন্ত্রী আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এই লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দায়িত্ব গ্রহণের পর আজ বঙ্গভবনের প্রথম আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করেন এবং দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন। বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর একটি সুসজ্জিত দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানায় এবং তাকে গার্ড অব অনার মঞ্চে নিয়ে যায়। অভ্যর্থনা অনুষ্ঠানের অংশ হিসেবে পিজিআর এর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি সামরিক ব্যান্ড এ সময় স্বাগত সঙ্গীত পরিবেশন করে। এরপর অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার সিএএমএম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে প্রাথমিক ও প্রক্রিয়াগত আলোচনা হয়েছে। কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি আজ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।
2: সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্টের, আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা ইত্যাদি বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। এই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত গেজেট আকারে প্রকাশ করবো, আপনারা তখন জানতে পারবেন। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছি আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন। যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি।
0: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। তিনি আজ ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদক বিরোধী সভায় একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দল মত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি আজ বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্বনির্ভর খালের দুই পারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে একথা জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই। কার্ড প্রদানের ক্ষেত্রে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে তথ্য সম্প্রচার মন্ত্রী গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জহির উদ্দিন স্বপন শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল প্রতিভা বিকাশে পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষার পাশাপাশি খেলাধুলা সহ অন্যান্য সহ শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। 2008 সালের সাধারণ নির্বাচন সহ বিগত সময়ের বিতর্কিত সব নির্বাচনের সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, 2008 সালের নির্বাচন নিয়ে অনেকের মধ্যে ইতিবাচক ধারণা থাকলেও বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে অনেক কেন্দ্রে এক মিনিটেরও কম সময়ে হাজার হাজার ভোট দেওয়া হয়েছে। তাই 2008, 2014, 2018 সালের প্রতিটি নির্বাচনেরই সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। এ সময় তিনি আরো বলেন,
3: আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট, আগে করা কোন বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া যাবে। তার যে আইনি সুরক্ষা আছে সেটা তিনি, যেমন ধরুন আপনি প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করতে পারেন তিনি দায়িত্বে থাকা অবস্থায়। কিন্তু রাষ্ট্রপতি যতদিন দায়িত্বে আছেন তার বিরুদ্ধে আপনি কোনো লিগাল প্রসিডিওর শুরু করতে পারবেন, কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি নেই তখন এটা করা যায়।
0: জুলাই আন্দোলনে আহত নিহত সাংবাদিকদের সহায়তার কথা জানিয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, শহীদ ও আহত সাংবাদিকদের জন্য সাধারণ সুবিধার বাইরে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অধীনে বিশেষ সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি সাইম রায়হান। এবারে জুলাই ২৪ গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের 28 জুলাই ছিল ঘটনাবহুল। এদিন ডিপি হেফাজতে 6 সমন্বয়ককে ঘিরে নতুন নাটক সাজানো হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: কোটা সংস্কার আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে স্বৈরাচার শেখ হাসিনার সরকার 28 জুলাই ডিবি হেফাজতে নেওয়া 6 সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সার্জিস আলম, নুসরাত তাবাসসুম ও আবু বাকের মজুমদারকে দিয়ে নতুন নাটক মঞ্চস্থ করে। এদিন ডিবি কার্যালয়ে 6 সমন্বয়ককে দিয়ে আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়।
2: সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।
1: কিন্তু ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়কের সেই ভিডিও বার্তা প্রত্যাখ্যান করে অপর 3 সমন্বয়ক মাহিন সরকার, আব্দুল কাদের এবং আব্দুল হান্নান মাসুদ বলেন, ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়কের ভিডিও বার্তাটি বিক্ষোভকারীদের আসল অবস্থান নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের সেদিনের সেই ঘটনার কথা তুলে ধরে বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন,
3: আদতে হচ্ছে ডিবি হেফাজত থেকে কোন কর্মসূচি প্রত্যাহার কিংবা ঘোষণার জায়গা না, সেটা কিন্তু অবশ্য ফোর্সফুলি বলপূর্বক সেটা করা হয়। এই জায়গাটা হচ্ছে আমরা ক্লিয়ার করেছিলাম, কিন্তু একই সাথে আমাদের রিফাত, মাহিন, মাসুদ হচ্ছে মুষ্টি
1: অন্যদিকে রাতে একটি খাবার টেবিলে সমন্বয়কদের সামনে খাবার দিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ডিবি প্রধান হারুন রশিদ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা 9 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়। যেমনটি বলছিলেন সমন্বয়ক আব্দুল কাদের,
3: দেওয়াল লিখন, চিত্রাঙ্কন এবং হচ্ছে আপনার গণসংযোগ, গণসংযোগ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি জানেন যে আমাদের নেট সচল ছিল না, কিন্তু তো সেই জায়গায় অনলাইন অফলাইন কিভাবে হচ্ছে আপনার বাটন ফোন দিয়ে কিংবা সরাসরি গিয়ে হচ্ছে কি আন্দোলনের বার্তাটা পৌঁছে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আমাদের গণসংযোগ অংশটা একটা বিষয়। আর প্রতিবাদী আমাদের যে চিন্তা ভাবনা যে জায়গাটা ছিল যে আমরা কিভাবে মানুষকে এঙ্গেজ করবো 9 দফাকে সামনে রেখে, যেদিন হচ্ছে আপনার দেওয়াল লিখন, চিত্রাঙ্কন ওই জায়গায় হচ্ছে ওই দিন আপনার দেখছেন যে চারকলা শিক্ষার্থীরা বুয়েটের ওখানে পুলিশ সাথে হচ্ছে একটা মুখোমুখি অবস্থা কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলে কিংবা অন্য জায়গায় বলেন, এর পরবর্তীতে কিন্তু হচ্ছেন শুধুমাত্র কার্টুনিস্ট কিংবা চারকলা শিক্ষার্থীরা, কিন্তু সারা বাংলাদেশ থেকে স্কুল কলেজের শিক্ষার্থীরা হচ্ছে তারা মাঠ পর্যায়ে নেমে এসেছিল।
1: 28 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে গ্রাফিতি ও দেয়াল লিখন এবং অনলাইন অফলাইনে গণসংযোগ কর্মসূচি পালন করে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয় অগ্নিঝরা প্রতিবাদ। তবে রাজধানীতে দেয়াল লিখনের সময় পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। অন্যদিকে রাজধানীর বাইরে সারা দেশে দেয়ালে আঁকা গ্রাফিতিতে নানা স্লোগান স্থান পায়। সেই স্লোগানে অনুপ্রাণিত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন অনেকেই। মোবাইল ফোনে ইন্টারনেট সেবা 10 দিন বন্ধ থাকার পর 28 জুলাই চালু করা হয়। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক সহ বিভিন্ন সেবা বন্ধ রাখে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। এদিকে রাত 11টার দিকে সমন্বয়কদের জিম্মি ও নির্যাতন করে বিবৃতি দেওয়ানোর প্রতিবাদে পরদিন 29 জুলাই আবারও রাজপথে নামার ঘোষণা দেয় দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয় ও ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 বাংলাদেশী নিহত ও 1 আহত হয়েছে। প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশন জানায়, গত মধ্যরাতে কুইন্সটাউন থেকে প্রায় 150 কিলোমিটার দূরের সমো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। হাইকমিশন জানায়, হতাহতদের পরিবারকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। হাওড়াঞ্চলে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে পৃথক পরিকল্পনা করছে সরকার। শিক্ষার্থীদের যাতায়াত সহজীকরণ এবং স্কুল ফিডিং প্রকল্পের সার্বিক ব্যবস্থা বাস্তবায়নের উপর বাড়ানো হচ্ছে নজরদারি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: হাওড় ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট ও পৃথক পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এসব অঞ্চলে শিক্ষাখাতের বিদ্যমান সব সমস্যা সমাধানের বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সুনামগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
5: এই অঞ্চলে মানে হাওর অঞ্চল বা হাওর জাতীয় ক্লাইমেটিক বা এরকম ইনক্লিমেন্ট ক্লাইমেট রিলেটেড যে এলাকাগুলো আছে সেগুলোর জন্য আমরা স্পেসিফিক সেপারেট প্ল্যানের ব্যবস্থা করতে কাজ করছি। তো সেই কারণে ইভেন গতকালও আমরা একটা বৃহত্তর 6 ঘন্টার মতো মিটিং করেছি লোকাল সকল আমাদের প্রাথমিক অ্যাডমিনিস্ট্রেটরের সাথে, মানে এটিও টিও ডিপিও সকলের সাথে।
4: ববি হাজ্জাজ বলেন, হাওর অঞ্চলের শিক্ষার মান বাড়াতে অবকাঠামোগত উন্নয়ন, দূরবর্তী শিক্ষার্থীদের জন্য নৌযান সার্ভিস চালু এবং স্থানীয় বাস্তবতার নিরিখে পাঠদানের সময় সূচিতে পরিবর্তন আনা যায় কিনা সে বিষয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
5: আমরা এখানকার স্কুল, মনে করেন হাওল এলাকার স্কুলগুলোকে আরো বেটার সার্ভিস দিতে পারি, স্কুল ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং এর বদলে নৌকা দিলে কি হবে, স্কুলের সময় 9টা থেকে 12টায় অন্য সময় দেওয়া যায় কিনা, এই যে কি কি আসলে এই এলাকার প্রয়োজন স্পেসিফিক, এগুলো ফুল অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসকে গতকাল 6 ঘন্টার ব্রিফিং দেওয়া হয়েছে। এটা রিটার্ন আসলে তার ভিত্তিতে আমরা নতুন পলিসির কাজ করা শুরু করব।
4: শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে চলমান স্কুল ফিডিং প্রকল্পের ওপর তদারকি জোরদার করা হয়েছে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিশুদের খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লাইসেন্স, খাবারের গুণগত মান পরীক্ষা এবং তা সরবরাহের ক্ষেত্রে নিয়মকানুন কঠোর করা হয়েছে। ফিডিং কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। আজ জাপানের কিউশু অঞ্চলে 7.1 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সমগ্র কুমামোতো এলাকা জুড়ে অসংখ্য মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। প্রধান খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইওন জানিয়েছে, কাশিমা শহরে তাদের একটি শপিং মলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ভবনটির দ্বিতীয় তলার একাংশ ধসে পড়ায় ভেতরে বহু মানুষ আটকা পড়েছে। হরমুজ প্রণালী ব্যবহারের জন্য তেহরানকে স্বেচ্ছামূলক মাশুল আদায়ের সুযোগ দেবে এমন একটি পরিকল্পনার জন্য ওমান উপসাগরীয় দেশগুলোর সমর্থন পেয়েছে। উপসাগরীয় অঞ্চলের একটি সূত্র আজ রয়টার্সকে কথা জানায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে, তবে আলোচনায় কোনো ফলাফল না পেলে পুনরায় হামলা শুরুর হুমকি দেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর কথা অস্বীকার করেছে ইরান। খেলার খবর ভলিবল। পাকিস্তানের ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান ফাইনালে উঠেছে। আজ প্রথম সেমিফাইনালে বাংলাদেশ 3-0 সেটে উজবেকিস্তানকে এবং দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান একই ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আগামীকাল এই ভেন্যুতে দুদলের মধ্যে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল 6টায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোন আলাপে দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। বঙ্গভবনে আজ প্রথম অফিস করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। রাষ্ট্রপতি নির্বাচনের দিন এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে বললেন সিইসি। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। বিগত সময়ের বিতর্কিত সব নির্বাচনের সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। খবর শেষ হলো,
8: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি মোহাম্মদ শাহজালাল চৌধুরী। নতুন করে স্পোর্টস 2025-26 বাংলাদেশ শিশু কিশোরদের জন্য এক মহৎ আয়োজন, যা জাতীয় পর্যায়ে তাদের প্রতিভা ও সক্ষমতাকে তুলে ধরার উদ্দেশ্যে গড়ে উঠেছে। এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, অর্থাৎ খেলাধুলাকে শুধু বিনোদন নয় বরং একটি সম্ভাবনাময় পেশা হিসেবে গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই আসরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার শিশু কিশোর অংশগ্রহণ করে। ফুটবল, স্প্রিন্ট, সাঁতার সহ নানা ধরনের খেলায় তারা নিজেদের দক্ষতা প্রদর্শন করে। বালক বিভাগে সিলেট এবং বালিকা বিভাগে রংপুর চ্যাম্পিয়ন হয়, যা প্রমাণ করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ছিল জাঁকজমকপূর্ণ। হাজার হাজার শিশু কিশোরের উপস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা প্রদানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে, তাই তাদেরকে পড়াশোনা, খেলাধুলা এবং সৃজনশীল কর্মকাণ্ডে মনোযোগী হতে হবে। তার বক্তব্যে প্রতিফলিত হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি রাষ্ট্রের প্রত্যাশা এবং দায়িত্ববোধ। প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে। তিনি তাদেরকে আহ্বান জানান মন দিয়ে পড়াশোনা করার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে। তার মতে শিক্ষা ক্রীড়া একসঙ্গে চললে শিশুরা নিজেদেরকে শক্তভাবে গড়ে তুলতে পারবে এবং দেশকে এগিয়ে নিতে সক্ষম হবে। তিনি দৃঢ় বিশ্বাস করেন যে এই শিশুদের মধ্যে থেকেই ভবিষ্যতের ডাক্তার, প্রকৌশলী, স্থপতি কিংবা আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিশুদের আহ্বান জানান, আশেপাশে ময়লা আবর্জনা দেখলে তা পরিষ্কার করতে, নদীনালা ও পুকুরকে দূষণমুক্ত রাখতে এবং প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগাতে। একই সঙ্গে পশু পাখির প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহ্বান প্রধানমন্ত্রীর। শিশুদের সঙ্গে সরাসরি কথোপকথনের সময় প্রধানমন্ত্রী তাদেরকে হাত তুলে জানান দিতে বলেন যে তারা দেশের জন্য কাজ করবে। মুহূর্তে গ্যালারিতে উপস্থিত হাজারো শিশু হাত তুলে আনন্দে চিৎকার করে ওঠে। এই দৃশ্য প্রমাণ করে যে শিশুদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার জন্য এমন সরাসরি যোগাযোগ কতটা কার্যকর। অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্র থিম সং এর সঙ্গে শিশুদের নৃত্য পরিবেশনা এবং মাঠে অনুষ্ঠিত ফুটবল, স্প্রিন্ট প্রতিযোগিতা প্রধানমন্ত্রী উপভোগ করেন। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। এতে শিশুদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস জন্ম নেয় যে রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্ব তাদের পাশে আছে। প্রধানমন্ত্রী গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানান যেন শিশুদের এই আয়োজনকে আগামী দিনের সংবাদে অগ্রাধিকার দেওয়া হয়। নতুন করে আসরের ঐতিহাসিক প্রেক্ষাপটও এখানে উল্লেখযোগ্য। 80-এর দশকে বাংলাদেশ টেলিভিশনে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা হিসেবে নতুন করে শুরু হয়েছিল। গান, আবৃত্তি, অভিনয়, নৃত্য সব ক্ষেত্রে শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করেছিল এই আসর। বহু খ্যাতিমান শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই আসর থেকে উঠে এসেছে। সেই ধারাবাহিকতায় আজকে নতুন করে স্পোর্টস শিশু কিশোরদের ক্রীড়াক্ষেত্রে প্রতিভা বিকাশের নতুন দিগন্ত উন্মোচন করেছে। সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিস্তৃত এই আয়োজন প্রমাণ করে যে রাষ্ট্র শিশুদের সর্বাঙ্গীন বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ, আর এই প্রতিযোগিতা প্রমাণ করেছে যে দেশের বিভিন্ন অঞ্চলের শিশু কিশোররা ক্রীড়াক্ষেত্রে সমানভাবে প্রতিভাবান এবং তাদেরকে সঠিকভাবে গড়ে তুললে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্মান অর্জন করতে পারবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
9: বাংলাদেশ বেতার, এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান।

0: কথা আছে। দেশাত্মবোধক গানটি শুনলেন, এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন। আমাদের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন। এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন। আমাদের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড।

দেশাত্মবোধক গানটি শুনলেন। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। জুলাই 36 এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি শুনতে পাবেন সকাল 8:15। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ যথারীতি প্রচারিত হবে বেলা 1:05। চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান সন্ধে 6:10। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। পাঁচমিশালি গানের অনুষ্ঠান বিকেল 3:30। দেশাত্মবোধক গান বেলা 12:15, সন্ধ্যে 6:10, এছাড়াও রাত 8:55। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। আধুনিক গান শুনবেন শ্যামল কুমার মল্লিকের কণ্ঠে বেলা 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05।

0: 4:05 রবীন্দ্রসঙ্গীত দীপান্বিতা গোলদারের কণ্ঠে, বেলা 12:20। পল্লীগীতির অনুষ্ঠান শিরিনা সুলতানা, বেলা 12:40। এছাড়া পল্লীগীতির অনুষ্ঠানে মাটি ও মানুষ শুনবেন দুপুর 2:30। এছাড়াও এফএম ব্যান্ড 88.8 MHz-এ এনএচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন। আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: এই সঙ্গে শেষ হল আমাদের আজকের সমস্ত আয়োজন। সুপ্রশ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।